0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সময় একদম শেষের দিকে, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনিতে। মূলত শুনলাম শরতের গান, একটি দুটি প্রেম ও পূজা পর্যায়ের গান। আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী রমা মণ্ডল, তার গানের সাথে সাথে আজকে আমি তপারতি এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

107 মেগাহার্টজ এফএম রেইনবো, এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি এই অনুষ্ঠানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: যদি এমন হতো কোনো মনোহারী দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোতে ভোরাইয়ে আজ আপনার সঙ্গী আমি অরুণিমা। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটা আন্তর্জাতিক দিবস আজকে। 1966 সালে 26 অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 14তম অধিবেশনে আজকের তারিখকে মানে 8ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1967 সালে প্রথমবারের মতো এই দিনটা সেলিব্রেট করা হয়। এই দিনটার লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। আর এই মুহূর্তে জাতিসংঘের যত সদস্য রাষ্ট্র আছে তারা প্রত্যেকেই আজকের দিনটাকে উদযাপন করে থাকে, আর আমরা উদযাপন করছি তাই এক ঘন্টার ভোরাইয়ে সাক্ষরতার পথে। আর আজকে তো ভীষণ প্রিয় দুজন মানুষের জন্মদিন আমাদের। শুরুতেই আশা ভোঁসলের গান শোনালাম, ওনারা জন্মদিন। আরও একজনের জন্মদিনের 100 বছর, তিনি হচ্ছেন ভূপেন হাজারিকা। তো এবারের গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে 107 FM রেইনবোর ভোরাইয়ে। ফিরছি গানের পর।

0: মা।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আজ ওয়ার্ল্ড লিটারেসি ডের সকালে তো এই যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সকালবেলা আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আপনাকে একটু আগেও জানিয়েছি, আবারও মনে করিয়ে দিই, 1967 সাল থেকে জনসাধারণকে সচেতন করার জন্য, শিক্ষিত করার জন্য এবং একটা শান্তিপূর্ণ সমাজ গঠনের আশা নিয়ে কিন্তু আজকের দিনটা পালন করা শুরু হয়েছে বিশ্বজুড়ে। আর বার্ষিক উদযাপন অনুষ্ঠানটা আজকের দিনেই হয়ে থাকে। আর সাক্ষরতা তো সকলের একটা মৌলিক মানবাধিকার, এটা অন্যান্য মানবাধিকার, বৃহত্তর স্বাধীনতা, বিশ্বব্যাপী নাগরিকত্ব উপভোগের দ্বারা একটা মানে একটা রাস্তা তৈরি করে, তাই না? মানে যে মানুষটা স্বাক্ষর সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সে নিজের কাজ করতে পারবে, বেঁচে থাকতে পারবে, কিন্তু সে যদি লেখাপড়া না জানে তার ক্ষেত্রে বেঁচে থাকাটা কিন্তু দিনকে দিন কঠিন হয়ে যাবে। সাক্ষরতা হলো মানুষের জন্য বিস্তৃত জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, মনোভাব আর আচরণ অর্জনের একটা ভিত্তি। সাক্ষরতা আমাদের শেখায় সমতা, বৈষম্যহীনতা, আইনের শাসন, সংহতি, ন্যায় বিচার, বৈচিত্র্য এবং সহনশীলতা। তো উপযুক্ত সাক্ষরতা স্থায়ী শান্তির একটা সংস্কৃতি কিন্তু গড়ে তোলে। দেখা গেছে 2023 সালে কমপক্ষে 10 জন তরুণ এবং প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের এখনও কিন্তু মৌলিক সাক্ষরতার দক্ষতার অভাব, মানে 754 মিলিয়ন মানুষ বলতে পারেন। এছাড়াও লক্ষ লক্ষ শিশু পড়া লেখা সংখ্যাবিদ্যা মানে গণিত এইসবের ব্যাপারে কিচ্ছু জানে না সারা পৃথিবীতে। এখনও 6 থেকে 18 বছর বয়সী প্রায় 25 কোটি শিশু সারা পৃথিবীতে স্কুলের বাইরে রয়েছে। তাই সাক্ষরতা বিষয়ে সচেতন করা খুবই দরকার। আরও অনেক কথা বলবো এ নিয়ে, তবে আজ তো আশা ভোঁসলের জন্মদিন, তাই এর পরের গানটাও আশা ভোঁসলের কণ্ঠে 107 FM রেনবোয়। ফিরছি গানের পর।

0: 107 FM Rainbow Day. Borai, Borai, 107 FM Rainbow Day.
1: শুনছেন ভোরাই 107 FM রেনবোতে। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। সময় এখন 6:22। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, তাই সাক্ষরতার পথে নিয়েই কথা হচ্ছে আজ। এটা জানেন, এখনও গোটা পৃথিবীর 775 মিলিয়ন অধিবাসীর ন্যূনতম প্রয়োজনীয় অক্ষর জ্ঞানের অভাব রয়েছে। সারা পৃথিবীর হিসেব যদি আমরা দেখি, প্রাপ্তবয়স্ক প্রতি 5 জনে 1 জন এখনও শিক্ষিত নন, এবং এই জনগোষ্ঠীর প্রায় 2/3 হচ্ছে নারী। বিশ্বের প্রায় 60.7 মিলিয়ন শিশু কোনোরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত, আরও অনেকের শিক্ষা অনিয়মিত, শিক্ষা শেষ হওয়ার আগেই তারা স্কুল ছুট হয়ে যাচ্ছে। সর্বশেষ যেটা মানে আমরা খবর পেয়েছি বিশ্ব ব্যাংক ইউনেস্কোর তথ্য অনুযায়ী, সেটা হচ্ছে 2024 সালে 15 বছর বা তার বেশি বয়সী নারীদের সারা বিশ্ব জুড়ে সাক্ষরতার হার ছিল প্রায় 84.6%, পুরুষদের ক্ষেত্রে তা 90.9%। অর্থাৎ নারী পুরুষের মধ্যে এখনও প্রায় 6.3% পয়েন্টে ব্যবধান রয়েছে সাক্ষরতার। কাজেই স্বাক্ষর করাটা, সারা পৃথিবীর মানুষকে স্বাক্ষর হয়ে ওঠাটা খুব জরুরি। আমাদেরও আশেপাশে যারা আছে, তাদেরকে যদি তাদের মধ্যে সাক্ষরতার পাঠ না থেকে থাকে, তাদেরকে স্বাক্ষর করার দায়িত্ব কিন্তু আমাদেরও রয়েছে। তো সাক্ষরতার পথে আরও কী কীভাবে এগোনো যায় সেসব কথা বলবো, কিন্তু এখন আসতে চলেছে একটা গান। এবারের গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে। ভূপেন হাজারিকা আজ থেকে ঠিক 100 বছর আগে আজকের দিনে জন্মেছিলেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আজ বিশ্ব সাক্ষরতা দিবসের ভোরে। এই যে সারা পৃথিবী জুড়ে এখনও অসংখ্য মানুষ স্বাক্ষর নন, সেইটা সম্পর্কে সচেতন করার দিন কিন্তু আজ। ইউনেস্কোর সকলের জন্য শিক্ষার বৈশ্বিক নিরীক্ষা রিপোর্ট অনুসারে, মানে 2006 সালে এই রিপোর্ট হয়েছিল, অঞ্চল ভিত্তিতে দক্ষিণ এশিয়ার প্রাপ্তবয়স্কদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম দেখা গিয়েছিল। এরপরেই রয়েছে সাব সাহারান আফ্রিকা অঞ্চলের অবস্থান, এখানে 59.7%। আর বিশ্বের সবচেয়ে কম সাক্ষরতার হারের দেশগুলোর যেগুলো তাদের নামগুলো একটু বলি, বুর্কিনা ফাসো এখানে 12.8%, নাইজার 14.4% ও মালি এখানে 19%। তো দেশগুলো নিরক্ষরতার হারের সাথে চরম দারিদ্র আর নারীদের সামাজিক অবস্থানের সাথে নিরক্ষরতার কিন্তু একটা সুস্পষ্ট সম্পর্ক আছে। তবে সময় তো একরকম থাকে না, সময় থেমে থাকে না, সময় আস্তে আস্তে এগোয়, আর সময় এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু সাক্ষরতার হারও এগিয়েছে। 2000 সালে গোটা পৃথিবীতে নারীদের সাক্ষরতার হার ছিল প্রায় 75.9%, 2010 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 80.2%, 2020 সালে 83.6% এবং 2024 সালে সেটা হয়েছে 84.6%। তো এটা তো খুবই আনন্দের ব্যাপার যে আস্তে আস্তে নারীদের সাক্ষরতার হার কিন্তু বাড়ছে, এবং সেই দিনটা খুব দূরে নেই যেদিন পৃথিবীর সমস্ত মেয়ে স্বাক্ষর হয়ে যাবে, এই আশাটাই আমরা করি। আর এই সাক্ষরতার পথে এগোনোর জন্যেই কিন্তু আজকের দিনটা বিশেষভাবে সারা পৃথিবী জুড়ে পালন করা হয়। আরও কথা বাকি রয়েছে আজকের দিন নিয়ে, তবে তার আগে আপনার জন্য আসতে চলেছে যে গানটি, আজ আশা ভোঁসলের জন্মদিন, কিশোর কুমার এবং আশা ভোঁসলের ডুয়েট। শুনুন 107 FM রেইনবোয়, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছে আপনার

সঙ্গে সময় এখন 6:37। আজ একটা বিশেষ দিন, আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, তাই সাক্ষরতার পথেই চলেছি। আজ সাক্ষরতা নিয়েই কথা হচ্ছে। গত 10 বছরে আমাদের দেশে সাক্ষরতার হার কিন্তু প্রচুর বেড়েছে, কমেনি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতের সর্বশেষ পুরো জনগণনা হয়েছিল 2011 সালে। তো 2011 সালের পরের যে সংখ্যাগুলো, সেটা কিন্তু পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের হিসেব অনুযায়ী আর কি। তো ভারতের সাক্ষরতার পরিবর্তন সময়ে মোট সাক্ষরতার হার, এটা কিন্তু দেখা গেছে বেড়েছে। বিশেষ করে মেয়েদের সাক্ষরতার হার তো অনেকটাই বেড়েছে। তো 2011 থেকে 2023-24 পর্যন্ত মোট সাক্ষরতা প্রায় 7% এবং নারী সাক্ষরতা প্রায় 10% বেড়েছে। এটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার, মানে বিশেষ করে নারীদের ক্ষেত্রে উন্নতিটা তো ভীষণই উল্লেখযোগ্য। যেখানে 2011 সালে নারী সাক্ষরতা ছিল প্রায় 64.6%, আর 2023-24 সেটা 74.6%-র কাছাকাছি। অর্থাৎ প্রতি 100 জন নারীর মধ্যে, আগে যেখানে প্রায় 65 জন পড়তে লিখতে পারতেন, এখন প্রায় 75 জন পারেন। তবে এটা আবার আরেকটা ব্যাপার আছে, এটা রাজ্যভেদে পার্থক্য আছে। তো 2023-24 হিসেব অনুযায়ী কেরালাতে 95.3% নারী স্বাক্ষর, মিজোরামে 98.2%, গোয়াতে 93.6%, অন্যদিকে বিহারে আবার 74.3%, উত্তরপ্রদেশে 78.2% এবং রাজস্থানে 75.8%, আর আমাদের রাজ্যে 82.6%। তবে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে নারীদের মধ্যে শিক্ষা কিন্তু অনেক বেশি ছড়িয়ে পড়ছে, এখন অনেক বেশি সচেতন হয়েছেন পরিবারের মানুষও, আর সাক্ষরতার হার আস্তে আস্তে কিন্তু অনেকটা বেড়েছে। তবে একটা সমস্যা ভীষণভাবে রয়ে গেছে এখনও, সেটা হচ্ছে স্কুল ছুট। স্কুল ছুট ছেলেমেয়েদের সংখ্যা কিন্তু একেবারে যে স্কুল ছুট হওয়া বন্ধ হয়ে গেছে তা নয়, স্কুল ছুটের সংখ্যা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেড়েও গেছে, বিশেষ করে ক্লাস 10-এর পরে সেই ব্যাপারটা কিন্তু বেড়ে গেছে। অনেক সময় দারিদ্র এটার একটা বিরাট কারণ, তো সেই ব্যাপারে বলবো। কিন্তু তার আগে আজ ভূপেন হাজারিকারও জন্মদিন। আজ আশা ভোঁসলে আর ভূপেন হাজারিকা, এরম দুজন লেজেন্ডারি মানুষের যেহেতু জন্মদিন, গোটা ভোরাই সাজিয়েছি এদের গান দিয়েই। এবারে যে গানটা আসছে সেটা ভূপেন হাজারিকার কণ্ঠে, একখানা মেঘ ভেসে এলো আকাশে। শুনুন 107 FM রেনবোয়, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আজ একটা বিশেষ দিনের সকালে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আন্তর্জাতিক সাক্ষরতার ক্ষেত্রে ভারতবর্ষের সাক্ষরতার হার কিন্তু দিনকে দিন বাড়ছে, এটা যেমন সত্যি। মানে স্কুলে যাওয়া ছেলেমেয়ের সংখ্যাও বাড়ছে, বিশেষ করে ক্লাস 10 অবধি অনেকেই পড়ছে বা ক্লাস 8 অবধি অনেকেই পড়ছে, কিন্তু তারপরে আবার মানে স্কুল ছুটের সংখ্যাটা খুব বেড়ে যাচ্ছে। ভারতের সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী স্কুল ছুটের হার 2023-24-25 এই সময় প্রাথমিক স্তরে কম আর কি, 1.9% থেকে 0.3%, উচ্চ প্রাথমিক মানে আপার প্রাইমারি যেটা সেখানে 5.2%, কোথাও কোথাও 3.5%, সেকেন্ডারি মানে মাধ্যমিকে 14.1%, আবার কোথাও কোথাও 11.5%। অর্থাৎ 2024-25 সালে স্কুল ছুটের হার তিনটে স্তরে কিন্তু আস্তে আস্তে কমেছে, বিশেষ করে প্রাথমিক স্তরে 1.9%।

থেকে কমতে কমতে ওটা 0.3 নেমেছে। মেয়েদের ক্ষেত্রে অবস্থাটা কীরকম সেটা একটু বলি। মেয়েদের স্কুল ছুটের হারও কিন্তু কমেছে। 2024-25 সালে মাধ্যমিক স্তরে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় 9.6%, যেখানে 22-23 সালে তা ছিল 15.4%। তার মানে ড্রপ আউট রেটটা কিন্তু অনেকটা কমেছে, অর্থাৎ মেয়েদের স্কুলে ধরে রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা উন্নতি হয়েছে সেটা বলা যায়। তবে ওই যে একটা সমস্যার কথা বলছিলাম, সেটা হচ্ছে মাধ্যমিক স্তরে এখনও কিন্তু প্রায় 11.5% শিক্ষার্থী স্কুল ছেড়ে দিচ্ছে, আর ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পুরো পথের মানে মাত্র 47.2%, মানে 100 জন যদি পরীক্ষার্থী শুরুতে থাকে সেখানে 47 জন ক্লাস 12 অবধি পৌঁছয়, মানে অর্ধেকেরও কম। এটা কিন্তু একটা ভাবার বিষয়। আর এই ব্যাপারে আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার বাড়িতে একটি ছেলে, মানে আমাদের এলাকাতে, সে গ্যাস সিলিন্ডার দিতে আসে। অল্প বয়সী ছেলে, অল্প অল্প গোবদাড়ি হয়েছে, খুব সুন্দর দেখতে ভদ্র একটি ছেলে। তো আমি তাকে বললাম, কী রে স্কুলে পড়িস তুই? বললো, না এই তো পড়ছিলাম, 12-এর টেস্টের আগে আমি পড়া ছেড়ে দিলাম। আমি বলছি, ছেড়ে দিলি কেন? বললো, আসলে কি জানেন তো, বাবা মারা গেছে 2 বছর আগে। মা ওই ফলস সেলাই করে, ব্লাউজ সেলাই করে, এই করে তো চলছে না। আমরা 4টে ভাই বোন, আমি বড়, আমাকে কাজ করতেই হবে। তো আমার 18 বছর বয়স হয়ে গেছে। আমি বললাম, তাই বলে 12-এর পরীক্ষার আগে? আমি অবাক হয়ে গেলাম, ছেলেটি মাধ্যমিকে একেবারে গ্রামের স্কুল থেকে মানে 85% নাম্বার নিয়ে পাশ করেছে ওই দারিদ্র্যের মধ্যে, কিন্তু সেই ছেলেটিকে পড়া ছাড়তে বাধ্য হলো সে। তার কারণ ও বলছে যে, আমি যে কী চাকরি পাবো তো জানি না, এটা তো তবু একটা কিছু ভবিষ্যৎ আছে, একটা টাকা আমি রোজগার করছি, আমি বাড়িতে দিতে পারছি, আর এখন কষ্ট করে যদি পড়াশুনো চালাতে যাই তাহলে আমার ভাই বোনদের লেখাপড়া হবে কি না জানি না। তো এই ঘটনাগুলো দেখলে খুব কষ্ট হয়, কিন্তু সবসময় মানে যে উপায় থাকে তা না, নিরুপায় হয়েও কিছু ছোটো ছেলে মেয়ে যাদের কলেজে যাবার কথা তাদের কিন্তু মাঝপথে পড়াশুনো বন্ধ হয়ে যায়, তারা স্কুল ছুট হয়ে যায়। হয়তো তাদের কাজ করার বয়স হয়েছে, কিন্তু তার ভবিষ্যৎটা অন্যরকম হতে পারতো যে অতখানি নাম্বার পেয়েছে মাধ্যমিক পরীক্ষায়। কিন্তু কিছু করার নেই, মানে তার ক্ষেত্রে কিছু করার নেই, কারণ তার বাড়িতে আরও 3টে ভাই বোন রয়েছে যারা স্কুলে নিচু নিচু ক্লাসে পড়ছে, তাদেরকে বড় করার স্বপ্ন দেখে বড় ভাই, এবং তার মায়ের মানে একার রোজগারে এই খরচাটা টেনে নিয়ে যাওয়া সম্ভব না, সেই ভেবে সে কাজ করতে চলে এসছে। এরকম অনেক ছেলে মেয়ে কিন্তু দারিদ্র্যের কারণে ক্লাস 10 অবধি তারা কোনো মতে পড়াশুনোটা চালিয়ে যায়, কিন্তু 12-এর ক্ষেত্রে অনেক সময় স্কুল ছুট হয়ে যায়। আরও কথা বাকি রয়েছে আজকের বিশেষ দিনে সাক্ষরতার পথে এগিয়ে যাওয়া নিয়ে, আরও কথা বাকি রয়েছে, কিন্তু এখন একটা গান আশা ভোঁসলের কণ্ঠে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা আপনার সঙ্গে রয়েছি। আজকে একটা বিশেষ দিন, আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের ভোরে। তো সময় প্রায় শেষের দিকে, এবার একটু বলি যে কি কি করা দরকার। এটা বিশেষজ্ঞরা বলছেন যে দেশের সমস্ত মানুষকে স্বাক্ষর করার জন্য কি কি করা দরকার। প্রথম কথা, প্রত্যেকটা শিশুকে স্কুলে আনা ও ধরে রাখা, বিশেষ করে মাধ্যমিক স্তরে ড্রপ আউট কমাতে বৃত্তি, বিনামূল্যে বই খাতা, ইউনিফর্ম, যাতায়াতের ব্যবস্থা এসব করা, মেয়েদের শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া, নিরাপদ স্কুল, আলাদা ও ব্যবহারযোগ্য তাদের টয়লেট, এই সমস্ত কিছু, এবং সবচেয়ে বড় ব্যাপার মেয়েদের বাল্য বিবাহ বন্ধ করা, দরিদ্র পরিবারের সহায়তা দরকার শিশুকে কাজে না পাঠিয়ে যাতে তারা শিশুকে স্কুলে পাঠাতে পারে। এছাড়াও প্রাপ্তবয়স্ক বহু মানুষ আছেন যারা স্বাক্ষর নন, যারা ছোটোবেলায় স্কুলে যেতে পারেননি, তাদের জন্য সন্ধ্যা বা সাপ্তাহিক প্রাপ্তবয়স্ক শিক্ষাকেন্দ্র চালু করা, স্থানীয় ভাষায় শিক্ষা দেওয়া একটা বয়স পর্যন্ত, শিক্ষকের সংখ্যা ও মান বাড়ানো, আর প্রতিবন্ধী ও প্রান্তিক শিশুদের অন্তর্ভুক্ত করা, বিশেষ করে যেই সব স্কুলে তারা পৌঁছতে পারেন সেক্ষেত্রে তাদের স্কুলে পৌঁছানো প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী নিশ্চিত করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা।

মান বাপা, শুধু স্কুলে ভর্তি হয়েছে কিনা তা নয়, শিশু সত্যি পড়তে লিখতে সাধারণ গণিত করতে পারছে কিনা সেটা দেখা দরকার। সবার সাক্ষরতা অর্জনের জন্য দুটো কাজ একসঙ্গে করতে হবে। নতুন প্রজন্মকে স্কুল থেকে ঝরে পড়তে দেওয়া যাবে না, আর এখন যারা নিরক্ষর তাদের জন্য প্রাপ্তবয়স্ক সাক্ষরতা কর্মসূচি চালানো। তো আমাদের দেশে তো ইতিমধ্যেই নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম নামে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে, এর মাধ্যমে কিন্তু সাক্ষরতা বাড়ছে, আরও বাড়ুক। সারা পৃথিবী থেকে নিরক্ষর শব্দটাই মুছে যাক, এটাই আমরা চাই। এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে, আর যেতে যেতে আপনার জন্য রেখেছি ভূপেন হাজারিকার গাওয়া একটি গান। শুনতে থাকুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি নমস্কার কলকাতা সঙ্গে নিয়ে।

0: প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, শহর ও গ্রাম উভয় এলাকাতেই অবিলম্বে 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের সংশোধিত নিয়ম কার্যকর করার জন্য কেন্দ্র তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী গোপী জানান, এলপিজি সরবরাহের বর্তমান পরিস্থিতির উন্নতি করতে কেন্দ্রের এই পদক্ষেপ। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বরেলি, এটা, শাহজাহানপুর, বাহরাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বরেলিতে আগামী 2 দিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয়া দুর্গোৎসবের সূচনা করবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন দপ্তর ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করেন। দেবীপক্ষ শুরু হবার আগে কোনো মতেই পুজো উদ্বোধনের অনুমতি দেওয়া হবে না। জাতীয় সড়ক সহ কলকাতার 13টি রাস্তা আটকে কোনো পুজো করা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মহাষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখার পাশাপাশি বারেও মদ বিক্রি করা যাবে না বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। তাহলে চায়ের প্রথম চুমুকটা দিয়ে ফেলুন, আজ সকালের প্রথম চায়ের কাপে দিন চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা চুমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। আর আজ তো আশা ভোঁসলের জন্মদিন, তাই এবারের গানটা আশা ভোঁসলে আর অমিত কুমারের ডুয়েট 107 FM রেইনবো। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। দিনের ডায়েরি খুললাম আমি অরুণিমা, সময় এখন ঠিক 7:16। আজ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, মানে বিশ্ব সাক্ষরতা দিবস। আপনার আশেপাশে কোনো মানুষ নিরক্ষর থাকলে তার বয়স যাই হোক না কেন, তার সাক্ষরতার ভার নিন, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আর আজ আবার ফিজিওথেরাপি ডে। ফিজিওথেরাপি কিন্তু অনেক রোগ সারায়, আর ফিজিওথেরাপি নিয়ে আজকে কথা বলতে নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায় চলে আসবেন ডক্টর মানবেন্দ্র রায়। উনি আমাদের জানাবেন যে ফিজিওথেরাপি থেকে কোন কোন রোগ থেকে আমরা মানে সম্পূর্ণভাবে মানে রিলিফ পেতে পারি। শুধু ওষুধ তো নয়, অনেক সময়ই দেখা যায় যে মানুষ অপারেশনের পরে বা অনেক দিন ধরে ওষুধ খাওয়ার পরেও পুরোপুরি মুক্ত হচ্ছেন না সেই সমস্যাটা থেকে, তখন কিন্তু ফিজিওথেরাপি ভীষণভাবে জরুরি এবং ভীষণ ভালো কাজ দেয়। সেই সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই পাঠাতে পারেন। আর আজ পৃথিবীর অনেক দেশে কিন্তু অ্যাক্টরস ডে, অভিনেতাদের দিন

কাজ। অভিনেতাদের ভালোবাসুন, তাদেরকে সবসময় এমন একটা শ্রদ্ধার জায়গা দিন, কারণ তারা আমাদের এন্টারটেন করেন। আর অনেক দিন ধরে যদি কারোর ওপর রাগ পুষে রাখেন, তাহলে আজ তাকে ক্ষমা করে দিন। কেন বলুন তো, আজ পার্ডন ডে। আসলে কি, ফরগিভনেসের থেকে ভালো জিনিস এই পৃথিবীতে কিছু হয় না। আপনি যত রাগ পুষে রাখবেন, একটা মানুষের প্রতি রাগ আপনার বাড়তেই থাকবে, আপনার নিজের শরীরে ক্ষতি হবে। বরং তাকে ক্ষমা করে দিন না। আমি জানি ব্যাপারটা অত সহজ নয়, কিন্তু ভুলবেন না, কিন্তু ক্ষমাটা করে দিন। তো এই ফরগিভ করে দেবার পরে দেখবেন আপনার নিজের একটা শান্তি আসছে, নিজের খুব ভালো লাগছে। জাস্ট ইরেজ করে দিন। আমরা যেরকমভাবে ডিলিট করে দিই না, বা ইরেজ করে দিই কোনো একটা মেমোরি, কোনো খারাপ মেমোরি, সেটাকে ইরেজ করে দিন, দেখবেন মনটা অনেক বেশি ভালো থাকবে। তো এবার তাহলে বন্ধ করি দিনের ডায়েরি। বন্ধ করলাম দিনের ডায়েরি। আর এবার যে গানটা আপনার জন্য রেখেছি, সেই গানটা আপনার ভালো লাগবেই। সেই গানটা লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: হাওয়া অফিসের হালচাল হালচাল
1: হাওয়া অফিসের হালচাল 107 FM রেইনবো। নমস্কার, কলকাতায় আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এবার জানিয়ে দিই হাওয়া অফিস কি বলছে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সকালবেলা মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 74%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.167 মিলিমিটার। আর আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য আলাদা করে কোনো সতর্কবার্তা নেই।
0: হাওয়া অফিসের হালচাল হালচাল
1: হাওয়া অফিসের হালচালের পর যে গানটা আসতে চলেছে আপনার জন্য সেটা আজ আশা ভোঁসলের জন্মদিন। তার জন্মদিনকে মনে করেই আজ কিন্তু নমস্কার কলকাতা জুড়ে তার গাওয়া বিভিন্ন গান বাজবে। রাজকুমারী ছবি থেকে আশা ভোঁসলে আর কিশোর কুমারের ডুয়েট বন্ধ ঘরের অন্ধকারে থাকব না আপনার জন্য 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, ফিরছি ঠিক 5 মিনিট পর, শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি কি জানেন আপনি কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? 107 FM রেনবো নমস্কার কলকাতায়, এখন আপনাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দেব আমি অরুণিমা। আর জানিয়ে দিই, আজ আশা ভোঁসলের জন্মদিন। 1933 সালে আজ জন্মেছিলেন সুরের রানী আশা ভোঁসলে। আর ভূপেন হাজারিকা ঠিক 100 বছর আগে, মানে 1926 সালে আজকের দিনে জন্মেছিলেন। আর আরও কয়েকজন আছেন যার সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন। সিঙ্গার চিন্ময়ীর জন্মদিন আজ, অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর জন্মদিন আজ, আর আমাদের সবার প্রিয় অভিনেতা বেনুদা মানে সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন আজ, পরিচালক সন্দীপ রায়ের জন্মদিন আজ। ভাবুন আপনি কত বড় সেলিব্রিটি, এতজন বাঘা বাঘা মানুষের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন। সবাইকে জানাই 107 FM রেইনবোর তরফ থেকে হ্যাপি বার্থডে।

আর এখন যে গানটা রেখেছি সেটা ভূপেন হাজারিকার কণ্ঠে রুদালি ছবি থেকে, সময় ও ধীরে চলো। 107 FM রেইনবো ফিচি ঠিক 5 মিনিট পর, শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 7:36 হয়ে গেছে, আর এবার আপনাকে একটা জিনিস জানানোর রয়েছে। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে, আর 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। তো ঘোষণাটা শেষ হলো, এইবার যেটা জানানোর, শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো। আর আজকে তো মানে দুজন লেজেন্ডারি মানুষের জন্মদিন, আশা ভোঁসলে আর সেই সঙ্গে সঙ্গে ভূপেন হাজারিকা। সেই সঙ্গে সঙ্গে ভাবুন আরও আরও কত বিশিষ্ট মানুষের জন্মদিন আজ। পরিচালক সন্দীপ রায়ের জন্মদিন, তারপরে আমাদের সবার প্রিয় অভিনেতা বেনুদা সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন, ইন্দ্রনীল সেনগুপ্তের জন্মদিন। মানে বেশিরভাগ তারকারা আজকের দিনটা বেছে নিয়েছিলেন জন্মানোর জন্য। যাই হোক, আপনাকে আরও অনেক কিছু জানানোর আছে, আর জানাবো সমস্ত কিছুই। কিন্তু তার আগে আপনাকে বলি, যদি গান মিলান্তিতে কোনো গানের রিকোয়েস্ট করতে চান, তাহলে কিন্তু 9903653992 হচ্ছে নাম্বার। রিকোয়েস্ট করা শুরু করে দিন, আমি অবশ্যই আপনার পছন্দের গান আপনার কান পর্যন্ত পৌঁছে দেবার ব্যবস্থা করব, এটা কথা দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে আবার ফিরে আসছি সঙ্গে নিয়ে শহরের ইতিকথা। আর এক

এখন যে গানটা আপনার জন্য রেখেছি সেই গানটা আমার মনে হয় আপনার ভালোই লাগবে। মানে আমি এমন গান কখনোই বেছে আনি না যেটা আপনার ভালো লাগবে না, তাই না? তারপরে আপনার পছন্দের গান মিলান্তির গান তো আসছেই। শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবারের গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: সেই কলকাতাকেই খুঁজতে বের হই আমরা রোজ নমস্কার কলকাতায় শহরের রীতি কথায়। আজ আমি অরুণিমা আপনাকে জানাবো আমাদের এই কলকাতা শহরের সবচেয়ে পুরনো কিছু জলাধারের কথা। কলকাতা শহরের প্রাচীন জলাধার লালদীঘি, এটা কলকাতার অন্যতম প্রাচীন জলাধার। এর অস্তিত্ব জপ চার্ণকের কলকাতার আসার আগেও ছিল বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে। 1709 সালে এটিকে গভীর ও বড় করে মিষ্টি জলের গুরুত্বপূর্ণ আধার হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তীকালে এটা ব্রিটিশ কলকাতার প্রধান পানীয় জলের উৎসগুলোর একটা হয়ে ওঠে। রায়দীঘি, বেহালার রায়দীঘি একটা, মানে এই যে কলকাতা শহরের প্রাচীন যেসব জলাশয় আছে সেখানে এই ইতিহাস 400 বছর পুরনো, মানে রায়দীঘির ইতিহাস 400 বছর পুরনো। সেনদীঘি, কমলা ও বিমলা দীঘিও ঐতিহাসিক জলাধার হিসেবে উল্লেখযোগ্য। তবে ট্যাঙ্ক যেটা, মানে কলকাতা শহরে জলের ট্যাঙ্ক যেটা সবচেয়ে পুরনো, সেটা কিন্তু টালা ট্যাঙ্ক, কলকাতার উত্তরে অবস্থিত। এটা 1911 সালে নির্মাণ শুরু হয় আর 1916 সালে এটা চালু হয়। বহু দশক ধরে এটা কলকাতা শহরের পানীয় জল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটা ঐতিহাসিকভাবে কলকাতার জল সরবরাহ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। এখনও টালার জল কি ভালো বলুন, লোকে হাঁকপাঁক করে যেখানে টালার জল পায় না, তাই না? আর এইভাবেই কিন্তু কলকাতার জলাধাররা আজও আমাদের কলকাতার মানুষকে ভীষণভাবে বাঁচিয়ে রেখেছে। আর এই যে টালার ট্যাঙ্ক, এর ধারণ ক্ষমতা প্রায় 46 মিলিয়ন লিটার, আর এটা মাটি থেকে প্রায় 28 মিটার উপরে স্টিলের কাঠামোর উপর তৈরি।
1: শহরের ইতি কথা।
0: শহরের ইতিকথার পর এবার তিনেকে তিন গানের হ্যাট্রিক। তিনেকে তিন গানের হ্যাট্রিকের প্রথম গান অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গাওয়া বালির শহর, মিশর রহস্য থেকে। আজ ইন্দ্রনীল সেনগুপ্ত যেহেতু জন্মদিন, তার জন্য এই গান। তার পরের গানটা দিল সে ছবি থেকে। একমাত্র এই গানটার মধ্যে আমরা বারবার দেখেছিলাম আমাদের প্রিয় অভিনেতা বেনুদা মানে সব্যসাচী চক্রবর্তীকে, এ আজনবী, মহালক্ষ্মী আইয়ার এবং উদিত নারায়ণের কণ্ঠে। আর সবশেষে আজ আশা ভোসলের জন্মদিন, তার গান তো বারবারই শোনাচ্ছি, তারই গাওয়া প্রেম কথাটাই ছোট। তাহলে শুনতে থাকুন পরপর তিনটে গান। আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর 107 FM রেইনবো।
2: FM রেইনবোতে তিনে

নমস্কার, কলকাতার দ্বিতীয় ঘন্টায় চলে যাচ্ছি আমি অরুণিমা। এখন আশা ভোঁসলের কণ্ঠে গানটি শুনছেন, তারপর খবর, তারপর ফিরে আসছি আবার আপনার কাছে। শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি মূল্যের 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্ক তৈরির আন্তর্জাতিক উদ্যোগে আমেরিকা সহ 24টি অন্যান্য দেশের সঙ্গে সামিল হয়েছে ভারত। মার্কিন বাণিজ্য দপ্তর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানায়, নেটওয়ার্ক প্রযুক্তিতে নিরাপত্তা ক্ষেত্রে বিশ্বের দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়াতে ভারতের এই পদক্ষেপ উল্লেখযোগ্য। কিশোরী মাতৃত্ব বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে। 18 বছরের কম বয়সী কিশোরীদের গর্ভধারণের ক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে মাত্র 6 মাসে প্রায় 60,000 টিনেজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। রাজ্য সরকার শিক্ষা দপ্তরের অধীন একাধিক অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, অন্তত 13-14টি শ্রেণীর কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমের 150 বছর এবং আকাশবাণী কলকাতার শতবর্ষপূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ঐকতান প্রেক্ষাগৃহে গতকাল এক সাংবাদিক বৈঠকে এবারের বইমেলার উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সী একথা জানান। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: সকাল সকাল কানে মন্তর দেব।

0: 107 FM রেইনবো, নমস্কার। কলকাতায় মর্নিং মন্ত্রা কানে দেওয়ার জন্য চলে এসেছি আমি অরুণিমা। আচ্ছা, এটা বলতে অনেকেই লজ্জা পায়। আচ্ছা, আপনি কি ভীতু? আপনি হয়তো সেটা স্বীকার করবেন না, মানে যে কোনো ঝামেলা দেখলে ঈশ্বরত করে কেটে পড়ার চেষ্টা করেন, কিন্তু কেন? যত ভীতু, যত চুপচাপ, যত ঝামেলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন লোকজন আপনাকেই টার্গেট করছে। এটাই নিয়ম কিন্তু। হ্যাঁ, আপনি দোষ না করলেও দোষটা দেখবেন আপনার ঘাড়েই এসে পড়বে, তার কারণ আপনি ভীতু এবং আপনি ঝামেলা এড়াতে চান। আপনি চুপচাপ যা বলা যায় মেনে নেন, কাজেই আপনি কিন্তু টার্গেট হবেন সব সময়। একটা কথা বলি, এই রকমভাবে ভীতু ভীতু চুপচাপ থাকলে, শুরুত করে কেটে পড়ার তাল করলে, ছেলে মেয়েকেও শেখানো যে হ্যাঁ শোন, কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই, সবসময় ঝামেলা থেকে দূরে থাকবি, এটা কিন্তু খুব বোকামো। আমি বলছি না ঝামেলায় জড়াতে, কিন্তু ঝামেলার মোকাবিলা করাটা বুদ্ধি করে খুব জরুরি। কি করে করবেন? আপনি সামনের লোকের চোখে চোখ রেখে চিৎকার চেঁচামেচি করতে পারেন না, তুতলে যান, ভুলে যান, হতেই পারে আপনি ভীতু, ছোটবেলা থেকে ভীতু হয়ে বড় হয়েছেন, হঠাৎ করে তো প্রচণ্ড সাহসী, বলবান, এসব তো হয়ে যেতে পারবেন না। যেটা করবেন, চোখটা বন্ধ করে নেবেন, চোখটা বন্ধ করে এবার চিৎকার করে আবল তাবল বলতে থাকুন, মানে সে যা বলছে সেই কথাটার ওপর দিয়ে চেঁচাতে থাকুন। আপনার চেঁচামেচিতে সে ঘাবড়ে গিয়ে দেখবেন আপনাকে টার্গেট করা ছেড়ে দিচ্ছে, মানে যখনই এরম কিছু একটা হবে, আপনি চোখ খুলে যদি বলতে না পারেন, চোখ বন্ধ করে চিৎকার চেঁচামেচি করুন। এটার একটা কিন্তু প্লাস পয়েন্ট আছে, আমি নিজের জীবনে এটা দেখে বুঝেছি। আমার অফিসে আমার এক কলিগ ছিল, সে আপনার মতোই আর কি, ভীতু ভীতু এই ওরকম, তো সে কিন্তু এই রাস্তাটা নিত আর কি। যখনই তাকে টার্গেট করা হতো, সে কিছু শোনার আগেই প্রথমেই প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দিত। সবাই তখন, ওরে তুই চুপ কর, রেগে যাস না, তোর প্রেশার বেড়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, সবাই তখন আপনার শরীর নিয়ে সচেতন হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। সেই জন্য এই রাস্তাটা রাখুন, এটা কিন্তু মানে আপনার যে ভেতরে ভেতরে আপনি যে শেষ হয়ে যাচ্ছেন, একেবারে যাকে বলে ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আপনাকে মোকাবিলা করতে হবে তো পরিস্থিতির, আর সেই জন্য এই নাটকটা প্রয়োজন। এটা রাখুন, এটা কাজে লাগবে, আমি বলছি আপনাকে। তাহলে মন্ত্রটা দিয়ে দিলাম, মন্ত্রটা কাজে লাগান।
1: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
0: আর মন্ত্রের পরেই যেটা রয়েছে, গান মিলান্তিতে রয়েছে আশা ভোঁসলের গাওয়া তারে ভোলানো গেল না কিছুতেই। আর এই গানটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে আমাদের নতুন বন্ধু, তার নাম সহেলি চক্রবর্তী। সহেলি আমাকে মেসেজ করেছে বারাসাত থেকে, আর সহেলি লিখেছে, আমি রোজ শুনি কিন্তু কোনোদিন মেসেজ করি না, আজকে করলাম, কারণ আশা ভোঁসলে আমার প্রিয় শিল্পী আর ওনার আজকে জন্মদিন, তাই অবশ্যই সহেলি তোমার জন্য।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় তো এগিয়ে যাচ্ছে, আর সময় এগিয়ে যাচ্ছে বলেই আপনি হয়তো ভাবছেন যে এ বাবা অরুণিমা কখন টপিকটা দেবে। হ্যাঁ, টপিকটা দিচ্ছি। আজকে তো অনেকগুলো দিন একসাথে, আজকে যেরকম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, সেই সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি ডে, সেই সঙ্গে সঙ্গে আবার কিছু কিছু দেশে অ্যাক্টার্স ডে, আবার কিছু মানে দেশে আজ পার্ডন ডে। মানে আপনি কতটা ফরগিভ করতে পারলেন, ক্ষমা, ক্ষমার চেয়ে বড় ধর্ম তো কিছু হতে পারে না। ক্ষমা করতে পারাটা কিন্তু একটা বিশাল ব্যাপার, আমরা ভেতরে ভেতরে রাগ পুষে রাখি, ক্ষমা করতে পারি না মানুষকে। তো আজ যদি আপনি কাউকে ক্ষমা করতে চান তাহলে মেসেজ করতেই পারেন 9903653992। কেন রাগ হয়েছিল এবং কেন ক্ষমা করতে চান পুরোটাই জানাতে পারেন, নাম যদি জানাতে চান জানাতে পারেন, নিজের নামটা যদি না জানাতে চান তাও পারেন। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়। আজ ফরগিভ করে দিন তাকে যার উপর এত দিন ধরে রাগ পুষে রেখেছিলেন। আর একটা কথা বলি, এই যে যারা বাইরে বেরোচ্ছেন প্রত্যেকে সাবধান থাকবেন, দরকার হয় মশা যাতে আসতে না পারে সেই রোল অনগুলো শরীরের বিভিন্ন জায়গায় লাগিয়ে নিন, কারণ মশা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। বেশ কিছু জায়গায় ডেঙ্গি ছড়িয়ে পড়েছে কলকাতা শহরের, রাজ্য জুড়ে আক্রান্ত প্রায় 4000। সেই জন্য সতর্ক থাকুন আর মশারি টাঙিয়ে ঘুমুন, নাহলে মশা তাড়ানোর ওষুধ সবসময় জ্বালিয়ে রাখুন বাড়িতে। বেশ কিছু জায়গায় কলকাতায় ঢাকুরিয়া, টালিগঞ্জ, নিউ আলিপুর এবং উত্তরের শ্যামবাজার, হাতিবাগান, শোভাবাজার, এসব জায়গায় কিন্তু মশা গিজগিজ করছে। এর মধ্যে আবার লোকে পুজোর বাজার করতে বেরোচ্ছে, রাজ্য জুড়ে ডেঙ্গু আক্রান্ত 4000, কথাটা মাথায় রাখবেন, সেই জন্য সাবধান হন। আর আমাকে মেসেজ পাঠান, আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়।

আর এখন আপনার জন্য রেখেছি একটা গান, সেই গানটা আমার খুব পছন্দের গান, তিমির বিশ্বাস আর সোমলতা আচার্যের গাওয়া। এবার শোনাই আপনাকে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। আর

আপনাদের মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে, তাই এবার মেসেজ পড়াও শুরু করে দিই। তবে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আপনারা মেসেজ করুন কিন্তু একটু ছোট্ট করে লিখুন, হ্যাঁ, বেশি লিখলে তো পড়া যায় না। উৎপল মাইতি বেহালা থেকে লিখেছেন, হাই অরুণিমাদি, আজ 8ই সেপ্টেম্বর, আজ সাক্ষরতা দিবসের সাথে সাথে আশা ভোঁসলে আর ভূপেন হাজারিকার জন্মদিন, আজ বিশেষ একটা দিন, আজ ভোরাইটা একটু অন্যরকম, খুব টেস্টি ভোরাই উপহার।

0: 100% পিওর। এবার টপিককে বলি, আমি অন্যায় করলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিই, কিন্তু কিছু না করেও আমাকে অন্যায়ের ভাগিদার হতে হয়। ওই মুহূর্তে আমার থেকে খারাপ কেউ নয়। বিষয় বলি, ক্ষমা আমি সবাইকে করি, তবে অপমানকে মনে রেখে ক্ষমা আমি করে দিই। প্রতিশোধ নেবার আমি কেউ নেই, যে প্রতিশোধ নেবার সময় মতো সেই নেবে। একটাই কথা মানি, ক্যা পতা কাল হো না হো। উৎপল মাইতি বেহালা থেকে এই মেসেজ পাঠিয়েছিল আমাকে। এর পরের মেসেজ নিবেদিতা সেন শ্যাওড়া ফুলি থেকে, উনি লিখেছেন, গুড মর্নিং অরুণিমা, আজ দুই মহারথী গায়ক গায়িকা জন্মদিনে জানাই শ্রদ্ধা ও প্রণাম। আজ মর্নিং মন্ত্র খুব গুরুত্বপূর্ণ, রাগ কখনোই জমিয়ে রাখা উচিত নয়, যার ওপর রাগ ক্ষমা করে দেওয়া ভালো, যত গুরুত্বপূর্ণ হোক ভালোবাসার ওপর তো কোনো কথা চলে না। একদমই তাই। গুড মর্নিং আর যে অরুণিমা দি, ভেরি নাইস টপিক অ্যান্ড মর্নিং মন্ত্রা। যারা আমার পাওনা টাকা দিতে পারছে না তাদেরকে আমি ফরগিভ করতে চাই গান মিলান্তিতে। উনি যে গানটা শুনতে চেয়েছেন শুনিয়ে দেবো নিশ্চয়ই, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। এবারের মেসেজ যিনি করেছেন, ডিয়ার অরুণিমাদি, আমার ফ্যামিলি একটা পলিটিক্যাল দলের সাথে জড়িত। আমি বলছি আমাদের, উনি কী কী সব লিখেছেন সেগুলো বোঝা যাচ্ছে না, আসলে আপনারা স্পেস দিয়ে লিখবেন, নাহলে কিন্তু পড়া যায় না। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখেছেন, শারদীয় মেঘলা সুপ্রভাত, নমস্কার কলকাতা, শুনছি অসাধারণ গান পরিবেশন করছেন, মানে বাজাচ্ছি আর কি, মর্নিং মন্ত্রটা অসাধারণ। আগে আমি ঠিক এই কায়দাটা প্রয়োগ করতাম, তাতে প্রতিপক্ষ পিছু হটতো, তবে এখন বয়স হওয়ার কারণে চেঁচামেচিতে আর যাই না, কারণ বেশি চেঁচালে অসুস্থ বোধ হয়, তাই ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এড়িয়ে চলি। যাই হোক বিষয়ে আসি, যার ওপরে রাগ হয়েছে সেই মানুষের ওপর রাগ পুষে রাখাটা আমি ম্যানিয়া বলতে আমার ম্যানিয়া বলতে পারেন, কারণ যার প্রতি একবার মন ভেঙে যায় তার কাছে ক্ষমা চেয়ে মিল করার জন্য আমি প্রয়োজন বোধ করি না। মন হলো স্বচ্ছ কাঁচের মতো, যেমন কাঁচ ভেঙে গেলে হয়তো আঠা দিয়ে জোড়া যায়, কিন্তু তার দাগ চির অমলিন। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, না রাগ পুষে রাখবেন না, নিজেরই শরীর খারাপ হয়। এবারে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক, আর ব্রেকের ওপারে আপনার জন্য আসতে চলেছে গান মিলান্তিতে আশা ভোঁসলের গাওয়া মেরা কুছ সামান ফ্রম দ্য মুভি ইজাজত। আর এই গানের রিকোয়েস্ট করেছে দেবব্রত লাহিড়ি বালিগঞ্জ সার্কুলার রোড থেকে।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়ের লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Gaan Milanti. Gaan Milanti.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা এইবার আপনাকে আমি সহজ রান্না শেখাবো। না, সহজ যে সবসময় হয় সেটা কিন্তু নয়, তবে চেষ্টা করি আর কি। আমি তো প্রচণ্ড কুঁড়ে, আমার বন্ধুরাও আশা করি আমার মতোই কুঁড়ে, কিন্তু খেতে ভালোবাসে। কাজে এমন একটা রেসিপি বলার চেষ্টা করি যেটা করতে খুব একটা পরিশ্রম হয় না, কিন্তু খেতে দিব্য ভালো। তো আফগান কাবুলি পরোটা, এই যে কাবুলিওয়ালাদের আমরা দেখি না কলকাতা শহরের নানান জায়গায়, ছোটোবেলা থেকেই দেখে আসছি চোখে সুরমা টেনে ঝোলা নিয়ে ঘুরে বেড়ায়। যাই হোক, সেই আফগানিস্তানের একটা পরোটা আছে, সেটা খুব টেস্টি, সেইটারই আপনাকে রেসিপি বলবো। খুব একটা সমস্যা নয় এটা বানানো। উপকরণ কি কি লাগবে? ময়দা 2 কাপ, নুন লাগবে 1/2 চা চামচ, তেল 2 টেবিল স্পুন, জল প্রয়োজন মতো, সেদ্ধ করা আলু 2, পেঁয়াজ কুচি 1, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ। এবার কি করবেন, ময়দা নুন ও 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখুন, তারপরে 20 মিনিট ঢেকে রাখুন। এবার আলু চটকে পেঁয়াজ ধনেপাতা জিরে গোলমরিচ মিড়িয়ে মিশিয়ে পুর তৈরি করুন। তারপর ময়দা লেচি বেলে মাঝখানে পুর দিয়ে ভালোভাবে বন্ধ করে পরোটা আকারে বেলে নিন। তাওয়া গরম করে সামান্য তেল দিয়ে দুপাশ সোনালি আর একদম মুচমুচে করে ভাজুন। ব্যাপারটা মানে শোনার পর মনে হচ্ছে না আমাদের আলুর পরোটার মতো, হ্যাঁ হতেই পারে, এটা আলুর পরোটার মতো কিন্তু একটু টেস্ট আলাদা, মানে খুব মুচমুচে হয় তো একটু টেস্ট আলাদা হয়। এবার এটার সাথে যেটা খাবেন সেটা হচ্ছে আফগান স্টাইলে ডিম, এটা বানানো খুব সোজা। সেটা হচ্ছে প্যানে 1 টেবিল স্পুন তেল দেবেন, তার মধ্যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিন, এগুলো ছোটো ছোটো করে কাটবেন। এর ওপর 2-3টে ডিম ভেঙে দিয়ে নুন আর গোলমরিচ ছড়িয়ে তারপরে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে এটা রান্না করুন। কুসুম নরম থাকতে এটা নামিয়ে নেবেন, বেশি সময় ধরে রান্না করবেন না, তাহলে ব্যাপারটা খেতে আর অতটা ভালো লাগবে না। গরম কাবুলি পরোটার সঙ্গে আপনি এই ডিমটা দিতে পারেন, তার সঙ্গে টক দই দিতে পারেন বা চা দিতে পারেন, ব্যাপারটা কিন্তু খুব ভালো খেতে আর বানাতেও খুব একটা সমস্যা হয় না। যাই হোক, ফুড ফান্ডায় আপনাকে বলে দিলাম কাবুলি পরোটা আর কাবুলি ডিমের রেসিপি, বানিয়ে ফেলুন একদিন।
1: ফুড ফান্ডা,
2: আর ফুড ফান্ডার পর যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আপনার জন্য খুব সুন্দর একটা গান। আর এই গানটা, যে গানটা আমি শোনাতে চলেছি, সেই গানটা আমার এত পছন্দের না, আমি প্রায় রোজই শোনাই। জুবিন গার্গের গাওয়া মন তোকে দিলাম, শুনুন গানটা, ফিরছি গানের পর। আর আপনারা গান মিলানতিতে রিকোয়েস্ট করতে থাকুন, সেই সঙ্গে সঙ্গে আপনারা টপিকেও মেসেজ পাঠাতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর রয়েছে আপনাদের মেসেজ। কত যে মেসেজ এসছে কি বলবো, মানে সবকটা পড়া হয়তো সম্ভব হবে না, তার জন্য কিন্তু রাগ করলে চলবে না। সৌভিক সরকার ফ্রম কসবাহালতু লিখেছে, সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে সাক্ষরতা নিয়ে খুব সুন্দর আলোচনা হলো আর মর্নিং মন্ত্র অসাধারণ ছিল। টপিকে বলি, আমি রাগ করেছিলাম বসের ওপর, কারণ মাঝে মাঝে এক্সট্রা টাইম কাজ করিয়ে নেয় কিন্তু ওভার টাইমের টাকা দেয় না, এই জন্য রাগ হয়। যাই হোক, সর্বশেষে বস কিন্তু মন থেকে ভালো নানা টুকটাক সাহায্যও করে। আমি বসের কাছে ক্ষমা চাই, রাগ আর বেশি বসের ওপর করব না আমি। বুঝলাম। এর পরের মেসেজ রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, আমার তো এক বন্ধুর ওপর রাগ, অনেক দিন আগে থেকে একটা বিষয় নিয়ে, অনেক দিন কেটে গেছে, এবার ক্ষমা চাইতে আসল জিনিসটা কি হয়েছিল ভুল বোঝাবুঝি থেকে, কাজেই এটা মিটিয়ে নেওয়ার দরকার। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আর জে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ সুপ্রভাতী শুভেচ্ছা জানাই। গত পরশু আমার এক বন্ধু রাজা, তারও একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। ওর কথায় আমি দুঃখ পেয়েছিলাম, আজ ওকে ক্ষমা করে দিলাম আপনাদের মাধ্যমে। আচ্ছা রাজা, আপনাকে কিন্তু ক্ষমা করে দিলেন আপনার বন্ধু যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আজ মর্নিং মন্ত্র দারুণ দারুণ বললেন দিদি ভাই, ভোরাইয়ে আপনার সুমিষ্ট গলাতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনেক তথ্য, ইতিহাস ও আলোচনা ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো, সুস্থ থাকবেন আর যে দিদি ভাই, যাদবেন্দ্র পাণ্ডা। এই মেসেজ

0: পাঠিয়েছিলেন। আর প্রচুর গানের রিকোয়েস্ট আসছে, তো এইবার আমাকে একজন প্রথম লিখছেন আর কি, বিশ্বজিৎ নস্কর ডোমজুর থেকে আজ প্রথম লিখছি, রোজ শুনি, কিন্তু আমি সবাইকে কিছুদিন রেগে থেকে আবার মাপ করে দিয়ে থাকি, কারণ রাগ রেখে কিছু হাসিল হয় না। গান ছোট একটা ভালোবাসা মুভি থেকে জ্যোতি, মুভি জ্যোতি আশা ভোসলে এই গানটা উনি শুনতে চেয়েছেন, গানটা নিশ্চয়ই শোনাবো, কিন্তু তার আগে অন্য গানের রিকোয়েস্ট আছে আমাদের, বন্ধুরা বিভিন্ন গানের রিকোয়েস্ট করছেন, তো সেই জায়গা থেকেই গান মিলান্তিতে আমাদের বন্ধু শেফালি তরফদার, উনি বারাসাত থেকে রিকোয়েস্ট করেছেন আশা ভোঁসলের গাওয়া কোথা কোথা খুঁজেছি তোমায়, এই গানটাই এবার আসছে, শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আর সময় এখন 8:55। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। বুঝতেই পারছেন সময় যেইভাবে দৌড়চ্ছে, মানে নমস্কার কলকাতার শেষ ঘন্টায় ঢুকে পড়ার সময় প্রায় এসে গিয়েছে। তো আপনাকে খুব মানে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। পুজো এসে গেছে, এই সময় কিন্তু নানান রকম মানে যারা নানান হাত সাফাইয়ের কাজ করে, শুধুমাত্র যে পকেটমারি করছে তা নয়, যারা আপনার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করে নিচ্ছে, তাদের ব্যাপারেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে। ওটিপি, ফোন এইসব ছাড়াও অ্যাকাউন্ট থেকে 8 লক্ষ টাকা খোয়া গেছে এক ব্যবসায়ীর, দুর্গাপুরের এক ব্যবসায়ীর। তো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সাইবার বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যাঁ, এবং একটা কথা বলি যে অচেনা ফোন নাম্বার তো কখনোই তুলবেন না, কোনো দরকার নেই অচেনা ফোন নাম্বার তোলার। আর ওটিপি তো আপনারা শেয়ার করেন না, সে তো খুব ভালো করেই জানি। যতই বিশ্বাসযোগ্যভাবে আপনার সাথে কথা বলুক বা যতই আপনার চেনা জানা কোনো বন্ধু বান্ধবের রেফারেন্স দিয়ে কথা বলুক, কাউকে কোনো রকম আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করবেন না। তারপরেও এই ভদ্রলোকের যে ঘটনাটা ঘটেছে সেটা কিভাবে ঘটেছে উনি বুঝতে পাচ্ছেন না, এটা নিয়ে তদন্ত চলছে। তবে এটাও সত্যি কিন্তু যে হঠাৎ করে দেখবেন পুজোর আগে অনেক সময় বেশ কিছু পার্সেল চলে আসছে বাড়িতে, অনেকের সাথেই হচ্ছে যেই পার্সেলের আপনি কোনো অর্ডারই দেননি। তারপরে যেটা হচ্ছে, আপনি সেটার টাকাটা দিতে বাধ্য হচ্ছেন, সেটা ফেরত পাঠাতে পাচ্ছেন না। হ্যাঁ, হয়তো বাড়িতে অন্য কেউ সেটা রিসিভ করে নিল, সে টাকাটা দিয়ে দিল, তারপর সেটা ফেরত পাঠাতে গেলে আপনার কাছে ব্যাংক ডিটেলস চাওয়া হচ্ছে, আপনার মানে পাসবুকের ফার্স্ট পেজ চাওয়া হচ্ছে। আমি বলবো ওই 200-400 টাকা যদি আপনাকে ঠকিয়ে নিয়ে গিয়ে থাকে, নিয়ে যাক, আপনি কিন্তু ব্যাংক ডিটেলস কারোর সঙ্গে শেয়ার করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। কাজেই সাবধান হন, পুজো এসে গেছে, আমাদের সবচেয়ে আনন্দের উৎসব, যাতে আমাদের দুঃখের কারণ না হয়ে যায় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। পরের ঘন্টার দিকে এগিয়ে যাচ্ছি, আর পরের ঘন্টার দিকে এগোতে এগোতে আপনার জন্য যে গানটা আসতে চলেছে, আর সেই গানটা অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গাওয়া তুই ছুলি যখন, 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি পরের ঘন্টায়, শুনতে থাকুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি মূল্যের আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরের কর্মজীবনে নানা অবদান তুলে ধরতে সেবা সংকল্প অভিযানের আওতায় একাধিক কর্মসূচি পালন করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, প্রশাসনের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রীর 25 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিজেপির উদ্যোগে 17ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান পালিত হবে। শহরের পাশাপাশি গ্রামেও 25 দিনের ব্যবধানে এলপিজি গ্যাসের রিফিল বুকিং করা যাবে। তেল বিপণন সংস্থাগুলিকে এমনই নির্দেশ দিয়েছে সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপি জানিয়েছেন, এলপিজি রিফিল বুকিংয়ের সংশোধিত নিয়মটি গ্রাম ও শহর সর্বত্র একইভাবে কার্যকর করা হবে। রাজ্যের 2 বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী 6ই অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে। এর সঙ্গে শুরু হবে আদর্শ আচরণবিধি ও মনোনয়ন জমা দেওয়ার কাজ। মনোনয়ন জমা করা যাবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। 17 তারিখ সেগুলি পরীক্ষা করে দেখা হবে। 19শে সেপ্টেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। মালদার ভূতনিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সড়কপথ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্রমাগত বাড়ছে গঙ্গার জল। ইতিমধ্যে চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। জলবন্দী প্রায় 15,000-এর বেশি মানুষ। কেশরপুরের বাঁধ ভেঙে জলমগ্ন প্রায় 25টিরও বেশি গ্রাম। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা মানে শেষ ঘন্টায় ঢুকে পড়েছি, 9:09 এখন। এবার যেটা জানাবো, বেশ কিছু মেসেজ রয়ে গেছে, সেগুলো পড়ে ফেলার চেষ্টা করি চটপট, কারণ ঠিক 9:30 সময় ডক্টর চলে আসবেন, তখন তো আর এই মেসেজগুলো পড়া যাবে না। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, ক্ষমাই পরম ধর্ম, যতটা পারি ক্ষমা করার চেষ্টা করি, খুব ভালো কাজ করেন। এর পরের মেসেজ আমাকে পাঠিয়েছেন যিনি, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, নিয়মে বাঁধা জগৎখানি ভিন্ন ভিন্ন নিয়ম আছে, নিয়মগুলোর ভিন্ন ভিন্ন অর্থ আছে অন্যের কাছে। যেদিন আমি গোগ্রাসে খাই পরিমাণকে ছাড়িয়ে খুব, বাড়ির লোকেরা জানবেই রাগ সাগরে দিয়েছি ডুব। গুরুদেবের রাগটি হলে জানতো সেটা বনমালি, আমার রাগ হলে জানে শুধুই মোর ভাতের থালি। বা খুব ভালো, বেশি রেগে বেশি বেশি খেয়ে রাগটাকে কমিয়ে ফেলুন। আর এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে লিখেছেন, এমন কিছু জমা রাগ থাকে সারা জীবন, ক্ষমা করে দিলে সবই মানে না তবুও মন, বুকের মাঝে জমে থাকা এমন গভীর ক্ষত, হাজার ক্ষমা করে দিলেও মনেতে জ্বলন অবিরত। শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। উনি ভূপেন হাজারিকার কণ্ঠে একটা গান শোনাতে চেয়েছেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব গানটা থাকলে শোনানোর জন্য। শাওন বারাসাত থেকে লিখেছে, আলাদা করে কারোর নাম বলছি না, তবে কারোর কোনো কাজের জন্য তার উপর রাগ হলে সবার প্রথমে দেখি যে সে সেই কাজটা জেনে বুঝে করেছে নাকি না জেনে। যদি না জেনে বুঝে করে তাহলে তার উপর রাগ পুষে রেখে লাভ নেই, বরং তাকে বুঝিয়ে ক্ষমা করে দিই। আর যদি সে ইচ্ছে করে সেই কাজটা করে থাকে তাহলে রাগটা সঙ্গে সঙ্গে বের করে দিই, যাতে সে বুঝতে পারে যে সে যেই কাজটা করেছে সেটা করা উচিত হয়নি। শাওন বারাসাত থেকে লিখেছে, খুব ঠিক কাজ করো শাওন, এটা কিন্তু বোঝানো উচিত। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অরুণিমা গুড মর্নিং, আমি সাধারণত অন্যায় করি না, তবে কেউ বাধ্য করলে মন না চাইলেও অন্যায় করে ফেলি, বিবেচনা করবেন আগে, তারপর, হুট করে কিছু করা উচিত না। আর এই যে আমাদের একজন বন্ধু রোজই আমাকে লেখেন গুড মর্নিং আর জে জি, তারপরে আর নিজের নামও লেখেন না আর কিচ্ছু লেখেন না, অদ্ভুত ব্যাপার। এবারে যার মেসেজ পড়ব, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত, আজকের টপিকে বলি, আমি তো জানি প্রকৃত রাগ তো তাঁর প্রতি করা সাজে, যে কাছের মনের ও ভালোবাসার মানুষ, তাই বলে যে অন্য মানুষের প্রতি রাগ হয় বই কি, বরং খুব বেশি হয়, আর সেই রাগ সময়ের সঙ্গে সঙ্গে চলে যায়, আর সময়ে যে একটা বড় ওষুধের কাজ করে, বাকি থাকলো ক্ষমা। আমি জানি ক্ষমা পরম ধর্ম, তবে আমি ক্ষমা করার কেউ নই, ক্ষমা করার একজনই আছেন সর্বশক্তিমান ঈশ্বর। আর অনেক মেসেজ এসছে, হ্যাঁ আমি চেষ্টা করবো সবকটা পড়ার, আমি জানি না সবকটা পড়তে পারবো না কি না। তবে এখন যে গানটা শোনাতে চলেছি, এই গানটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে সৌহার্দ্য চক্রবর্তী। সৌহার্দ্য লিখেছে, আজ প্রথম আমি রিকোয়েস্ট করছি, আমার নাম সৌহার্দ্য চক্রবর্তী, আমি নিউ গড়িয়াতে থাকি। নিশ্চয়ই সৌহার্দ্য, তোমার নামটাই ভারী সুন্দর। ভূপেন হাজারিকার গাওয়া দিল হুম হুম করে, ফ্রম দ্য মুভি রুদালি।
3: গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, এই সময় এখন 9:17। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর আপনাকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই, মানে ঠিক 9:30 সময় চলে আসবেন আমাদের মধ্যে ডক্টর মানবেন্দ্র রায়। তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনার ফিজিওথেরাপি সম্পর্কিত, তো আপনি কিন্তু জানতে চাইলে জানতেই পারেন, মানে কোনো অসুখ, আপনি হয়তো কোনো অসুখে ভুগছেন বা আপনার পরিবারের কেউ কোনো না কোনো অসুখে ভুগছে, সেক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো সাহায্য নেওয়া যায় কি না, কোন রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি চলতে পারে এবং চলতে পারে না, সেই সমস্ত প্রশ্ন নিয়েই চলে আসতে পারেন ডক্টরের কাছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে আমার কিছু জানানোর আছে, আমি তো সবসময় কিছু না কিছু জানাতে থাকি, সেই জন্যেই বলছি যে এই নদিয়াতে গরুর দুধেও নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, মানে এই ব্যাপারটা যদি না শোধরানো যায় তাহলে কি ভয়ঙ্কর বিপদের দিকে আমরা এগিয়ে চলেছি ভাবুন তো। প্লাস্টিকের ব্যবহার যে হারে বেড়েছে, কমছে তো নাই, তাতে প্যাকেটজাত খাবার, পানীয় জল, বিভিন্ন জিনিস তো প্লাস্টিকের মোড়কে থাকে, আর

0: এসব গবাদি পশুরা রাস্তায় ঘুরে বেড়ায়, তারা ঘাস পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে প্লাস্টিকও খেয়ে ফেলছে, ফলে তাদের সেই এই যে প্লাস্টিক সেটা তাদের দুধে মিশছে, প্লাস্টিকের ক্ষতিকর কণা তাদের দুধে মিশছে, সেই দুধ বাচ্চারা খাচ্ছে, নানান রকম সমস্যা তৈরি হতে পারে। মানুষের শরীরে প্লাস্টিকের কণা প্রবেশ করছে কিন্তু প্রায়, ফলে মাইক্রোপ্লাস্টিক এখন আর শুধুমাত্র পরিবেশ দূষণের বিষয় না, বরং জনস্বাস্থ্যের বিষয় হয়ে উঠেছে। তাই রাস্তাঘাটে পড়ে থাকা প্লাস্টিক, সেগুলো তো আর কোথাও মিশে যাবে না, হ্যাঁ সেগুলো প্লাস্টিক প্লাস্টিকই থাকবে। আর প্লাস্টিকের টুকরো গবাদি পশুরা না জেনে খেয়ে ফেললে কিন্তু ক্ষতি আমাদেরই হবে, তাদেরও হবে। সেই জন্য প্লাস্টিক বর্জন করুন, যতটা পারবেন প্লাস্টিক এড়িয়ে চলুন, জুটের ব্যাগ ব্যবহার করুন, কাগজের ব্যাগ ব্যবহার করুন। এখন অনলাইনে যারা জিনিসপত্র দিতে আসেন তারা বেশিরভাগ সময়ই দেখছি যে তারা কাগজের ব্যাগে করে দিচ্ছেন। হয়তো আপনি অবজেকশন জানাচ্ছেন যে এ বাবা ভেজা জিনিসটায় দেখো কাগজটা ছিঁড়ে গেল। আরে আমাদের ছোটোবেলায় তো ঠোঙাই চলতো, প্লাস্টিক তারপর ব্যবহার শুরু হলো, কিন্তু প্লাস্টিকের ব্যবহার প্রচণ্ড খারাপ, এটা সারা পৃথিবী জেনেছে বুঝেছে, নানান রকম ডিজাস্টার হয় প্লাস্টিক থেকে, কাজেই প্লাস্টিককে পুরোপুরি বর্জন করুন। আর এবারে যে গানটা আসতে চলেছে সেই গানটার জন্য রিকোয়েস্ট করেছে আমাকে, যে সে তার নাম লেখেনি, তবে সে সুন্দর একটা মেসেজ পাঠিয়েছে। আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি আমার গার্লফ্রেন্ড অন্য একজনের সাথে প্রেম করেছিল, আমি জানতে পেরে রাগ করে ছেড়ে এসেছিলাম, পরে বুঝতে পেরেছিলাম যে আমার নয়, তার উপর রাগ করে কোনো লাভ নেই, তাই তাকে ক্ষমা করে দিয়েছিলাম। ইতি একজন অজানা পথিক সোনারপুর থেকে। আর অজানা পথিক যে গানটা শোনাতে চেয়েছেন, শুনতে চেয়েছেন, আশা ভোসলে আর অমিত কুমার ডুয়েট, সেই গানটা আসছে এবার 107 FM রেনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। লাস্ট কয়েকটা মেসেজ পড়ে দিই। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া 153 থেকে লিখেছেন, শুভ সকাল অরুণিমা, ভালোবেসে যাকে আমি অন্তরে রাখি ধরে, রাগ হয় তার কাজে বেদনা যায় ভরে, কিছুতেই হয় না যেন রাগের দমন, ভালোবাসা টানে বুঝি আমার অবুঝ মন, অবুঝ মনকে বোঝান। শ্যামসুন্দর দাস এই মেসেজ পাঠিয়েছেন আমাকে। এর পরে যিনি মেসেজ পাঠিয়েছেন তিনি লিখেছেন, গুড মর্নিং সুপ্রভাত অরুণিমাদি, আমি কিশোর বলছি হাওড়া বালি থেকে। বড় বড় মহাপুরুষরা সবসময় বলে গেছেন ক্ষমা করতে হয়, কিন্তু যদি কেউ খুব বড় অপরাধ করে থাকে সেটাকেও ক্ষমা করতে হবে? না, আমি পারবো না, আমি ক্ষমা করি না, ক্ষমার অযোগ্য কাজ হলে আমার কাছে কোনো ক্ষমা নেই। আর তারপরে আরও বেশ কিছু মেসেজ রয়েছে, আমি জানি না সবকটা পড়তে পারবো না কি না। এর পরের মেসেজ যে পাঠিয়েছে, হাই দিদি, আমি মেধাজিৎ, কেমন আছো? খুব ভালো লাগছে অনুষ্ঠান, আর কিছু লেখেনি। প্রীতম মণ্ডল, কাকদ্বীপে থাকি, আজ একটা খুব ভালো অনুষ্ঠান শুনছি, থ্যাংক ইউ দিদি। সে তো বুঝলাম। যাই হোক, মোটামুটি সবার মেসেজই আমি পড়ে দিয়েছি আশা করি। আর এরপরে তো হ্যালো ডক্টরের ডক্টর চলে আসবেন না, আর ডক্টরের কাছে আপনার যা যা জানার ইচ্ছে, মানে যেই যেই রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি প্রযোজ্য সেই সেই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জানাবেন। আর ফলতা বকুলতলা থেকে শম্ভু, ভূপেন হাজারিকা আর আশা ভোঁসলের জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। আর উনি

0: আসা ঝুমলুমে অবশ্যই সেই গানটা শোনাবো, কিন্তু তার আগে আছে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক। ব্রেকের ওপারে আপনার জন্য আসছে সেই বিখ্যাত সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে থেকে জরা সা ঝুমলুমে। এই গানটা তো অবশ্যই শোনাবো। আর একটা কথা মনে করিয়ে দিই, হ্যালো ডক্টরের ডক্টর কিন্তু তার পরেই চলে আসবেন, কাজেই এখন থেকেই ডক্টরকে মেসেজ করার শুরু করে দিন 9903653992। তাহলে এবার একটা ছোট ব্রেক, ব্রেকের উপরে রয়েছে গান।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়ে লিডার্স, ইনোভেটার্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Gaan Milanti, Gaan Milanti.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: 107 FM রেইনবোয় শুনছেন নমস্কার কলকাতা, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেরকমভাবেই আমাদের মধ্যে এই মুহূর্তে নিয়ে এসেছি বিশিষ্ট ডক্টর, ডক্টর মানবেন্দ্র রায়কে। নমস্কার, গুড মর্নিং।
4: গুড মর্নিং।
3: তো আজকে তো অনেকগুলো দিন একসাথে, মানে অনেকগুলো বিশেষ দিন একসাথে, তার মধ্যে একটা হচ্ছে ফিজিওথেরাপি ডে। তো আপনি তো ডক্টর এবং আপনারা ফিজিওথেরাপিকে অনেক দিন ধরে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তাই তো, চিকিৎসা বিজ্ঞানের মধ্যে? তো ফিজিওথেরাপি কি রোগ সারাতে সক্ষম?
4: ফিজিওথেরাপি মানে যেটা আমাদের কথা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন।
3: আচ্ছা,
4: এটাও একটা মেডিসিন বা চিকিৎসার সাথে একটা ব্রাঞ্চ আর কি, এবং সেটাকে সেইভাবেই ভাবা উচিত আর কি। অনেকে যেটা ভুল করে ফেলে যে ফিজিওথেরাপি আর মেসেজ কে এক করে ফেলে। এখন পাড়ায় পাড়ায় অনেক এরকম ঘুরে বেলায় সবাই দেখি ফিজিওথেরাপি করে, কিন্তু অ্যাকচুয়ালি তারা অনেকেই মেসেজ করে, ঠিকঠাক ফিজিক্যাল মেডিসিনের লোকই নয়। মানে টেকনিক্যালি ফিজিক্যাল মেডিসিনের লোক পাওয়াটাই একটা সমস্যা, এইটা প্রথম কথা ঠিক করে বাঁচতে হবে। ফিজিওথেরাপির নামে অনেকেই অনেক কিছু করে যেগুলো আলটিমেটলি ক্ষতিই করে। এবার যদি আমি আসল কথা আসি, তাহলে ফিজিক্যাল মেডিসিন আর ফিজিওথেরাপির ডেফিনেটলি রোল আছে। রোগ সারানো সেই হিসাবে অত নয়, রোগ সারানোটা অত মেডিসিনের ব্যাপার। আর তার পরবর্তীকালে যে রিহ্যাবিলিটেশন লাগে, বিশেষ করে দুটো ক্ষেত্রে তো খুব কমনলি আমরা দেখি, সেটা হচ্ছে স্ট্রোকের পেশেন্ট, ব্রেন স্ট্রোক হলো, তারপর পেশেন্ট প্যারালাইজড হলো।

0: প্যারালাইজ করো, না হলো উইকনেস হলো, সে ব্রেনের পার্টটুকু বা অন্য পার্টটুকুর জন্য আমরা মেডিসিন দিয়েই দিলাম, কিন্তু যে পার্টটা উইকনেস হয়েছে, যে বডির যে অংশের মাসেলের সমস্যা হয়েছে, উইকনেস হয়েছে, সেই উইকনেস কিন্তু ওষুধ খেয়ে ফিরবে না। ওষুধ খেয়ে ফার্দার ডিটোরেশন আটকানো যেতে পারে, ব্রেনের ফাংশনটা আবার নর্মাল হলেও হতে পারে, কিন্তু যে পার্টটুকু ড্যামেজ হয়ে গেল সেটাকে কিন্তু ফিজিওথেরাপি করেই ঠিক করতে হবে। মাসেল স্ট্রেংথ রিকভারি করতে হয় সেটা ফিজিওথেরাপির মাধ্যমেই করতে হবে। এবং এটাও খুব আরো কমন আমরা দেখতে পাই যেগুলো যেখানে আর্থাইটিস পেশেন্ট, অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো টাইপের আর্থাইটিস, যেগুলো ওষুধের একটা রোল তো আছেই ডেফিনেটলি, বা উইদাউট ফিজিওথেরাপি শুধুমাত্র মেডিসিন খেয়ে, কিন্তু এই ফিজিওথেরাপি না করে আর্থ্রাইটিস ঠিক হওয়া খুব মুশকিল। সুতরাং মেডিসিন এবং ফিজিওথেরাপি, নর্মাল মেডিসিন, জেনারেল মেডিসিন এবং ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি এটাই বলি, দুটো কিন্তু হাত ধরাধরি করে চলে।
1: ঠিক,
0: মানে কিছু কিছু রোগ আছে বিশেষ করে আর্থ্রাইটিস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন অর্থোপেডিক, রিউমাটোলজি এবং ফিজিক্যাল মেডিসিন তিনটে একসাথে মিলে তবে পেশেন্টের সুস্থ হওয়ার প্রশ্ন।
1: আচ্ছা,
0: স্ট্রোকের ক্ষেত্রে তাই মেডিসিন, নিউরোলজি এন্ড ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি, এই তিনটে ডিপার্টমেন্ট একসাথে ঠিকভাবে সমন্বয় রেখে কাজ করতে পারলে পেশেন্টের কমপ্লিট রিকভারি সম্ভাবনা। তো ফিজিক্যাল মেডিসিন আর ফিজিওথেরাপির সবসময় ইম্পর্টেন্স আছে এবং ক্রমশ এটা বাড়ছে, লোকের কনসাসও বাড়ছে। তো কোনো কোনো রোগ শুধু ফিজিক্যাল মেডিসিন ফিজিওথেরাপি করেই ঠিক হতে পারে আর্লি স্টেজে, যেগুলো ওষুধের খুব একটা হতো দরকারও নেই।
1: তার মানে ফিজিওথেরাপিস্টকে বাঁচাটা সবার আগে সবচেয়ে জরুরি, যে
0: একদম ঠিকঠাক টেকনিক্যালি সাউন্ড ফিজিওথেরাপি বাঁচতে হবে,
1: মানে সে রেজিস্টার জায়গা থেকে শিখেছেন কিনা এবং উনি ডক্টরদের সঙ্গে কাজ করছেন কিনা দীর্ঘদিন ধরে, এগুলো জানাটা খুব জরুরি,
0: খুব দরকার।
1: হ্যাঁ হ্যাঁ, না হলে হিতে বিপরীত হয়ে যাবে, মানে একদমই তাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ত সময় তবুও সময় বার করলেন, খুব ভালো থাকবেন। নমস্কার।
2: হ্যালো ডক্টর,
1: আর হ্যালো ডক্টরের পর যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে পরপর তিনটে গান শুনিয়ে দেব। আর আমাদের বন্ধুরা যারা প্রশ্ন করেছিলেন, আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এর মধ্যে, আমি ওই জন্য আলাদা করে আর প্রশ্নগুলো পড়িনি। তো পরপর তিনটে গানের প্রথম গান আশা ভোঁসলে আর কিশোর কুমার এডভেট, ফুল করিলে ফুলকলি, আর তার পরের গান আশা ভোঁসলের সেই বিখ্যাত গান উমরাও জান থেকে এ নাখো কি মস্তি, আর একেবারে শেষে ভূপেন হাজারিকার গাওয়া আমি এক যাযাবর। শুনুন 107 FM রেনবো, আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর।
2: FM রেনবোতে তিনে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এখন যেটা জানাতে চাই সেটা হচ্ছে সময় একদম শেষ, 9:57 হয়ে গেছে, বুঝতেই পারছেন আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে রাস্তাঘাট একদম ঠিকঠাক আছে, কোনো চাপ নেই, টেনশন নেই। যেতে যেতে আজ আপনার জন্য রেখে গেলাম আশা ভোঁসলের গাওয়া জানি না আজ যে আপন। আর এই গানটা শোনাতে শোনাতেই আমি অরুণিমা আজকের মতো বিদায় নেব, আমি ফিরে আসব আবার পরশুদিন আপনার কাছে সকাল সকাল ঘুম ভাঙাতে। শুনতে থাকুন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসি ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্ক তৈরির আন্তর্জাতিক উদ্যোগে আমেরিকা সহ 24টি অন্যান্য দেশের সঙ্গে সামিল হয়েছে ভারত। মার্কিন বাণিজ্য দপ্তর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানায়, নেটওয়ার্ক প্রযুক্তিতে নিরাপত্তা ক্ষেত্রে বিশ্বের দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়াতে ভারতের এই পদক্ষেপ উল্লেখযোগ্য। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাক্কালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। শহরাঞ্চলের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও 25 দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করা যাবে। এজন্য কেন্দ্র ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে ইরান অধিক পরিমাণে জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম বাড়িয়েছে। ডিসেম্বর মাসের পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়ানো হল। ইরানের সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থায় যারা মাসে নির্ধারিত 110 লিটারের বেশি পেট্রোল কিনবেন তাদের প্রতি লিটারের জন্য 1,00,000 রিয়েল মূল্য পরিশোধ করতে হবে, যা ডিসেম্বর থেকে কার্যকর হওয়া দরের দ্বিগুণ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজা তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। ধস নেমে তিস্তার জলপ্রবাহ আটকে পড়ার পর নদীতে জলস্তর বৃদ্ধি এবং অন্য নদীর পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। উত্তরকন্যায় আয়োজিত এই বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও বিভিন্ন জেলা শাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কালিম্পং টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন। মালদার ভূতনিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। সড়কপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, ক্রমাগত বাড়ছে গঙ্গার জল। ইতিমধ্যেই চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। জলবন্দী প্রায় 15,000-এর বেশি মানুষ, কেশরপুরের বাঁধ ভেঙে জলমগ্ন 25-টিরও বেশি গ্রাম। রাজ্যের দুই বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী 6 অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এজন্য আগামীকাল জারি করা হবে বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা দেওয়া যাবে 16 সেপ্টেম্বর পর্যন্ত, পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। 19 সেপ্টেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন, গণনা 9 অক্টোবর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে আগামীকাল শপথ গ্রহণ করবেন। হাইকোর্টের 1 নম্বর কক্ষে সকাল 10টায় রাজ্যপালের উপস্থিতিতে হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। গোটা অনুষ্ঠানটি কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের বনশোল গ্রামে দলছুট একটি হাতির হামলায় এক মহিলা গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতাল থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। 2-1 পশলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমের 150 বছর এবং আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 42 সেকেন্ড। আর প্রত্যেক দিন এই সময় আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, গান দরিয়া। কে কে রয়েছে আমরা?
1: তাহলে আমি শুরু করি। আমি মধুমিতা বসু।
0: আমি জয়শ্রী।
1: আসলে প্রতিদিন একরকম হয় না, আবার হয়ও। কথায় থাকবো, গানে থাকবো, আজকে একটা বিশেষ দিন, সে কথায় খুব বিশেষভাবে থাকবো আপনাদের সাথে।
0: একদমই তাই, বিশেষ দিনে আমরা বিশেষ অনুষ্ঠান নিয়ে বসেছি আপনাদের সঙ্গে, আপনাদের জন্যে গান শুনি। গান শুনতে শুনতে আপনি একটু হলেও ধরে ফেলতে নিশ্চয়ই পারবেন আমরা কোন বিশেষ বৈশিষ্ট্যের কথা নিয়েই।

0: গানটা শুনতে শুনতে যাচ্ছি, মনে হচ্ছিল আজ একটা গল্প বলি প্রথমে।
1: আচ্ছা,
0: ধরো আকাশবাণী, আকাশবাণীর ঠিক পাশেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, রাত ভোর অনুষ্ঠান, সেখানে কেনিং, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, আরও অনেক শিল্পীদের মধ্যে অবশ্যই ভূপেন হাজারিকা, উদাত্ত কণ্ঠে ওই মঞ্চে দাঁড়িয়ে যখন এই গানটি গাইলেন, তখন ওই ছোট্টবেলার জীবন বোধে প্রথম মনে হয়েছিল এভাবে মানুষের কথা বলা যায়, যেন শুনলাম জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর।
1: বাহ,
0: আমি এই কথারই তো অন্য রূপ, বাহ এমন করে কে বলল? তখন অত খোঁজ করবার মতো বুদ্ধি টুদ্ধি ছিল না, তখন যা শুনতাম কানে নিয়ে বাড়ি চলে যেতাম, হয়তো বড়দের কখনো জিজ্ঞাসা করেছি কি না।

সেটাও খুব একটা মনে পড়ে না, কিন্তু ধীরে ধীরে আমরা সবাই চিনতে শুরু করলাম। একটা সময় যে সময় ভূপেন হাজারিকা এলেন, তার এই গান আমাদের সত্যি দোলা লাগিয়ে দিল। মনে হলো এমন করে এই গান তো কেউ গায়নি আগে। এবং আজকে যেটা বলতে ভালো লাগছে, গল্পের উৎস যে কারণে আজকে তার জন্ম শতবর্ষ। কিছু কিছু মানুষকে খুব অল্প দেখা, কম দেখা, তোমাদের হয়তো দেখাই হয়নি এমন, কিন্তু তাতে তো কিছু যায় আসে না। শতবর্ষের আলো পার হয়ে আজকে যিনি অন্য আলোর পথে চলে গেছেন, কিন্তু তার কাজ, তার জীবন, জীবনবোধ আজও আমাদের কাছে একই রকম প্রাসঙ্গিক। তিনি ভূপেন হাজারিকা, আমাদের সশ্রদ্ধ প্রণাম প্রথম তাকে আমরা, আমি জয়শ্রী আমাদের পক্ষ থেকে জানাই। আমাদের যে শ্রোতা বন্ধুরা আজকে কান পেতেছেন, আমি জানি সব অনুষ্ঠান প্রতিদিন সবাই শোনেন না, শুনতে ভালো লাগে না, প্রয়োজন থাকে না, ইচ্ছে থাকে না, কিন্তু আজ তারা শুনবেন যারা এই জীবনবোধকে সম্মান করেছেন, করেন। আসুন একসাথে হয়ে সুরের আলোয় ভাসতে থাকে এই মানুষটিকে নিয়ে, তিনি ভূপেন হাজারিকা।

কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর ভূপেন হাজারিকা, সে কথা বলবো না, বলবো সময়ের কথা। সুকান্ত ভট্টাচার্য, মনে পড়ে কি তার কথা? নিশ্চয়ই মনে পড়ে, শতবর্ষের আলো তারও জীবনে। এই যে আমরা ছোটরা প্রথম শিখলাম ইলোরার সাথে শিকাগোকে মেলানো যায়, ইতালি ফ্রান্স বিভিন্ন দেশের সঙ্গে আমার দেশকে বেঁধে ফেলা যায়, রবীন্দ্র পরবর্তী যুগে যারা এভাবে বিদেশের মতো করে স্বদেশ বিদেশকে মিলিয়ে যেতে যেতে যেতে যেতে কোথায় একটা আন্তর্জাতিকতায় পৌঁছে দিতে চেয়েছিলেন, ভূপেন হাজারিকা কিন্তু তার মধ্যে অন্যতম।

0: সেই সময় এমন অনেক মানুষ জন্মেছিলেন আমরা পর পর যাদের হয়তো জন্ম শতবর্ষ পালন করব। এটাতে খুব একটা বাহাদুরি কিছু নেই, আসলে শতবর্ষ পালন করব তাদের কাজের, তাদের জীবন বোধের। এই শব্দটি বারবার আজ আমি উচ্চারণ করতে চাইব যে গানের সুরে এমন জীবনবোধ তৈরি করা যায়, আমি আপনি তো পারি না। তারা কেন বিশাল, কেন বিশেষ, কেন চিরকালীন হয়ে থাকেন, এটাই হচ্ছে তার বড় বড় বড় প্রমাণ। একসঙ্গে কিছুদিন আগে আমরা সলিল চৌধুরীর জন্মশতবর্ষ পালন করেছি। একটা মুভমেন্ট লাগে জীবনে, জাতির সমাজে, জীবনের সমাজে। এই মানুষই যখন অন্য সুরে গান গেয়েছেন, আমরা আজকে সেটাও শোনাবো, তার সুরে অন্যান্য শিল্পীদের গাওয়া গান। সেখানে সুরকার ভূপেন হাজারিকা অনেক বেশি করে আমাদের সঙ্গে উঠে আসবেন, আমাদের কাছে ধরা দেবেন শব্দটিই বলতে পারি। কিন্তু মাঝে মাঝে মাঝে মাঝে তাদের সময়ের কথা, তাদের জীবনবোধের কথা, তাদের পথ চলার কথা, কোথাও যেন একটা ডিসিপ্লিন হওয়ার শিক্ষা এই সব বড় মানুষদের কাছ থেকে, দূর থেকে হোক, পরোক্ষভাবে হোক, আমরা শেখার একটু একটু সুযোগ পেয়েছি। আমি খুব দৃপ্ত কণ্ঠে বলতে শুরু করেছি, কোথাও সময়ের আবেগে সেই সময়টা আমার চোখে ধরা পড়ছে বলে। এবং এটা আমার ছোটদের জন্য বলে দেওয়া যে সামনে এগোতে গেলে পেছনের সময়টাকে অনেক বেশি বেশি করে দেখতে শিখতে হয়। যে মাটি শক্ত মাটি, যে মুঠি শক্ত মুঠি, যে জীবন বোধ আমি শক্ত হাতে ধরে বাঁচতে পারি, আমাকে কেউ স্পর্শ করবে না, তার চাইতে আর কি চাই।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

কাঁপে, ছোট ছোট মানুষের ছোট ছোট কুঁড়ে ঘর কাঁপে, ঝিকমিক বিজুলি হে ঝিকমিক বিজুলি, ছোট ছোট কুকুরের রূপলি সে পুটি মাছ বিদ্যুৎ বুকে ধরে রাখে ঝিকমিক।

0: बाजाए डम्बरू, डुग डुग डुग डुग डम्बरू, मेघे बाजाए डम्बरू, डुग डुग डुग डुग डम्बरू, मेघे बाजाए।
1: আমরা আজকে যে মানুষটির গলায় এবং তার সৃষ্টিকে নিয়ে থাকব, যার কণ্ঠে গান অলরেডি আমরা শুনছি এবং পুরো দুটো ঘন্টা, তার এই সৃষ্টির চেতনা নিয়ে থাকব স্টুডিওতে মধুমিতা দি আর আমি জয়শ্রী। একটা কথা, মানে এই যে নামটা স্পেশালি মধুমিতা দি, আমার মনে হয় যখনই আমরা উচ্চারণ করি ভূপেন হাজারিকা, এই নামটা যখনই উচ্চারণ হয় তখনই আমার মনে হয় কোনো একটি জায়গা এবং সেই মানে অঞ্চল, সেই রাজ্য, সেই ভূখণ্ড একটি নামেই যেন মানে এক কথায় পৃথিবীর সামনে, প্রকৃতির সামনে প্রথম জ্বলজ্বল করে ওঠে।
2: নিশ্চয়ই
1: ভূপেন হাজারিকা একটা বিপ্লবের নাম, ভূপেন হাজারিকা একটা চেতনার নাম, ভূপেন হাজারিকা। অসম রাজ্যটি তার বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত আমরা জানি, কিন্তু কেমন করে দেখো, মানে এই রাজ্যটির কথা উঠলেই যেন মনে হয় মানে একে অপরের পরিপূরক ভূপেন হাজারিকা এবং এই রাজ্যটি। এবং অদ্ভুত ব্যাপার দেখো, এখানকার যে লোকনৃত্য বিহু, সেটাও যেন কেমনভাবে মনে হয় যেন ভূপেন হাজারিকার সঙ্গেই সেই নরম লাল হলুদ সেই সুতোটা দিয়ে গাঁথা রয়েছে। অদ্ভুত না তার চেতনা, অদ্ভুত না তার সেই সৃষ্টি। এবং বারবার করে বলতে ইচ্ছে করে, যতবার তার যত গানই শুনি, খুব কঠিন কথা সহজ সুরে বলতে পারতেন ভূপেন হাজারিকা। আমরা আজকে যত গান শুনব, যতগুলো গান শুনব, আমরা চেষ্টা করব যে গানগুলো আমরা আমরা অনেকটাই অনেকে শুনেছি বা অনেক গান আমরা শুনিনি, যেমন এই গানটি আমরা শুনছিলাম ডুক ডুক ডুক, এই গানটি খুব একটা শোনা যায়নি, গানটি ম্যাক্সিমাম গান আমরা চেষ্টা করব
2: একটু একটু অন্য স্বাদ এনে দিতে আর কি,
1: একদম। কিন্তু সেই গানগুলোকে আমরা চেষ্টা করি ভূপেন হাজারিকার সুরে, মানে এই কম্পোজিশন তার এভাবে যাওয়ার চেষ্টা করি। দেখুন চলতে চলতে আমরা জানবই না কোন গান কখন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এবং সেই উপহার ও তাই এটাই বলতে আমাদের বাধ্য করে।

আমরা এখন একটা কথা বলি না, জীবনমুখী গান। এই গানের কথাগুলো শুনলে সে সময় কিন্তু মনে হতো যে এটাই জীবনমুখী গান। জীবনের সঙ্গে জুড়ে থাকে যে গান, সে গান তো অবশ্যই জীবনমুখী গান। কিন্তু একটু সুরকার ভূপেন হাজারিকার কথায় সেটা গল্পে আসি, পুলকদার কথা থেকে জানতে পাই যে কোরীয় কোমলের গান শুনে ভূপেন হাজারিকাকে পিকে সেন HMV-তে আহ্বান জানালেন। তখন বাংলা গানে অনেক অনেক গীতিকারের নক্ষত্রের মেলা। ভূপেনবাবু কিন্তু আমাকে ডাকলেন, আমাকে শোনালেন ওর একটি অসমীয়া গান, ভাং ভাং ভাং ঘটা ভাং। ওই সুরের উপর তিনি একটি গান লিখতে অনুরোধ করলেন। তখন একটা খোঁজ তৈরি হয়ে যায় যে ওই গান কে গাইবেন, কে গাইবেন, কে গাইবেন। ঠিক হলো শ্যামল মিত্র গাইবেন। গানটি কীভাবে এসেছিল সেটা একটু পরে শুনব। তারপরে আবার পুলকদা আলপনা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরেকটি গান লিখলেন, সে গানটি তারাদের চুমকি জলে আকাশে। এমন অনেক গান আরও গল্প তো করতেই ইচ্ছে করে যে ভূপেন হাজারিকা হেমন্ত মুখার্জির ছবি নীল আকাশের নিচে চিত্র পরিচালনা করার ভার নিয়েছিলেন। ছবির নায়ক তখন নির্বাচিত ছিল উত্তম কুমার, যারও জন্ম শতবর্ষ। যদিও পরে পরিচালনা করেছিলেন মৃণাল সেন এবং নায়ক ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। মহরত হয়েছিল, মহরতে ক্ল্যাপস্টিক দিতে কলকাতায় এসেছিলেন লতা মঙ্গেশকর। দমদমে তাকে অভ্যর্থনা জানাতে সবাই আমরা হাজির হয়েছিলাম। এয়ারপোর্টে লতাজি আমাকে এক ফাঁকে বললেন, আমি আমার জীবনের পূজোর প্রথম বাংলা গান রেকর্ড করে যাব, আপনার কোরীয় কোমল আমার খুবই ভালো লেগেছে, ভূপেনদাকে দুটো গান দিন। লতাজির সঙ্গে

অনেকেই আলাপচারিতা করেছিলেন, উনি প্রত্যেককেই বলেছিলেন কাল মহরত পরশু সকালেই ফিরে যাব মুম্বাই। আমায় বললেন বাংলা গান রেকর্ড করে যাবেন, তাহলে রেকর্ডটা করবেন কবে? মনকে বোঝালাম বিখ্যাত মানুষেরা এমনই হয়, এমন দুরন্ত গতিতে আসে, দুরন্ত গতিতে চলে যায়। আমাদের একটা বিজ্ঞাপন দিতে হবে, গল্পটা আরও একটু আছে, বেশ জমজমাট গল্প। আমাদের দায়িত্বপূর্ণ কাজগুলো সেরে নিয়ে আবার সে গল্পে যাব। আর লতাজির প্রথম গানও কিন্তু লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। মানে একজনের কথা বলতে গেলে ওই যে বলছি সে সময় কতজনের কথা চলে আসবে, শুধু তো গানের সুর নয়, তার সঙ্গে একটা জম্পেশ কথারও প্রয়োজন পড়ে। কথায় সুরে মিলে মিশে সবটা নিয়ে থাকা। আমরা ফিরে আসছি আমাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে। কিন্তু একটা জিনিস তো ভাবতে হবে যে একটা গান তৈরিকে কেন্দ্র করে কোথাও কলকাতা, আসাম, মুম্বাই সব এক হয়ে গেল, এবং তারা নির্বাচন করলেন কাদের, একদম টপ মোস্ট যারা। এই জায়গাটা তো খুব যত্নশীল হতে হবে, এই যে ভালো গান ভালো কাজ টিকে থাকে টিকে আছে, তার একটা প্রধান দিক কিন্তু অযত্নে বা অপাত্রে তারা খুব একটা দান করেননি। যা কিছু দান করেছেন, গান গেয়েছেন, গান শুনিয়েছেন, বলেছেন, কয়েছেন, কোথাও একটা গুণমান রক্ষা করে। একটা জিনিস তো থেকে যায় বা বিখ্যাত হয় এত সহজে নয়, তার কতগুলো কারণ থাকে। এই কয়েকটা গানের মধ্যে যে তার অপূর্ব সুরসৃষ্টির গল্প রূপকথাই শুনছিলাম, যত শুনবো ততই সেটা বাড়বে। আর আমরা আরও ফিরে ফিরে আসবো, ওই যে বললাম গল্প।

গানটা শুনতে শুনতে আপনার কোথাও কি মনে হলো না যে আমরা শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনলাম? একদম সত্যি কথা, আমরা গানটি শ্যামল মিত্রের কণ্ঠেই শুনলাম, কিন্তু এই গানেরও কম্পোজার কিন্তু ভূপেন হাজারিকা, কথা পুলক বন্দ্যোপাধ্যায়। এবং এই 80 দশক জুড়ে এই যে বিপুল কাজ হয়েছে, সে কাজকে ঘিরেই আমরা আজকের দিনটা এই একটা পর্যন্ত মধুমিতা দিয়ে এবং জয়শ্রী আপনাদের সঙ্গে থাকবে। আসলে একটা কথা না, বারবার এই গানগুলো শুনতে শুনতে মনে হচ্ছে যে কিছু শিল্পী তো গান গেয়ে জনপ্রিয় হন, ভীষণ ভালো গান গাইতে পারেন তারা, আর কিছু শিল্পী গানকে মানুষের জীবনে অংশ করে দিয়ে অনন্য হয়ে যান। ভূপেন হাজারিকা কিন্তু ছিলেন সেই দ্বিতীয় দলের মানুষ, তার গান।

0: গান মানেই শুধু সুর নয়, তার গান মানেই নদী মাটি মানুষ ভালোবাসা এবং একটা প্রতিবাদও আছে। আমরা বরং এই যে গানটি শোনার আগে মধুমিতাদির কাছে ছিলাম এবং মধুমিতাদি খুব সুন্দর করে গল্পটি বলছে, এটা সত্য ঘটনাও বটে, সেখানে ফিরি।
1: গল্প বলবার কারণ, গল্পের অনেকগুলো মানুষকে আমি চিনি। আমি শ্যামল মিত্রকে আমি কোনোদিন তাকে দেখিনি খালি, আর উত্তম কুমারকেও দেখা হয়নি, বাকিদের আমি চিনি। এবং চেনাটার মজাটা এইখানে, লতা মঙ্গেশকর পুলকদাকে বললেন যে এবার আমি আপনার কথায় বাংলা গান করে যাব, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা উনি পাশ দিয়ে চুপটি করে বলে গেলেন যে সবাই জানবে আমি গ্র্যান্ডে আছি, কিন্তু আমি থাকবো গল্পঋণে ভূপেনদার বাড়িতে। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, এই যে FM-এ কথা বলি, এত ইন্টারভিউ বাজাই, এত জায়গায় ছুটে ছুটে কাজ করেছি, আমার জীবনে প্রথম ইন্টারভিউ কারো বাড়ি থেকে ওই টেপ রেকর্ডারে গ্রহণ করবার জন্য গিয়েছিলাম ভূপেনদার গল্পঋণের বাড়িতে। তখন এত সড়গড় নই, ওনার একজন সহায়ক ছিলেন মিন্টুবাবু, মিন্টু মুখার্জি পরিচিত, তিনি আমাকে নিয়ে গেলেন। এবং একটু আগেই তোমাকে গল্প করছিলাম যে তিনি যখন আমাকে ভূপেনদার কাছে নিয়ে যাচ্ছেন, তখন তিনি আরেকজন শিল্পীর কথা বলেছিলেন যে দেখবে এ কত নাম করবে, কি ভালো গায়, আজকে সেও খুব বিখ্যাত শিল্পী, পরে আসছি তার কথায়। ভূপেনবাবুর বাড়িতে গিয়ে দেখলাম চারদিকে যন্ত্রটন্ত্র সমস্ত, মানে একটা স্টুডিও, তখন এইসব বুঝি না যে স্টুডিও কাকে বলে, স্টুডিও মানে রেকর্ডিং করে চলে আসি ওই সব বুঝি, কিন্তু একটা ছোটোখাটো মিউজিক্যাল স্টুডিও, ওখানে বসেই তিনি কথা বললেন, ওই গমগমে স্বর সেটা কানে বাজলো। কিন্তু গল্পটার মূল জায়গাটা এখানেই যে লতাজি বললেন পুলকদাকে যে ভূপেনদার বাড়িতে থাকবো, আপনি ওখানে চলে আসবেন। ওই ডুবে যাওয়া চাঁদটা আবার হাতের মুঠোয় পেলাম টালিগঞ্জে আসতেই। লতাজি হাসতে হাসতে বলে ফেললেন, পিকে সিং ওর সাকরেত পবিত্রবাবু গান চাইছিলেন, আমি আর ভূপেনদা দুজনে মিলেই করেছি আপনার নাম। বললাম, কিন্তু রেকর্ড করবেন কবে, আজই তো ফিরে যাবেন? উনি বললেন, না না, সবাইকে বলেছি আজকে ফিরে যাবার কথা, আসলে আমি একটু টিকিটটা ক্যান্সেল করব, আমি আজকে ফিরে যাব না, রেকর্ড করে তবেই ফিরব। আমি থাকছে জানলে তো এখানে অনেকেই আসবে, আমি সবাইকে সামলাতে পারবো না। এবার কিন্তু সংকটটা আরও বাড়ল। ভূপেনবাবু বেশ বিরক্তির সঙ্গেই বললেন, কিন্তু রেডি গান কোথায়, নতুন গান সুর করার আমার সময় নেই এখন। বললাম, একটা গান তো আমাদের আছে, মনে রেখো গো চাঁদ। বললাম, ওটা আপনার লেখার উপর সুর করেছিলাম, একটু এখন মনে নেই, এখন একটু একটু যে বসবো তার তো উপায় নেই, সময় নেই, হারমোনিয়ামটা সারাতে দিয়েছি, কি করি বলুন তো। ভূপেনবাবুকে ধরে নিয়ে গেলাম আমার বড়দির ভবানীপুরের বাড়িতে। ওই বাড়িতে উঠোনে তখন ব্যাডমিন্টন খেলছেন উত্তম কুমার, আমরা ক্লাব করেছিলাম মৌসুমী ক্লাব, ভূপেনবাবু সেখানে যোগ দিয়েছিলেন। মানে পারিবারিক বন্ধুরা মিলে ক্লাব তৈরি হয়ে গেল, এবং সেখানে কত নাম দেখো, সুভাষ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সুধীরলাল চক্রবর্তী। ওখানে একটা চমৎকার হারমোনিয়াম ছিল, হেমন্তদা ওই হারমোনিয়াম বাজিয়ে বহু গান আগে সৃষ্টি করেছেন। আর ভূপেন হাজারিকাও মনে রেখো গো চাঁদ গানটা আবার নতুন করে সুর করে ফেললেনই প্রায়। তিনি বসে গেলেন, সকলেই সকলের নিজস্ব কাজ টাজ ক্যান্সেল করে দিয়ে গানের সুর বাঁধা হলো, হয়ে যাওয়ার পর সবাই মিলে হই হই করে চাঙ্গুয়া রেস্টুরেন্টে আমরা খেতে চলে গেলাম। এই যে জীবনের ছোট্ট ছোট্ট ছোট্ট ছোট্ট মজা, কিন্তু যেতে যেতে কি হলো, যখন চাঙ্গুয়ার দিকে যাচ্ছি উনি খানিকটা গিয়ে ভূপেনদা থমকে গেলেন, বললেন, তোমরা যাও, আমি অন্য জায়গায় যাচ্ছি, আমি যাব না। এটা তো একটা অবাক করা কাণ্ড, কারণ গানের যে সুরটি তিনি তৈরি করেছিলেন ওটা তার সবটা পছন্দ হয়নি। বললেন যে খাওয়া টাওয়া নয়, আরেকটা গান লেখো তো। ভূপেনবাবুর আরেকটা গান তখন ওর মুখেই শুনতাম, ভারী ভালো লাগতো, শুনে শুনে মুখস্থ করে ফেলেছিলাম গানটা, পরহু পুয়াতে তুলনা। এই গানটা তো অসমীয়া ভাষায় লেখা, মনে হলো এই গানের সুরে লতাজির জন্য যদি একটা গান করা যায় কেমন হয়। এই গানটা শুনবো আমরা একটু পরেই, এক্ষুনি নয়। গানটা ছিল রঙ্গিলা বাসিতে কে বাজায়, লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই বিখ্যাত গান, যে গানটির সুরকার ভূপেন হাজারিকা এবং গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের। আমরা গানে গানে থাকি, আর এই প্রিয় গানগুলো যত গল্প বলবো তত শোনাবো। শুনিয়েই যাব। আমি আর জয়শ্রী আছি।

0: আপনাদের সাথে। আর কি মজা লাগে, এই যে জয়শ্রী তোমাকে বলছিলাম যে উত্তম কুমারের সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু তার পরিবারটাকে চিনি আমরা। না তখন একটা পারিবারিকভাবে বাঁচতাম, যে বাচ্চাটা আমরা পর্যন্ত উপলব্ধি করেছি। এখন তো খুব একক হওয়ার যুগ, আর আমরা প্রত্যেক বাড়ি চেষ্টা করি খুব পারিবারিক করি, একসঙ্গে বেঁধে রাখি, কিন্তু বুঝি হবে না, তাও চেষ্টা করি। কারণ একসঙ্গে বেঁধে বেঁধে না থাকলে কাজ হয় বটে, কিন্তু এরকম আন্তরিক কাজ হয়
1: একদমই তাই,
0: এরকম সহজভাবে।
1: আর তুমি যেমন বললে, মানে তুমি এত সুন্দর করে বললে, আর এই গানটাকে তুমি যেভাবে তুলে নিয়ে এলে, গানটা বহুবার শুনেছি, কিন্তু আজকে মনে হলো আরও একবার শুনি।

0: শো 107 এফএম রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন টু লার্ন টু ইমাজিন হোয়াটস পসিবল দিস ইজ দ্য ব্রিক্স 2026 A moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability.

0: with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন।

ভবেন হাজারিকার কথায় সুরে গানে গায়কিতে চেতনায় মূল্যবোধে আমরা আজকে একটা পর্যন্ত থাকব। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে আমাদের 11:50 মানে 51 মিনিট প্রায় হয়ে গেল। আর এইখান থেকে যদি এই জয়শ্রী এবং মধুমিতা আপনাকে নিয়ে 2009 সালে একটু ফেরত যায় তাহলে কেমন হয়? বেশ তো, আমরা একটু 2009 সালে ফেরত যাই এবং সেটা অসমেই যাই। সেই সময় 150 মিনিটের একটা মোবাইল থিয়েটার নাটক মঞ্চস্থ হয়েছিল এবং সেটার নাম ছিল ভুল নুবুজিবা ভূপেন্দা। এই নামে একটি মানে অসমী নাম, এটা অসমীয়া নাম, একটি একদমই মোবাইল থিয়েটার নাটক মঞ্চস্থ হয় এবং এই নাটকের কেন্দ্রীয় চরিত্র এমনই এক ভক্ত যার জীবনের সঙ্গে ভূপেন্দার গান ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছিল। নাটকে মৃত্যুশয্যায় থাকা সেই ভক্ত ফোন করে ভূপেন হাজারিকাকে বলেন পরের জন্মে মানুষ নয়, তিনি ভূপেন হাজারিকার একটি গান হয়ে জন্মাতে চান। মানে অদ্ভুতভাবে মন্ত্রমুগ্ধতা। আসলে যারা সৃষ্টি করতে পারেন, যাদের চেতনা থেকে সৃষ্টি করা যাদের পক্ষে সম্ভব হয়, তেমন মানুষজনরা কোথাও গিয়ে আর 5 জন মানুষের থেকে নিজেকে আলাদা করে ফেলতে পারেন তার সৃষ্টির মধ্যে দিয়েই। আর সেই সৃষ্টির হাত ধরেই আমরা রয়েছি আজকে ভূপেন হাজারিকাকে নিয়ে। গানে গানে কথায় কথায় এমনই অনেক কথা যেগুলো ভূপেন হাজারিকা সুরকার, গীতিকার, শিল্পী তার বাইরেও তাকে চেনায়, এমন কিছু গান নিয়ে এখনও বেশ কিছুটা সময় আমরা থাকবো আপনার সঙ্গে। মধুমিতা জয়শ্রী।

0: আকাশবাণী কলকাতা একটি বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি এই পর্যন্তই।
1: তার সঙ্গে আপনাদের জন্য রয়েছে আরও একটি ঘোষণা, জানিয়ে দিই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ এবং ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এই পুরো এই পরিস্থিতির সম্মুখীন হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গা। মানে 11:35 পর থেকে নিয়ে, মানে 11:30 পর থেকে নিয়ে আগামী 2-3 ঘন্টার মধ্যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন এই অঞ্চলের মানুষজন আপনারা হতেই পারেন। আর আমাদের তরফ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে যে এই সময়কালীন যে সময়গুলোতে এ ধরনের ঝড় বৃষ্টি বা সমস্যা আসতে পারে সেই সময় নিজেদেরকে সাবধানে রাখুন, সামলে রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। কারণ আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য নিয়ে আসি এমনই সেই কথার গানের ডালি, যে কথার গানের ডালি মিলিয়ে আমরা দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আপনার জন্যে, আপনাদের জন্যে এখানে হাজির হই। আজও তার কোনো অন্যথা হয়নি। ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর ঘড়ির কাঁটা আমাদেরকে যেটা বলছে যে আমাদেরকে সংবাদ বিরতিতে যেতে হবে। একদম ছোট্ট সংবাদ বিরতি, সংবাদ বিরতি হয়ে যাবার সাথে সাথে আবার ভূপেন হাজারিকা। আমাদের বাকি সময়টা জুড়ে মধুমিতা দি এবং জয়শ্রী থাকছে আপনার সঙ্গে, আপনি থাকছেন আমাদের সঙ্গে, কথায় কথায়, সুরে সুরে, গানে গানে, গান দরিয়ায়, মধুমিতা জয়শ্রীর সাথে গান দরিয়ায়। ফিরছি একদম ছোট্ট সংবাদ বিরতির পর।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও ঐতিহাসিকভাবে দুই সভ্যতার মধ্যে সম্পর্ক

0: হয়েছে। প্রতিবেশী প্রথম এবং মহাসাগর কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা ভারতের গুরুত্বপূর্ণ শরিক দেশ। শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার দিকে তিনি তাকিয়ে আছেন বলে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। তাঁর এই সফরে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি মিলিত হবেন। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। ধস নেমে তিস্তার জলপ্রবাহ আটকে পড়ার পর নদীতে জলস্তর বৃদ্ধি এবং অন্যান্য নদীর পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। রাজ্যের দুই বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী 6ই অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এজন্য আগামীকাল 9 তারিখ বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা করা যাবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত, 17 তারিখ সেগুলি পরীক্ষা করে দেখা হবে, 19শে সেপ্টেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন, গণনা 9ই অক্টোবর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে আগামীকাল শপথ গ্রহণ করবেন। হাইকোর্টের 1নম্বর কক্ষে সকাল 10টায় রাজ্যপালের উপস্থিতিতে হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। গোটা অনুষ্ঠানটি কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ইমরান আলীর বিচার বহির্ভূত হত্যা ও জোর করে গায়েব করার অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পাকিস্তান সরকারকে এই বিনা বিচারে আটক ও মৃত্যু নিরপেক্ষ ও স্বতন্ত্র তদন্তের অনুরোধ জানিয়েছে। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान, पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए 3 श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 10 सितम्बर 2026 तक, तो देर किस बात की। आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026, पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
4: कालोजयी बांग्ला गानेर धारा छुए जाक मन, सुनछेन गानदोरिया 107 FM रेनबो ते। गानदोरिया, गानदोरिया, छुए जाक मन, छुए जाक मन।

0: গানে গানে কথায় কথায় ভূপেন হাজারিকা, আর এই মুহূর্তে কল্যাণ সেন বরাট।
1: ছোটবেলা থেকে কিন্তু সেই অর্থে জীবনের গানের সঙ্গে পরিচয় প্রথম ভূপেন হাজারিকার গান শুনে। ওনার যখন রেকর্ডটা বেরোলো মানুষ মানুষের জন্য, সে সময় আমরা কিন্তু একটা অবাক হয়ে গিয়েছিলাম। আমি এক যাযাবর বিস্তীর্ণ দুপারে প্রত্যেক কটা গান যেন আমাদের মনের সব জায়গাটা।

করে নানা দিচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে যে কত সহজ কথায়, কত সহজ সুরে মানুষের যে মন তাকে ছুঁয়ে যাওয়া যায়। সেই সময় আমিও গানগুলো গাইতে শুরু করবো এবং পরেও বহুদিন গিয়েছি, আমার সঙ্গে শম্ভুবর্তায় নেচেছেন, আমি গিয়েছি, এরকমও গেছে মানুষ মানুষের জন্য দোনা দোনা। যাই হোক, তারপরে ভূপেন্দার সঙ্গে আলাপ হওয়া, আমি যখন আমাদের একটাই দেশ করলাম ওই বাবরি মসজিদ ইস্যুর পরে, যখন ওখানে মেরা সুর মিলে সুর মেরা তোমারা হলো বোম্বেতে, তখন এখানকার শিল্পীরা সবাই মিলে চেষ্টা করে একটা কিছু করার আমাদের ইচ্ছে হলো এবং এই উদ্যোগটা আমরা তিন চারজন মিলে নিয়েছিলাম, আমি, আলোকুন্দ, সঞ্জিত ঘোষ আর চন্দন চক্রবর্তী, এই চারজন। প্রথম আমরা গেছিলাম ভূপেন্দার কাছে, ভূপেন্দা এক কথা রাজি হয়ে গেছিলাম যে আমি আছি, এবং তারপরে তার ট্র্যাক তৈরি হওয়া হয়ে ওনাকে গাইতে বলা, উনি এলেন, গানটা শুনলেন, পছন্দ হলো, কিন্তু গানটা গাইতে গিয়ে অনেকটা সময় মানে কিছুতেই উনি স্যাটিসফাইড হচ্ছেন না, মাত্র দুটো লাইন ছিল ওনার, কিন্তু ওই দুটো লাইন গিয়ে কিছুতেই উনি ঠিক জাস্টিফাই করতে পারছেন না বলে ওনার মনে হচ্ছিল, কাজে বেশ খানিকক্ষণ সময় নিয়ে গানটা গাইলেন। তারপরে শুটিং দেশপ্রিয় পার্কে, সেখানে শেষে অনেকগুলো বাচ্চা ওই লাল্লা এরকম ব্যাপার ছিল, বেশ কিছু বাচ্চা ছুটছে আর তাদের সামনে সামনে ভূপেন্দা ছুটছেন, ভূপেন্দা ওদের হাত ধরে নিয়ে ছুটছেন আর কি, হঠাৎ ছুটে উনি ফ্রেমের বাইরে বেরিয়ে গিয়ে উনি তাল সামলাতে না পেরে উল্টে গিয়ে পড়লেন একটা সাজানো টবের ওপরে, যখন উঠলেন তখন দেখলাম ওনার সারা মুখ রক্তে ভেল, আমরা তো ভীষণ ঘাবড়ে গেলাম, ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে EDF এ ওনাকে নিয়ে গেলাম, তারপরে দেখা গেল না ওনার মুখে কিছু হয়নি, ওনার হাতের অনেকটা কেটে গেছে এবং সেই কাটা হাতটা দিয়ে মুখটা ধরেছিলেন বলে সারা মুখে রক্ত মিশে গেছে, প্রায় গোটা সাতেক স্টিচ হলো, এবং হওয়ার পর আমরা তো ওখানে ছিলাম আর কি, বসেছিলাম, এবার হওয়ার পর বললেন যে আমার পোর্শনটা কি হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, বললেন না হলে আমি এখন গিয়ে করে দিতে পারি, এরকম একজন মানুষ, এলাম না হয়ে গেছে, খুব খুশি হয়েছিলেন কাজটা করে, এবং আমরাও একটা মানুষকে চিনেছিলাম যে মানুষটা একটু অন্যরকম, এবং আপনারা অনেকে জানেন কিনা জানি না, যখন আসামে বাঙালি এবং অহমিয়া ভাইদের মধ্যে একটা গন্ডগোলের সূত্রপাত হয় তখন অনেকেই রুটিয়েছিলেন যে ভূপেন হাজারিকা বাঙালিদের বিরুদ্ধে কাজ করছেন, তখন ভূপেন হাজারিকা এবং হেমাঙ্গ বিশ্বাস দুজনে মিলে একটি গান তৈরি করে আসামের কোনায় কোনায় ঘুরে বেরিয়েছিলেন, ওই গানটি নিয়ে শুনিয়েছিলেন বাংলায় এবং আসামের যে বিভেদ নেই সেটা বোঝাবার জন্য, এরকম একজন মানুষ।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: পুলক বন্দ্যোপাধ্যায় ভূপেন হাজারিকা, কি অসাধারণ কম্বিনেশন না? আর শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। কোথায় গল্পে গল্পে আমরা সুরকার ভূপেন হাজারিকাকে আজ একটু বিশেষ করে ছুতে চাইছি, যেটা কারণ হচ্ছে তিনি তো মূলত অসমের মানুষ, কিন্তু কোথাও বাংলার সাথে মিলে মিশে আস্তে আস্তে তার সুর করার ধরনটাও পাল্টাচ্ছে। তা এতক্ষণ পর্যন্ত তার কণ্ঠের গান শুনলে যে গানগুলো অসমীয়া ভাষা থেকে বাংলায় অনুবাদ হয়েছে সে গান শুনলে একরকম অনুভূতি হয়, এই গান শুনলে কিন্তু আবার অন্য ভূপেন হাজারিকাকে চেনা যায়। যেমন রুদালির গানে দিল হুম হুম করে শুনলে আরেক ভূপেন হাজারিকাকে চেনা যায়। এত বিস্তৃত তাদের কর্মজীবন, তো ছোট্ট ছোট্ট কথায় ধরে ফেলা কোনো দিনই সম্ভব না। গানে যাই একটা, জয়শ্রী?
1: একদমই গানে যাব, কিন্তু তার আগে চলে যাব একটু পেছনে 2011 সালে। সেই সময়টা ভূপেন হাজারিকা একটু অসুস্থ, হাসপাতালে ভর্তি। সেই সময় অসমের বনগাঁইগাঁওয়ের এক ভক্ত, তার গুণমুগ্ধ গানের গুণমুগ্ধ ভক্ত, তার দ্রুত আরোগ্য কামনা করে একটানা 100খানা গান গেয়েছিলেন। একই সময়ে তিনি আরও একটি সাংস্কৃতিক ব্যক্তিত্বের সুস্থতার জন্যে প্রার্থনাও করেছিলেন। মানে কীভাবে ভালোবাসলে, কীভাবে অন্ধত্ব থাকলে তবে বোধ হয় এই ডেডিকেশন পাওয়া যায়। আরও যদি একটু পিছিয়ে যাই, 72 সাল, আবারও অসুস্থ ভূপেন হাজারিকা। হাসপাতালে ছুটেছিলেন আরও এক ভক্ত, হাতে টেপ রেকর্ডার। এটা আমার কাছে সবথেকে সুন্দর, মানে যতগুলো ঘটনা ভূপেন হাজারিকাকে নিয়ে রয়েছে তার মধ্যে একটা ভালো লাগার মতন ঘটনা। তখন তিনি শিলং সিভিল হাসপাতালে রয়েছেন অসুস্থ। 26 বছরের এক তরুণ ভক্ত তাকে দেখতে হাসপাতালে যান এবং নিজের টেপ রেকর্ডার ভূপেনদার কণ্ঠে দুটো গান, অসমীয়া গানের কথা রেকর্ড করে রাখেন। বহু বছর পরেও সেই পুরনো রেকর্ডটা তার কাছে অমূল্য স্মৃতি হয়ে থেকে যায়। এমন করে বোধ হয় ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ঘটনাগুলো মানুষকে বেঁধে রাখে, বেঁধে রাখতে সাহায্য করে। আর আমরা ঠিক এই মুহূর্তে যেটা করব, গান শুনব ভূপেন হাজারিকার কণ্ঠে এবং

আবার একটা গল্প বলি। শতবর্ষী ভূপেন হাজারিকা বাংলা গান, অসমীয়া গানে তার জনপ্রিয়তা বিপুল। আমাদের ধারণা যে বাংলা গানে অসমীয়া সুরের প্রভাব প্রথম ভূপেন হাজারিকা নিয়ে আসেন, কিন্তু তুমি একটু ওই গল্প করছিলে না যে শিলংয়ে উনি অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, সে সময় সলিল চৌধুরী যায় ওর সাথে দেখা করতে, এবং সেখানে একটি গানের সুর ভূপেন হাজারিকার কণ্ঠে তিনি শোনেন। তারপরে শুনে এসে তিনি একটি গানে ব্যবহার করেন, যেটা সেই বিখ্যাত গান গায়ের বধূ। সেই সুরের ধারাবাহিকতাটা তিনি ভূপেন হাজারিকার কাছ থেকেই সংগ্রহ করে নিয়ে এসেছিলেন, এবং গায়ের বধূর শেষ তবকটিতে ব্যবহার হয় ওই সুর। মানে কীভাবে যে কার সুর কোন গানে কীভাবে মিলে যাবে বলা যায় না। সলিল চৌধুরীকে যেমন বাংলা আধুনিক গানে রবীন্দ্রনাথের উত্তরাধিকারী বলতে পারি, ঠিক আধুনিক সঙ্গীতে হিমাংশু দত্তের উত্তরাধিকারী ভূপেন হাজারিকা, তেমনই ভূপেন হাজারিকার উত্তরাধিকারী যারা জ্যোতিপ্রসাদ, বিষ্ণু রাভা, পার্বতী প্রসাদ বড়ুয়া, এরাও কিন্তু আসামিয়া গানের, অসমীয়া গানের আধুনিকতার

উন্মেষের পর্বে একটা বিরাট ভূমিকা গ্রহণ করেছেন। কিন্তু ভূপেন হাজারিকা একদিন বুঝতে পেরেছিলেন যে আধুনিক গানে সফল হতে গেলে বাংলা ভাষাকে বা হিন্দি ভাষাকে গ্রহণ করতেই হবে, তাই তার এই আধুনিক জীবনের প্রতি টান তৈরি হয়। আমরা পাই অসংখ্য গান।

0: 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

ডক্টর ভূপেন হাজারিকা, কথা বলতে বলতে অনেকটা পথ অতিক্রম করেছি। একেবারে লোকসংস্কৃতিকে তিনি কখনোই ক্যাটালগ বানিয়ে জাদুঘরে সাজানোর পক্ষপাতী ছিলেন না। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সুরের মায়ায় বুনিয়ে তিনি তাকে প্রকাশ করে চলেছেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পাঠ শেষ করে 49 তিনি পাড়ি দেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। গণযোগাযোগ পৌরশিক্ষার উপর তার গবেষণা, কিন্তু সুর সঙ্গীত চেতনা তাকে একেবারে মুখর করে রেখেছিল সারা জীবন। এবং কোথায় মিসিসিপি, কোথায় গঙ্গা আর কোথায় ব্রহ্মপুত্র, সবকে তিনি এক করে দিলেন গানের মধ্যে দিয়ে। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক একাডেমি সহ বিভিন্ন বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত। ভারতের গৌরব, আমাদের গৌরব। আশার আলো জাগে কথায় কথায়, গানে গানে। পর্ব কখন শেষ হয়ে যাবে জানি না, কিন্তু কোথাও একটা গোপন ব্যথা থেকে যায় যে আরও কেন জানা হলো না। চলে যাই গানে।

0: গানে গানে কথায় কথায় আমাদের ঘড়ি একটু একটু করে এগিয়ে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে ভূপেন হাজারিকা, মানে সত্যি কথা বলতে মধুমিতা দি আর আমি বসে বসে কথা বলছিলাম, এই গানটিও আমরা শুনছিলাম ভূপেন হাজারিকার সুর এবং শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়। কেমন করে যেন কত গান এখন মনে হচ্ছে না শোনা রয়ে গেল।
1: আরেকটা কথা যাবার আগ মুহূর্তে বলি, আজ কিন্তু আরও একজনের জন্মদিন, জন্ম শতবর্ষ নয় জন্মদিন, তিনি হচ্ছেন আশা ভোঁসলে।
0: একদমই তাই, আমরা আশা ভোঁসলের জন্মদিনেই আজকে ভূপেন হাজারিকাকে নিয়ে রয়েছি, কারণ আজকে যেহেতু তার জন্ম শতবর্ষ। ভূপেন হাজারিকা নিয়ে কথা বলতে গেলে অন্য আর এক ভূপেন হাজারিকাকেও আমরা খুঁজে পাই, শেষ মুহূর্তে একটু ধরে যাই, শান্তনু মৈত্র, আমাদের সুরকার শান্তনু মৈত্র, তখন ভূপেন হাজারিকার খুব বড় ভক্ত। একদিন স্টুডিওতে হঠাৎ ভূপেনদার সঙ্গে তার দেখা, এতটাই অভিভূত হয়েছিলেন যে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, তারপরে সাহস করে বললেন তার প্রিয় গানটা একটু যদি তিনি গাইতেন।
1: আচ্ছা,
0: ভূপেনদা তাকে নিয়ে সঙ্গে সঙ্গে স্টুডিওর বাইরে চলে গেলেন। আশেপাশে তখন ব্যস্ত রাস্তা, গাড়ি চলছে, মানুষ যাতায়াত করছে, কিন্তু সেই রাস্তার মাঝেই ভূপেন হাজারিকা তার ভক্তের অনুরোধের গানটা কিন্তু গেয়ে উঠলেন। কি অদ্ভুত না? তেমনি আরও একটি ঘটনা, আলাস্কায় থাকা একজন অসমীয়া ইঞ্জিনিয়ার প্রচণ্ড ঠান্ডায় গাড়িতে বসে হিটার চালিয়ে রেখেছেন, চারদিকে বরফ, দীর্ঘ নির্জন রাস্তা, গাড়িতে বাজছিল ভূপেন হাজারিকার মই ইতি যাযাবর, যে গানটি আমরা অলরেডি শুনেছি, আমি এক যাযাবর। শুনতে শুনতে তার মনে হচ্ছিল ভূপেনদা যেন তার সঙ্গেই কথা বলছে। শেষ পর্যন্ত তিনি ফোন করে ভূপেনদাকে বলেই ফেললেন, আপনার গানই আমাকে টিকিয়ে রাখে। সত্যি তাই, এমনভাবেই বোধ হয় এমন মানুষজন তাদের সৃষ্টির মধ্যে আজও আমাদের মধ্যে রয়েছে।

0: যেন পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি, মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে নতুন দিনের যেন প্রতিধ্বনি শুনি।
1: প্রতিধ্বনি তিনি শুনেছেন বারবার, যুগে যুগে। ভূপেন্দার যখন জীবনের শেষের দিকে তিনি আবারও আইসিউতে ভর্তি, তিনি আবারও অসুস্থ, ঠিক সেই সময়ে তার বিহু গান বাজানো হলে তখনও কিন্তু তিনি আঙুল দিয়ে হালকা করে তালের সঙ্গে তাল মেলান। আর ঠিক সেই সময় হাসপাতাল কর্মী, তার ভক্ত তার কানের কাছে টেপ রেকর্ডার ধরে সে গানটি শোনায়। কি অদ্ভুত ব্যাপার, যে মানুষটি সারা জীবন গানকে মানুষের কাছে নিয়ে গেছেন, জীবনের শেষ প্রান্তে কিন্তু সে গান তার সাথ ছাড়েনি। জেসিদা বেগম নামে এক ভক্ত ভূপেন হাজারিকার এমনই অনুরাগী সে, যে তার মৃত্যুর পরে আজও প্রতিটি জন্মদিনে তার মৃত্যুবার্ষিকীতে ভূপেনদার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যান। 2016 সালে এমনই এক ঘটনা, যেটা চোখে পড়ে সবার, যেটা নোটিস করা হয় সেখান থেকে, তিনি ঠিক এই ঘটনার আগের দিন রাত্রিবেলায় দেরগাঁও থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন। ভোরে পৌঁছান সেই জায়গায়, গেট খোলার আগেই অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা। লক্ষ্য কিন্তু একটাই, শ্রদ্ধা জানাবেন। সূর্য ওঠার সাথে সাথেই তিনি তার ভালোবাসার, শ্রদ্ধার, মনের সেই সৃষ্টিশীল মানুষ, যে মানুষটিকে সে সব থেকে বেশি ভালোবাসে, যে মুহূর্তে ভূপেনদার ভূপেন হাজারিকার কণ্ঠ আমরা নতুন গানে, তার চেতনায় নতুন সুর পাচ্ছি না, কলমে নতুন গান পাচ্ছি না, সে সময়ও কিন্তু তিনি রয়েছেন মানুষের মনে। আজকে এই গানগুলো শুনতে শুনতে আমি আর মধুমিতাদি সত্যি বারবার করে এই একটা কথা আমাদের মধ্যে ঘুরে ফিরে আসছে, যে 80-এর দশক, 90-এর দশক, 70-এর দশক,
2: আমি যে গল্প দিয়ে শুরু করেছিলাম যে এই পাশে থেকেই এই গান শোনা, আসলে জনজীবন যেমন জাগরিত হয় তেমন ব্যক্তি জীবন জাগরিত হয়।

0: তেমন মিষ্টি সুরে তাদের গানে সুরে ছন্দে প্রেম আসে, আমার রুদালির মতো জীবন ভরা দুঃখের গল্প আসে, তা শকুন্তলা ছবির সুর আরেকভাবে ভাবায়। এরা কেবল আমাদের ভাবিয়ে যায়, আমরা যদি সে ভাবনায় অবগাহন করতে পারি, একটা উত্তরণের রাস্তা ধীরে ধীরে নিজেরাই খুঁজে পাব।
1: একেবারেই সত্য কথা, একেবারেই সত্য কথা। কেমন করে যেন আজকে শতবর্ষের আলোকে একদম উজ্জ্বল হয়ে রয়েছেন ভূপেন হাজারিকা। এ প্রজন্মও কিন্তু তাকে ভোলেনি, এ প্রজন্মও কিন্তু আজকেও তার গানে, তার ছন্দে, তার সুরে নিজেকে খুঁজে পায়, বারবার খুঁজে পায়। ঠিক যেমনটা জয়শ্রী এবং আপনাদের মধুমিতা, আজকে দুটো ঘন্টা সময় জুড়ে ভূপেন হাজারিকাকে নিয়ে, তাঁর শতবর্ষে, তাঁর সৃষ্টি নিয়ে সময় যাপন করলাম। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। যেতে যেতে তাঁরই গান গঙ্গা জলে গঙ্গা পুজো করে আমরা এই মুহূর্তে তো অবশ্যই বলবো টাটা বাই বাই, ফিরে আসছি এক ঘন্টা পরে নাটক নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফরে রয়েছেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো সম্ভব হবে। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন

ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদে সম্প্রসারণ করা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। এর লক্ষ্য পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্কের অগ্রগতি এমনভাবে পরিচালিত করা যাতে অভিন্ন নিরাপত্তা স্বার্থ বজায় থাকে, নিরাপত্তা প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পায় এবং উদ্ভাবনকে উৎসাহিত করা যায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও ঐতিহাসিকভাবে 2 সভ্যতার মধ্যে সম্পর্ক রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

In all the good times I find myself longing for change.

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফরে রয়েছেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো সম্ভব হবে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও ঐতিহাসিকভাবে দুই সভ্যতার মধ্যে সম্পর্ক রয়েছে। প্রতিবেশী প্রথম এবং মহাসাগর কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা ভারতের গুরুত্বপূর্ণ শরিক দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হওয়া সমন বাতিল করতে বোম্বে হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি এনআর বোরকারের বেঞ্চ এক ম্যাজিস্ট্রেট আদালতের এই সমন জারিকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সৌদি আরবে একের পর এক হাউথি হামলায় 70 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হাউথি এবং ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়তে থাকার মধ্যেই এই হামলা। ইয়েমেনে গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি এর ফলে ভেঙে পড়েছে। চীনের মুকিতে আয়োজিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে ভারত। ম্যাচে অধিনায়ক আনমোল এক্কা জোড়া গোল করেন। এরপর শেষ কোয়ার্টারে ভারতীয় দল পরপর 3টি গোল করে জয় নিশ্চিত করে। ভারত বর্তমানে 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। সেমিফাইনাল নিশ্চিত করতে আগামীকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে তাদের জিততে হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক স্পৃশ্য অস্পৃশ্য, কাহিনী মানব চক্রবর্তী, বেতার নাট্যরূপ নিমাই বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শ্যামল ঘোষ, নাট্যানুষ্ঠান স্পৃশ্য অস্পৃশ্য।

0: কত নম্বর পেশেন্ট ভেতরে গেছে রে মনি?
1: পাঁচ। এরপর তোমার ডাক পড়বে।
0: কি যে ছেলে মানুষই করিস, কেন যে আমাকে টেনে আনলি এই দাল পুকুরে? আমাদের গ্রামে কি ডাক্তার ছিল না?
1: সে তুমি বুঝবে না।
0: হ্যাঁ, তোরা যেন সব বুঝিস। কি না শরীরে একটা দাগ হয়েছে, তার জন্য 50 টাকা দিয়ে ডাক্তার দেখানোর দরকারটা কি ছিল বলতো?
1: আহ বাবা, তুমি একটু চুপ করে বসবে তো? দেখো, ডাক্তার শৈলেন মুখার্জি এ অঞ্চলের সবচেয়ে বড় স্কিন স্পেশালিস্ট। ওই যে হয়ে গেছে, চলো।
2: আসুন, বসুন। কই দেখি, আপনি একটু উঠে দাঁড়ান, কোমরের কাছ থেকে জামাটা তুলুন। ঠিক আছে, দাগটা কতদিন হয়েছে?
0: কি করে বলবো ডাক্তারবাবু, আমি তো আজ অবধি দেখলামই না। কোমরের পিছন দিকে ওদিকে তো চোখ যায় না।
2: বাড়ির অন্য কারোর চোখে পড়েনি?
1: হ্যাঁ, হপ্তাখানেক আগে প্রথম নজরে পড়েছিল, তারপর থেকে আপনার কাছে আসবো আসবো করে 7 দিন কেটে গেল।
2: দয়াল মাধববাবু, ওই বেডটাতে শুয়ে পড়ুন তো, ভালো করে দেখতে হবে।
3: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
2: পা দুটো মেলে দিন। হ্যাঁ, এবার একটু কাত হয়ে শুয়ে থাকুন। আচ্ছা আচ্ছা, আমি এবারে আপনার ওই কোমরের জায়গাটায় টাচ করছি। হাউ ডু ইউ ফিল?
0: আগে টাচ করুন, নইলে বুঝবো কি করে?
1: উনি তো একটা পালক দিয়ে ওখানটা সুড়সুড়ি দিচ্ছেন, বুঝতে পারছো না?
2: প্লিজ প্লিজ, আপনি কোনো কথা বলবেন না। আচ্ছা দয়াল মাধববাবু, এবার কি কিছু মনে হচ্ছে? আমি কিন্তু একটা পিন দিয়ে ওই দাগটায় আস্তে আস্তে খোঁচা মারছি, বুঝতে পারছে না?
0: কই না তো ডাক্তারবাবু, মানুষের হৃদয়টা যদি এরকম হতো, আঘাত করলে তাতে যদি কোনো প্রতিক্রিয়া না হতো,
2: এটা কিন্তু ভালো বলেছেন। আচ্ছা, দেহের অন্য কোথাও এরকম কোনো দাগ লক্ষ্য করেছেন কি?
0: না না, মনিশঙ্কর সব বাড়াবাড়ি, বুঝছেন না? এত বয়স হলো, কোনোদিন সর্দি জ্বরে ভুগলাম না মশাই, আর আজকে?
2: আপনার হাত দুটো টেবিলের উপর রাখুন তো। হ্যাঁ, উঠে বসুন, রাখুন হাত দুটো সমান করে রাখুন।
0: এই তো রেখেছি।
2: দুটো হাতেই কি সমান জোর পান, নাকি কোনো একটাকে কমজোরি মনে হয়?
0: সমান সমান, কম বেশি কিছু নেই।
2: আপনার ডান হাতটা কিন্তু একটু কাঁপছে দয়াল মাধব বাবু, তার মানে ওটাতে জোর কিছু কম আছে।
0: না না।
2: আচ্ছা, আমি এবার একটু চিমটি কাটবো আপনার এই ডান হাতটায়, দেখুন তো কেমন লাগে। কি কিছু বুঝতে পাচ্ছেন?
0: আঙুলের মাথায় আপনার চিমটি ঠিক সেরকম ব্যথা দিচ্ছে না।
2: ঠিক আছে, আপনার ডান হাতের চামড়ার নিচে একটা ইঞ্জেকশন দিচ্ছি, 2 দিন পরে আসবেন, আরো কয়েকটা জিনিস দেখার আছে। আচ্ছা আপনি একটু বাইরে বসুন। আপনার নাম?
1: মণিশঙ্কর বসু।
2: দয়াল মাধব বাবু কি আপনার বাবা?
1: হ্যাঁ। কেমন দেখলেন ডাক্তারবাবু?
2: বাড়িতে আর কে কে আছেন?
1: আমার স্ত্রী আর আমার একটি বাচ্চা মেয়ে।
2: একসঙ্গে থাকেন নিশ্চয়?
1: হ্যাঁ। কি মনে হচ্ছে ডাক্তারবাবু, খারাপ কিছু নয় তো?
2: খারাপ ভালো বলে তো কিছু নেই, রোগ রোগ। তবে যতক্ষণ না কনফার্ম হচ্ছি ততক্ষণ কিছু বলা ঠিক নয়। তবু একটা কথা আপনাকে বলতেই হচ্ছে, আপনার এই বাচ্চা মেয়েকে ওর থেকে একটু দূরে রাখবেন। আর একটু রেস্ট্রিকশন দরকার, মানে ওনার জামা কাপড় বাসনপত্র একটু আলাদা আলাদা রাখতে হবে।
1: ও

0: এই নাও চা।
1: হুম, হ্যাঁ দাও। বাবা, সন্ধে হয়ে গেল
0: অনেকক্ষণ। আচ্ছা, বাবাকে ডাক্তারখানা থেকে নিয়ে এসে এত গম্ভীর হয়ে আছো কেন বলো তো? কোনো কথার উত্তরই দিলে না, কোনো রকমে দুটি ভাত খেয়ে সেই যে শুয়ে পড়লে।
1: বাবা কোথায়?
0: কোথায় আবার, সারা দুপুর বাগানে গাছে গাছে জল দিয়ে এখন আরাম কেদারায় চোখ বুজে শুয়ে আছে। বাবাকে দেখে তো মনে হচ্ছে তেমন কিছু হয়নি, কিন্তু তুমি এত গম্ভীর কেন?
1: তুলি কোথায়?
0: সামনের বাড়ির ছেলেপুলেদের সঙ্গে খেলছে, হয়তো ফিরবে এক্ষুনি। হ্যাঁ গো,

0: ডাক্তার কি বললেন বলবে না?
1: ডাক্তারের কথায় যথেষ্ট আশঙ্কার কারণ আছে। বাবার ডান হাতের একটা আঙুলে তো কোনো সারি নেই, আর কোমরের ওই জায়গাটায় তো পিন ফোটালেও বুঝতে পারছেন না
0: সে কি। দেখো দেখো, আমি আগেই সন্দেহ করেছিলাম, আমার কথা তো পাত্তা দাও না। আমি অত জেদ না করলে ডাক্তারের কাছে কি তুমি নিয়ে যেতে?
1: হ্যাঁ, সেটা অবশ্য স্বীকার করতেই হবে।
0: এখন তাহলে কি হবে?
1: কি আবার হবে, একটা ইঞ্জেকশন দিয়েছে, দুদিন পর রিয়াকশনটা দেখবে, তারপর দরকার হলে পরে কানের লতি আর ওই কোমরের ওই জায়গাটা থেকে খুব সামান্য একটু সেল নিয়ে কলকাতায় পাঠাবে। সব রকম পরীক্ষা না করে ডাক্তার কিছু বলবেন না।
0: বাবাকে বলেছো কিছু?
1: না, এখন কিছু বলার দরকার নেই।
0: কিন্তু না বললে চলবে কেন বলো তো? যদি সত্যি খারাপ কিছু হয় তাহলে তো এখন থেকেই সাবধানে থাকতে হবে।
1: তা অবশ্য ঠিকই বলেছো, ডাক্তার মুখার্জিও বাবাকে রেস্ট্রিকশনে রাখতে বলেছেন, তুলিকে একটু দূরে দূরে রাখতে হবে।
0: তবে সেই জন্যই তো বলছি।
1: মল্লিকা, তোমার কথাই ঠিক, বলতে হবেই আজ নয় কাল। তবে আমি ভাবছি অন্তত দুটো দিন যাক, ওই ইঞ্জেকশনের রেজাল্টটা জানলে পরে তারপর না হয় বলা হবে।
0: ডাক্তার আর কিছু বলেনি?
1: কি ব্যাপারে?
0: ওই ছোঁয়াছুঁই করলে কোনো ভয় আছে কিনা এইসব?
1: বললাম তো বারবার, তুমি এক কথা জিজ্ঞেস করছো কেন বলো তো?
0: দেখো, তোমার কথায় মনে হচ্ছে আমি যেন চাই বাবার কিছু হোক। বাবা কি শুধু তোমার, আমার না?
1: মল্লিকা,
0: রাত দিন আমি ঠাকুরকে ডেকেছি বাবার যেন খারাপ কিছু না হয়। তুলসীতলায় প্রদীপ দিতে দিতে একটু আগেও বলেছি।
1: জানি, আসলে আমি নিজেই না ব্যালেন্সটা রাখতে পারছি না। ডাক্তারের মতামত না জানতে পারলে আমার বোধহয় খুনই হবে না। ওহ ভগবান!
2: দাদু, ও দাদু, কি এত ভাবছো?
3: না দিদি ভাই, কি আর ভাববো, তোমার দিদিমার কথা ভাবছি।
2: দিদিমা তো এখন আকাশের তারা হয়ে গেছে, তুমিই তো বলো, তাহলে আবার দিদিমার কথা ভাবছো কেন?
3: ঠিক বলেছো, তোমার দিদিমাটা খুব দুষ্টু, কেন যে তারা হয়ে আকাশে চলে গেল। ঠিক আছে, তার কথা আর ভাববো না।
2: জানো দাদু, আজ একটা খুব মজার খেলা শিখেছি।
3: তাই নাকি? দেখি কিরকম খেলা শিখেছো।
2: তুলি, এই রে, মা ডাকছে। মাটা না খুব দুষ্টু, তোমার সঙ্গে কথা বললি কেমন রাগ রাগ করে ডাকবে। তুলি।
3: না না, তা কেন, আসলে সন্ধে হয়ে গেছে, তাই তোমাকে পড়তে বসার জন্য বলছে বোধহয়।
2: আমি এখন পড়বো না, দাদুর সঙ্গে গল্প করছি। করাচ্ছি গল্প, সন্ধেবেলা পড়াশোনা ছেড়ে গল্প?
3: যাও দিদি ভাই, মা রাগ করছে, পড়তে বসো। কে?
2: ঠিক আছে, যাচ্ছি। খেলাটা তাহলে তোমাকে কালকেই দেখাবো।
3: তাই দেখিও, যাও। আজকালই এক ফ্যাশন হয়েছে, ছেলে মেয়েদের দিন রাত পড়াশোনার চাপের মধ্যে রাখতে হবে। মনে মনে
1: যাচ্ছি।
3: ছেলেটা আমার জন্য খুব চিন্তা করে, নইলে কোথায় কি একটা দাগ হয়েছে বলে ডাক্তারখানায় নিয়ে যায়। তাও আবার এখানকার ডাক্তার নয়, দালাল পুকুরের স্পেশালিস্ট ডাক্তার। এই যে মনি, আয় বস।
1: কি বলছো?
3: কিছু নয়, তুই যা দুপুরে খুব ঘুমলি।
1: ও এমনি, দালাল পুকুর থেকে ফিরে খুব টায়ার্ড লাগছিল, তাই একটু গড়িয়ে নিলাম।
3: এত অল্পেই তোরা টায়ার্ড হয়ে পড়িস? জানিস, এই বাড়ি তৈরি করার সময় কতই বা, এই 7 বছর আগেও আমি কত পরিশ্রম করেছি।
1: সে কথা বাদ দাও, কেন ডাকছিলে বলো।
3: না না না, ও কথা ঘোরালে চলবে না, হঠাৎ এত টায়ার্ড হয়ে যাচ্ছিস? প্রেশার ট্রেশারের কোনো গোলমাল হয়নি তো? ঘাড়ে টাড়ে যন্ত্রণা হয়, চিনচিন করে?
1: না বাবা, আমার প্রেশার ঠিক আছে। আচ্ছা, তোমার হাতে যে ইঞ্জেকশনটা দিল, ব্যথা হচ্ছে, জ্বালা টালা করছে?
3: না না না, ও নিয়ে তোকে ভাবতে হবে না, বিশ্বাস কর বাবা, তোর জোর জবরদস্তিতে আমি গেলাম। নরে তুই বলতো, আজ অব্দি কবে আমাকে ডাক্তারের কাছে দৌড়তে দেখেছিস? আসলে তখনকার দিনে তো পলিউশন ছিল না, আর এখন রাস্তায় ঘাটে ধোঁয়া, পেট্রোল ডিজেলের গন্ধে।
1: বাবা,
3: হ্যাঁ, কিছু বলছিস?
1: পরশু তো আবার ডাক্তারের কাছে যেতে হবে।
3: কেন, আবার কেন? উনি দেখ বাবা, আমি বলি কি,

0: যাবার দরকার নেই, ডাক্তারকে যা টাকা দিবি তাতে বরং মাংস টাংস নিয়ে আয়, ভালো করে খাওয়া দাওয়া কর, আমার কিচ্ছু হয়নি রে।
1: আচ্ছা, তোমার ডান হাতের আঙুলে যে সার নেই সে কথা তো আগে বলনি।
0: সেটা কি আমি আগে জানতাম?
1: ঠিক সেই রকম, আগে থেকে কেউ বলতে পারে কার মধ্যে কি অসুখ আছে না আছে?
0: জানি জানি রে খোকা, তুই আমাকে বড্ড ভালোবাসিস। তোর মা চলে যাবার পর এত ভালোবাসা আমাকে আর কেই বা বাসবি বল, খুব ভালো লাগে
1: বাবা।
0: হ্যাঁ রে, মনে হয় কত ভাগ্যি আমার, এমন ভাগ্যি কজন বাপের হয়
1: বাবা।
2: কি কেমন আছেন দয়াল মাধব বাবু?
0: শরীর তো ভালোই আছে, সকালে জল ঘাটতে গিয়ে মানে দুবেলা বাগানে গাছে জল দিই তো, তখন কেমন যেন শিরশির করছিল।
2: বাগানে গাছ লাগিয়েছেন বুঝি, আপনি লাগিয়েছেন?
0: হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আসলে ওই বাড়ি আর বাগান আমার বুকের দুটো পাঁজর, কদম মানে আমার স্ত্রী মারা যাবার পর ওদের নিয়ে আমার সময় কাটে।
2: খুব ভালো খুব ভালো, এই বয়সেও আপনি যে এত অ্যাক্টিভ এটা খুবই ভালো লক্ষণ।
0: সেই জন্যই তো বলছি ডাক্তার বাবু, আমার কিচ্ছু হয়নি, মনি আমার আমার এই ছেলে শুধু শুধু এত অস্থির হচ্ছে।
2: আচ্ছা দেখি দেখি আপনার হাতটা, না না ওটা নয়, ডান হাতটা যেখানে ইঞ্জেকশন দিয়েছিলাম।
0: এই তো যেখানটায় ছুঁচ ফুটিয়েছিলেন তার চারপাশটা সামান্য ফুলে লাল হয়ে গেছে, মিচিমিচি সুস্থ শরীরে ইঞ্জেকশন দিলেন।
1: আহ বাবা, ডাক্তারবাবুকে দেখতে দাও।
2: ঠিক আছে ঠিক আছে, আপনি এত ব্যস্ত হবেন না, এখন আমি একটা মোটামুটি ধারণা করতে পারি।
1: কি ধারণা ডাক্তারবাবু?
2: সেটা এখনই বলা যাবে না, আর একটা টেস্ট বাকি আছে, ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট, নেজাল অ্যান্ড স্কিন স্মিয়ার, অ্যাক্টিভ স্পট আর কানের লতি থেকে সামান্য খুবই সামান্য ছুঁচ ফুটিয়ে একটু দরকারি জিনিস নেব। দয়াল মাধববাবু আপনি শুয়ে পড়ুন তো। এই তো, না না নড়বেন না, ব্যাস হয়ে গেছে, যান এবারে আপনি বাইরে ঘরে গিয়ে বসুন।
1: বাবা তুমি একটু বাইরে বসো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি আসছি।
2: আচ্ছা, ইয়ে মানে মণিশঙ্কর বাবু, বলছিলাম কি আপনার বাবাকে বাড়িতেই একটু আইসোলেশনে রাখুন, মানে একটু গা বাঁচিয়ে, বয়স্ক লোক তো
1: ডাক্তারবাবু।
2: আমার ধারণাটাই সঠিক বলে মনে হচ্ছে মণিশঙ্কর বাবু, আজ হাতটা যা দেখলাম লেপ্রিকমিন টেস্টে রেসপন্ড করেছে, অবশ্য ব্যাকটেরিওলজিক্যাল টেস্টটাই শেষ কথা।
1: ডাক্তারবাবু আমি আর ধৈর্য রাখতে পারছি না, মানে বাবার রোগটা কি হতে পারে বলে আপনি মনে করছেন?
3: ডাক্তারবাবু বললেন এ কথা?
1: হ্যাঁ,
3: এতদিন ভগবানকে তাহলে মিথ্যেই ডাকলাম।
1: বাবা থেকে আমি তাকাতে পারছি না মল্লিকা, কি করে কথাটা বলি বলতো, অথচ বলতে তো হবেই।
3: তুমি কিন্তু অপরাধ করছো।
1: অপরাধ? কি বলতে চাইছো?
3: বাবাকে ওনার রোগের কথাটা বলছো না কেন? তুলির কথাটা একটুও ভাবছো না?
1: তুলি?
3: হ্যাঁ হ্যাঁ তুলি, তোমার তোমার মেয়েকে ওই রোগে ধরুক এটাই কি তুমি চাও?
1: মল্লিকা,
3: দুটো মাত্র শোবার ঘর একটা রান্নাঘর, এর মধ্যে আর কতটা ছোঁয়াছুঁই বাঁচানো যায় বলো তো? বাচ্চা মেয়ে, তাকেও তো সবকিছু বলা যায় না, বন্ধুদের হয়তো বলে দেবে। তাছাড়া ডাক্তারবাবুই তো বলেছেন বাচ্চাদের রিস্ক বেশি।
1: বাবাকে তুমি আলাদা করে দিতে চাও?
3: এটা সেন্টিমেন্টের ব্যাপার নয়, বাস্তব অবস্থাকে কেন মানতে পারছো না?
1: মল্লিকা মনে রেখো যে বাবা আমার, তুমি যত সহজে দূরে ঠেলে দিতে চাইছো আমি তা পারবো না।
3: তাহলে আমাকেই পারতে হবে।
1: মানে কি বলতে চাইছো?
3: তুলিকে নিয়ে আমাকেই চলে যেতে হবে কোথাও, তোমার বাবাকে নিয়ে তুমি থাকো।
1: মল্লিকা বেশ যা চাইছো তাই হবে, আজই আমি বাবাকে বলছি।
3: শোনো।
1: না না আবার বাধা দিচ্ছ কেন, তুমি তো তাই চাইছো, ঠিক আছে তাই হবে, আমাকে একটু একা থাকতে দাও, বাবার মুখোমুখি হবার আগে নিজেকে একটু তৈরি হয়ে নিতে দাও আমাকে মল্লিকা, প্লিজ।

কদম, ছবির মধ্যে থেকে তুই মিটি মিটি হাসছ, আমার অবস্থাটা একবার ভেবে দেখেছ? বলা নেই কওয়া নেই, দিব্যি চলে গেলে। এই বুড়ো বয়সে আমাকে এত হেনস্থার মধ্যে না রাখলে চলছিল না তোমার? বুঝি, সব বুঝি কদম।

0: তুমি ছবি হয়ে যাওয়ার পর এই সংসারে আমার আর কেউ নেই, কেউ না
1: বাবা।
2: হ্যাঁ হ্যাঁ
1: আয়। ওষুধ খেয়েছো?
2: হ্যাঁ।
1: ওষুধটা নিয়মিত খেও। হ্যাঁ ভেবো না, আমি তো আছি।
0: তুই আছিস মানে?
1: মানে ওই আর কি, তেমন কিছু না।
0: আচ্ছা খোকা, কি হয়েছে বলতো, কি হয়েছে আমার? তুই বৌমার সঙ্গে কি সব ফিসফিস করিস? ডাক্তারের ফাইনাল রিপোর্ট জানাচ্ছিস না আমাকে? আমার আমার দিদি ভাইকেও আমার কাছে আসতে দিচ্ছিস না? এরপর?
1: বাবা তুমি তুমি একটু শান্ত হও, আমি বলছি।
0: কি আর বলবি, ব্যবহারেই তো দেখতে পাচ্ছি। বুকটা বুকটা আমার ফেটে যায় রে, ফেটে যায়। কাঁসার থালা বাটি গেল, এলো স্টিলের থালা বাটি, তাও গেল, কলাই করা বেলো। আর আর কত করবি, এতে বাজারের শাল পাতা এনে দে, আমি বরং তাতেই খাই, আর মাটির খুঁড়িতে জল।
1: বাবা
0: বলতো, মানে সত্যি করে বলতো আমার কি হয়েছে? কুষ্ঠ রোগীর সঙ্গে তো এমন ব্যবহার কেউ করে না।
1: বাবা চুপ করো, অমন কথা বলো না।
0: বলবো না? কি ভেবেছিস তোরা? এই বাড়ির প্রতিটি ইঁটে আমার রক্ত আর ঘাম, ওই বাগানের প্রতিটি গাছ আমার সন্তান। কদম মরে গেছে বলে ভেবেছিস আমার কেউ নেই, তাই তাই এরকম ব্যবহার করছিস আমার সঙ্গে?
1: বাবা চুপ করো, ডাক্তার কি বলেছেন জানো?
2: কি করে জানবো, জানাচ্ছেন আর বয়স পেরিয়ে গেছে, এখন শুধু অপেক্ষা কবে আমাকে কদম ডেকে নিয়ে যাবে ওর কাছে।
0: তুই তুই যদি এত জানিস তবে বলিস নি কেন?
1: বলিনি ভয়ে, তুমি আঘাত পাবে বলে।
2: রোগ শোককে যে মানুষ ভয় পায়, আমি তার দলে নই। বল কি হয়েছে আমার, বল।
1: ডাক্তার বললেন মানে তোমার
0: বল, কাঁপছিস কেন, গলা কাঁপছে কেন, বল।
1: মানে বললেন কুষ্ঠ।
0: কি বলে, কুষ্ঠ? আমার আমার কুষ্ঠ হয়েছে, আমার কুষ্ঠ হয়েছে, ডাক্তার তাই বলেছে। ও সেই জন্যে তুমি তোমরা এত ফিসফিস করে কথা বলছো, বৌমার চোখে মুখে কেমন যেন ঘেন না মেশানো। দিদি ভাইকে আমার কাছে আসতে দিস না, কত কত শুনতে পাচ্ছ? এই দেখো তোমার দয়াল ঠাকুরের কপালে কিভাবে মাছ পড়েছে। ছেড়ে দে, আমার ছেড়ে দে, যেদিকে দু চোখ যায় চলে যাবো। ছেড়ে দে
1: বাবা। কোথায় যাচ্ছ বাবা?
0: না না আমি চলেই যাবো
1: বাবা,
0: আমি থাকবো না
1: বাবা,
0: এ বাড়িতে আমি থাকবো না।
1: শুনো শুনো,
0: আমাকে ডাকিস না, আমি চলে যাব।
1: বাবা বাবা বাবা বাবা ফিরে এসো, ঝড় উঠেছে বাবা।
0: চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। কিসের জন্য থাকা, কেনই বা বাঁচা? সকলের ঘেন্না কুড়িয়ে সকলের ছোঁয়া মাচিয়ে থাকা, তাকে কি থাকা বলে?
1: বাবা বাবা এ কি করছো, কোথায় যাচ্ছ?
0: জানি না কেন কেন এসেছিস আমার কাছে।
1: ছি বাবা, এরকম করতে নেই, চলো চলো ঘরে চলো। তুমি যদি বাচ্চা ছেলেদের মতো করো তবে আমাদের কি কি অবস্থা হবে বলো তো? ওষুধপত্র ঠিক মতো খাও, দেখবি তুমি সুস্থ হয়ে যাবে। চলো ঘরে চলো।
0: না না না না, আমাকে ছুঁস না, কাল ব্যাধি আমার শরীরে। তুই ছুঁস না মানে আমার নিঃশ্বাসে বিষ। তুই আগে আগে যা, আমি পিছনে পিছনে যাচ্ছি, আমার গায়ের পাতা যেন তোর গায়ে না লাগে। আমি আমি আমি আমি যাচ্ছি খোকা, তুই যা তুই যা, আমি বাড়ি যাচ্ছি বাবা।
3: টুকাই বাবু বলো এখন কেমন আছো?
4: খুব ভালো বড় মা, আমার হাতটা দেখুন।
3: কই দেখি দেখি,
4: অনেক ভালো হয়ে গেছে, আমি এখন নিজে হাতে খেতে পারি।
5: হ্যাঁ তাতেই তোমার বেশি অসুবিধা হচ্ছে।
3: কে কি আপনি এভাবে কথা বলছেন কেন মাস্টার?
5: ছোঁয়াটা আমার ভাগে রুটিগুলো হাত সাফাই করে বড় মা।
4: না বড় মা, মাস্টার ভীষণ মিথ্যে কথা বলে।
3: টুকাই বড়দের আপনি করে বলতে হয় না?
4: উনি কেন বলছেন আমি ওনার রুটি চুরি করি?
5: বেশ করেছে বেশ করে।

0: হয়েছে। মাস্টার পবনপুর জুনিয়র হাই স্কুল কখনো মিথ্যে বলে না।
1: টুকাই, তোমার যদি খিদে পায় তুমি সেবা কেন্দ্রের হেড কুককে বলবে, কখনো অন্যের খাবার খাবে না, কেমন? এখন দেখি তোমার হাতটা অনেকটা ইম্প্রুভ করেছে। মাস্টার আপনি কেমন আছেন?
0: আরে বড়মা, আপনার আশীর্বাদে আমি ভালোই আছি।
1: গড ব্লেস ইউ। আচ্ছা, আপনার ছেলেরা তো বোধহয় অনেক দিন আপনাকে দেখতে আসেনি, তাই না?
0: কি করে আসবে, বিশাল বিশাল পোস্টে সব চাকরি করে, সময়ই পায় না, কত সব রেসপন্সিবল অফিসার জানেন।
1: তা আপনি ছেলেদের আসতে বলেন না, চিঠি দেন না?
0: হ্যাঁ মানে না, মানে
2: সব মিথ্যে কথা বড় মা। মাস্টারের ছেলেরা মাস্টারকে একদম দেখতে পারে না, তাই আসে না।
1: টুকাই, যাও তোমার বেডে যাও, বড়দের মধ্যে কথা বলা ছোটদের উচিত নয়।
2: যাচ্ছি বড় মা।
1: মাস্টার আপনিও আপনার ঘরে যান, আমার নতুন পেশেন্টরা বাইরে অপেক্ষা করছে, ওদের দেখতে হবে।
0: হ্যাঁ যাই। আচ্ছা বড় মা, আমার ছাড়া পেতে আর কত দেরি?
1: একটা টেস্ট বাকি আছে, ওটাতে পাশ করতে পারলেই আপনার ছুটি।
0: ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসি বড় মা। হ্যাঁ
1: আসুন। নতুন পেশেন্টদের ডাকো এবার। প্রথমে দয়াল মাধব বসু।
0: ভেতরে আসবো?
1: প্লিজ ডু, বসুন। ইনি
0: আমার ছেলে মণিশঙ্কর।
1: বসুন দয়াল মাধব বাবু, আপনার আগে চিকিৎসার কোনো কাগজপত্র আছে?
3: হ্যাঁ ম্যাডাম।
1: আমাকে এখানে সবাই কিন্তু বড় মা বলে ডাকে।
3: ও আই এম সরি বড় মা। এই যে বড় মা, বাবার আগের সব প্রেসক্রিপশন, লেপ্রোসিন আর ব্যাকটেরিওলজিক্যাল টেস্টের রিপোর্ট।
1: তা ডাক্তার তো ঠিকই প্রেসক্রাইব করেছেন, বাড়িতেই ট্রিটমেন্ট কন্টিনিউ করে যান।
3: আগে বাড়িতে ছোট বাচ্চা আছে, তাছাড়া বাবা বয়স্ক লোক, রেস্ট্রিকশনও মানছেন না, তাছাড়া
1: সো ইউ আর অ্যাফ্রেড অফ দ্যাট ফিয়ারফুল ডিজিজ অ্যান্ড দ্য পোর ম্যান, তাই না? ভাবছেন বাবার তো বয়স হয়েছে, মারা গেলেও ক্ষতি নেই, কিন্তু আপনাদের সেফটি ওটাই বেশি আর্জেন্ট বলে মনে করছেন, তাই তো?
3: না মানে আমি বোধহয় আপনাকে আমার প্রবলেমটা ঠিক বোঝাতে পারছি না বড় মা।
1: শুনুন মণিশঙ্কর বাবু, এই যে রোগ, আই মিন লেপ্রসি, এটা এখন একটা সামাজিক ব্যাধি, কেন জানেন? আপনাদের মতো কিছু স্বার্থপর লোকের জন্য। আপনি হয়তো দুঃখ পাচ্ছেন, বাট দিস ইজ ফ্যাক্ট।
3: বড় মা প্লিজ, আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু বাবাকে এখানে ভর্তি করে নিন। প্রশান্তনগর সেবা কেন্দ্রের এই কুষ্ঠাশ্রমের কথা আমি আগেও শুনেছি, এখানে থাকলে আমার বিশ্বাস বাবা ভালো হয়ে যাবেন।
1: একটা কথা কি জানেন, এ রোগে সবচেয়ে ভালো চিকিৎসা বাড়িতেই সম্ভব। আমি ডাক্তার, গত 17 বছর ধরে এই হোমে আছি, এটা আমার অভিজ্ঞতা। ওরা যেন কিছুতেই নিজেদের নেগলেক্টেড মনে না করে, কিন্তু আনফর্চুনেটলি এটা হয় না। উই আর অল সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক।
0: না আমি বাড়ি ফিরব না।
1: আপনি কিছু বলছেন?
0: আমি বাড়ি ফিরব না বড় মা, আপনি আমাকে ভর্তি করে নিন।
1: স্ট্রেঞ্জ, লোকে এখান থেকে পালাতে পারলে বাঁচে আর আপনি ভর্তি হতে চান?
0: আমি আমি কাউকে বিপদে ফেলতে চাই না, আপনি আমাকে আশ্রয় দিন বড় মা।
1: জেসাসের কাছে আশ্রয় চান? উনি অলমাইটি গড, আমরা সবাই তাঁর আশ্রয়ে আছি। আমিন। ঠিক আছে, ডক্টর সিনহা ক্লিনিকে আছেন, আপনি ওনার কাছে যান, উনি অ্যাডভাইস করলেই আপনি ভর্তি হতে পারবেন।
3: আমি বাবার সঙ্গে যাব?
1: কোনো দরকার নেই, পাশের ঘরেই ডক্টর সিনহা বসেন, উনি একাই যেতে পারবেন। দয়াল মাধব বাবু।
0: যাচ্ছি বড় মা, আমি একাই যাচ্ছি।
4: কি মণিশঙ্কর, এখন নিশ্চিন্ত হয়েছ? বাবাকে হোমে রেখে আসতে এতটুকু মন খারাপ করলো না?
3: ভীষণ মন খারাপ করছে, অত্যন্ত স্বার্থপর, ভীষণ নীচ মনে হচ্ছে নিজেকে।
4: কি করতে তুমি মণিশঙ্কর, যদি ওই অসুখ তোমার মল্লিকার হতো?
3: না ও কথা বলো না।
4: কি করতে তুমি যদি তুলির শরীরে ওই কাল ব্যাধি ঢুকতো?
3: আমি জানি না, আমি জানি না, আমি জানি না।
5: কি হলো, কখন দরজা খুলে দিয়েছি? আরে আরে, অমন করে কি দেখছো আমার দিকে?
3: না কিছু না, চলো ভেতরে যাই।
5: দিয়ে এলে, ভর্তি করলো তাহলে?
3: হ্যাঁ।
5: যাক বাঁচলাম।
3: বাঁচলে? কি বলছো তুমি?
5: ঠিকই বলছি, তুমি চিন্তা করো তো, আর যদি বাবা ছোঁয়া লেগে তুলির কিছু হয় তুমি কোনোদিন

0: বাবা বলে ক্ষমা করতে পারবে?
1: মল্লিকা,
0: মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে না? ঘরে যদি একটা কুষ্ঠরোগীর কথা বাইরে চাউর হয়ে যায়, মেয়ের বিয়ে হবে?
1: মল্লিকা প্লিজ,
0: তা আমাকে ভুল বুঝো না, বাবাকে আমিও কম ভালোবাসি না, কিন্তু রোগ রোগী, সেখানে আত্মীয়তার সম্পর্ক খাটে না।
1: তাহলে বুড়ো মানুষটাকে একা ওইখানে?
0: বাহ চমৎকার, যাও তবে বাবাকে ফিরিয়ে আনো, আমি মেয়েকে নিয়ে চলে যাই।
1: না না, তা বলছি না, আসলে আমার খুব খুব খারাপ লাগছে।
0: খারাপ তো লাগবেই, ও ঠিক হয়ে যাবে। অনেকদিন এসব ঝামেলায় অফিস কামাই করেছো, কাল থেকে আবার কাজের মধ্যে ডুবে যাও, দেখবে আস্তে আস্তে সব সয়ে যাবে। তাছাড়া বাবাকে তো মাঝে মাঝে দেখে আসতেও পারো।
1: সে তো যাবই, তুমি যাবে না? তুলি যাবে না ওর দাদুকে দেখতে?
0: আমি যেতে পারি, তবে তুলি নয়। ধরো যদি কোনোদিন ওর স্কুলের বন্ধুদের কাছে বলে দেয় দাদুর কুষ্ঠ হয়েছে। তাছাড়া ওখানকার পরিবেশে অসুখের জীবাণু, তুলিকে ওখানে নিয়ে যাওয়া ঠিক হবে না।
1: হ্যাঁ রাইট, তুমি ঠিক বলেছ।
0: আমি ঠিকই বলি, বুঝলে, ঠিকই বলি। প্রশান্তনগর সেবা কেন্দ্রে বাবাকে ভর্তি করে দেবার কথাও তো আমিই বলেছিলাম।
1: ঠিকই, আসলে সব জিনিস আমার মাথায় ঠিক ঠিক ঢোকে না, কি বলো?
0: তুমি কি ঠাট্টা করছো?
1: ঠাট্টা? না না, তোমাকে ঠাট্টা করব কেন, সিরিয়াসলি বলছি, ঠাট্টা করব কেন?
2: কেমন দেখলেন রাজমাধব বাবু, আমার স্কুল কেমন লাগলো?
3: ভালো, বেশ ভালো। নিজে অসুস্থ হয়েও আপনি যে এতগুলো অসুস্থ বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছেন, এটা সত্যি দারুণ ব্যাপার।
2: ওই জন্যই তো আমার আসল নামটা সবাই ভুলে গেছে, আমি শুধু জানেন মাস্টার, মাস্টার পবনপুর জুনিয়র হাই স্কুল। কথায় বলে না যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, আমার হয়েছে জানেন সেই অবস্থা।
3: সত্যি অসাধ্য সাধন করেছেন আপনি। প্রথম দিন ওইসব বাচ্চা ছেলেগুলোকে দেখে আমার খুব খারাপ লেগেছিল, ভেবেছিলাম ভগবান কি নিষ্ঠুর, আমার না হয় দিন ঘনিয়ে আসছে। কিন্তু ওইসব বাচ্চাগুলো কি পাপে ওদের ওই রোগ হলো, ওরা কি সারা জীবন এমনিভাবে সমাজের আবর্জনা হয়ে থাকবে?
2: না না না না দয়ালু, আবর্জনা হতে যাবে কেন? সমাজে কেউই আবর্জনা নয়, ইচ এন্ড এভরি ওয়ান হ্যাজ এ স্পেসিফিক রোল টু প্লে, বুঝলেন?
3: আপনাকে দেখে জীবনটাকে আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছে করছে মাস্টার।
2: আসুন আসুন, ভেতরে আসুন, আমরা আমরা আমাদের ঘরে এসে গেছি, চা রুটি দেবার সময় হয়ে গেছে।
3: এই তো টুকাই বাবু, টুকাই চা রুটি খেয়েছো?
4: হ্যাঁ, এইমাত্র দিয়ে গেল, তোমারটাও টেবিলে দিয়ে গেছে, ওই যে

0: খেতে ইচ্ছে করছে না। টুকাই বাবু, এটা খাবে নাকি?
1: হ্যাঁ,
2: তো আবার খাবে না? হ্যাঁ, ওর পেটে ভস্য কীট আছে, কোনোদিনই মানে কখনোই ওর পেট ভরে না। বেটার হাত টানের অভ্যেস আছে, আমার খাবারও চুরি করে। যেদিন হাতে নাতে ধরবো সেদিন দেখাবো মজা, যত সব রাস্তার ছেলে।
0: মাস্টার এভাবে বলে? শত হলো বাচ্চা ছেলে,
2: বাচ্চা চৌ বাচ্চা, ও দেখতেই এরকম হাবা গোবা। আসলে কি জানেন, জন্ম থেকেই তো বাপ মায়ের পরিচয় জানে না, অরফ্যান। অরফ্যান, সম্ভবত জন্মদাতার রোগই বহন করছে।
0: টুকাই অরফ্যান, কিন্তু ওর দোষ কি? ও জন্মের জন্য তো ও দায়ী নয়।
2: তা বললে কি হবে, বেটা এখানে মহা তেঁদড়। দেখুন না, এতগুলো বাচ্চা আমার ওই গাছতলার স্কুলে পড়ে, কিন্তু ওকে কোনো দিন নিয়ে যেতে পারবেন? যাবে না, কিছুতেই যাবে না।
0: কি টুকাই বাবু, পড়তে যাও না কেন?
1: মাস্টারের কাছে পড়তে আমার ভালো লাগে না, আমি তোমার কাছে পড়বো দাদু।
0: দাদু? তুমি তুই আমাকে দাদু বলে ডাকলি টুকাই?
1: দাদুই তো, বুড়ো মানুষরা সবাই দাদু।
0: ঠিক বলেছিস সানিস, আমার একটা নাতনি আছে তুলি, সে আমাকে ঠিক এরকম করেই দাদু বলে ডাকে। তুই তুই আমাকে দাদু বলেই ডাকিস, খুব ভালো হবে, খুব ভালো হবে। ঘুমোচ্ছে প্রশান্তনগর সেবা কেন্দ্রের লোকগুলো, যারা সমাজে নেহাতি বাতিল মানুষ, সবাই ঘুমোচ্ছে, শুধু আমার চোখে ঘুম নেই। কি করছে এখন তুলি? মায়ের কোলের কাছে শুয়ে নিশ্চয়ই ঘুমোচ্ছে, হয়তো দাদুর কাছে ঘুমোবে বলে বায়না ধরেছিল, মায়ের বকুনি খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কদম বেঁচে থাকলে আমাকে কিছুতেই এখানে পাঠাতো না। কদমবালা, কি আশ্চর্য মায়া মমতা মাখা ছিল ওর মনটা। কদমের ছেলে মনি শঙ্করের সেরকম মন হয় না কেন? কেন হয় না?
3: ফুলমাতিয়া
0: হরি সিং না, পাশের বিছানায় শুয়ে শুয়ে ঘুমের মধ্যে কার নাম ধরে ডাকছে হরি সিং, নিশ্চয়ই বাড়ির কেউ হবে। এখানকার সবার মনে তাহলে বাড়ির জন্য কাঁদে। একে মাস্টার? হ্যাঁ, ওদিকের বিছানায় মাস্টার অফ পবনপুর জুনিয়র হাই স্কুল, মাস্টার ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে বাড়ির জন্যে। হায় ঈশ্বর, পৃথিবীকে তুমি যদি এত সুন্দর করেছ, তবে তাকে উপভোগ করার অধিকার তুমি সবাইকে দাও না কেন?
4: মা, বাবা এসেছে, বাবা এসেছে।
1: কি হলো, বাবা এসেছে বলে পড়া ছেড়ে উঠে পড়লি?
4: দাদু কই বাবা, দাদুকে নিয়ে আসোনি?
3: না, দাদু তোমার উপর রাগ করেছে, এখন আসবে না।
4: মিথ্যে কথা, দাদু আমার উপর কোনোদিন রাগ করে না, আমি দাদুর কাছে যাব, তুমি কেন আমায় নিয়ে যাচ্ছ না?
1: আহ তুলি, তোর বাবা এই মাত্র এলো, একটু বিশ্রাম করতে দিবি না?
3: তুলি, একটু বাইরে খেলে আয়, যা, এখন আর লেখাপড়া করতে হবে না, যা।
4: আমাকে দাদুর কাছে নিয়ে যাবে?
3: বলছি তো যাবো একদিন, যা তুই এখন একটু খেলে আয়।
4: যাচ্ছি।
1: বাবাকে দেখে এলে?
3: হ্যাঁ।
1: কেমন আছে?
3: ভালো।
1: কিছু বললো?
3: না।
1: না মানে?
3: না মানে না,
1: আমাদের কথা কিছু জিজ্ঞেস করেনি?
3: করেছিল।
1: তুলির কথা?
3: বললাম তো করেছিল।
1: কি বললে তুমি?
3: বললাম সবাই ভালো আছে, আর কি বলবো।
1: গো, তুমি রাগ করেছ?
3: শুধু শুধু রাগ করতেই যাবো কেন?
1: তাহলে এভাবে কাটা কাটা উত্তর দিচ্ছ কেন?
3: কিরকম উত্তর পেলে তোমার ভালো লাগতো? কিরকম উত্তর পেলে তুমি খুশি হতে? যদি বলতাম যে বাবা ওখানে খুব কষ্টে আছে, আমাদের ছেড়ে ভীষণ একা হয়ে গেছে, অসুখটা আরও বেড়েছে, বেশি দিন বাঁচবে না, তাহলে খুব ভালো লাগতো না?
1: প্রথম থেকেই তুমি আমাকে দায়ী করছো সব কিছুর জন্য, যেন আমিই দায়ী।
3: তুমি নয়, আমরা দুজনেই দায়ী মল্লিকা।

0: আমরা এই সমাজের তথাকথিত স্পৃশ্যরা যারা বাবার মতো রোগীদের অস্পৃশ্য করে রেখেছে তারা সবাই দায়ী। এক একটি স্বার্থপর আত্মকেন্দ্রিক প্রাণী আমরা। ছি,
1: তুমি দিন দিন সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছ।
0: সেন্টিমেন্ট? ওসব আবেগ টাবেগ আনার মতো সময় কই? স্ত্রী পুত্র পরিবার অফিস ব্যাংক ব্যালেন্স, এর বেশি আমরা কি কিছু চাই? হ্যাঁ, সেন্টিমেন্ট।
1: তুমি এত আপসেট হয়ে পড়ছো কেন বলো তো? বাবা তো সুস্থ হলে আবার ফিরে আসবেন।
0: বোধহয় সেটা না হলেই ভালো মল্লিকা।
1: কি বলছো তুমি?
0: ঠিকই বলছি। আজ বাবার চোখে যে ভাষা পড়েছি, তুলি আমার সঙ্গে যায়নি কেন সেটা বাবাকে বোঝাতে যে মিথ্যে বলেছি, আর তার জন্য বাবার যে রিয়াকশন দেখেছি, তাতে মনে হয় বাবা সুস্থ হয়ে ফিরে এলে তিনি আমাদের এমন ঘেন্না করবেন যেটা, মানে যে ঘেন্না বোধহয় আমরাও ওকে করতে পারিনি।

0: আচ্ছা হরি সিং,
1: বলেন বাবুজি।
0: ঘুমিয়ে ঘুমিয়ে তুমি ফুলমতিয়া বলে ডাকো, কে সে?
1: দয়াল বাবু, আপনি কি রাতে নিদ চান না?
0: বলো না, ফুলমতিয়া কে হয় তোমার?
1: ফুলমতিয়া, ফুলমতিয়া আমার প্যার বাবুজি, ফুলমতিয়া আমার গুসা, সারাগ নারাক তুই আছে বাবুজি। তোকে যদি খুনর দিন আমি পাই, জরুর খুন করব বাবুজি, হ্যাঁ জরুর খুন করব।
0: ফুলমতিয়া তোমার বিবি?
1: হ্যাঁ ছিল, আমার বিবি ছিল। অনেক স্বপ্না দেখে আমরা শাদি করেছিলাম, লেকিন আমার এই বিমার হতে আমার সাথে বেইমানি করলো বাবুজি। দুসরা এক আদমি
2: বেরিয়েছিলাম, ওর সাথে ভেঙে গেল। আমায় বললো কুড়িয়া মুঝে মাছ।
0: কেন না হরি সিং, কাঁদলে তো তোমার ফুলমতিয়া ফিরে আসবে না। এই দেখো, আমি তো কাঁদছি না, আমার তা বলে কি কোনো দুঃখ নেই। এই হোমে প্রত্যেকটি পেশেন্টের ইতিহাস কান্নায় ভরা।
1: আপনার কথা কিছু বলুন বাবুজি।
0: ওই একই কথা, একই ঘৃণার অন্যরকম প্রকাশভঙ্গি। আমার নাতনি তুলি, বুঝেছো?
1: হ্যাঁ বাবু, তো তুলি কা ক্যা বলো?
0: না না, তুলির কিছু হয়নি। একদিন আমি বাগানে অনেকক্ষণ বসে থেকে ঘরে ঢুকতে যাচ্ছি, এমন সময়
3: আমি চললাম।
0: কি হয়েছে রে দিদি ভাই, মা এত রেগে গেছে কেন?
4: দেখো না দাদু, মা বললো ভালো করে চান কর, তার তেলের বাটি খুঁজে পাইনি।
0: তারপর
4: তোমার তেলের বাটি নিয়ে তেল মাখছিলাম গায়ে। কেন দাদু, তোমার তেল মাখলে কি হয়?
0: তোমার মা ঠিকই বলেছে দিদি ভাই, বুড়ো মানুষদের তেল বাচ্চাদের মাখতে নেই।
4: কেন, আগে তুমি যে আমায় তেল মাখিয়ে চান করিয়ে দিতে তখন?
0: হ্যাঁ তা তো দিতাম, মানে তখন তো আমি বুড়ো হইনি, এখন আমি সত্যি বুড়ো হয়ে গেছি দিদি ভাই, এখন আমি সত্যি বাতিল হয়ে গেছি।
1: বাবু আমার সচমুচ খুব দর্দ লাগছে, ইসকা নাম জিন্দগি।
5: বাবু, আরে মশাই আপনাকেই খুঁজছিলাম, একটা দারুণ সুখবর আছে।
0: কি ব্যাপার মাস্টার, এত আনন্দ কেন?
5: আমার ছুটি হয়ে গেল দয়াল বাবু, আমি ভালো হয়ে গেছি।
6: আরে ইয়ে তো বহুত খুশি কা বাত মাস্টার জি, আরে মিঠাই খেলায় দেন।
0: খুব খুশি হলাম মাস্টার, আমার খুব দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে আপনাকে আর আমাদের মধ্যে পাবো না এই ভেবে। সত্যি আমার

0: কি স্বার্থপর, তাই না?
1: হ্যাঁ, তোমার আমার আমার আবার সবচেয়ে খারাপ লাগছে আমাদের ওই ওই গাছতলার স্কুলটার কথা ভেবে।
0: ও নিয়ে আপনি ভাববেন না, আমি ওটার দায়িত্ব নিচ্ছি। বাচ্চাগুলোর পড়াশোনা বন্ধ হবে না।
1: বন্ধ হবে না?
0: না।
1: বাঁচারে মশাই, আমি নিশ্চিন্ত হলাম।
2: হ্যাঁ মাস্টারজি, তো বাড়িতে চিঠি দিয়েছেন? হ্যাঁ। আরে লড়কারা এসে তো নিয়ে যাবে বাপকে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, এই দিয়েই তো এলাম, চিঠি লিখে বাক্সতে ফেলে দিয়েই তো আসছি। আমার ছেলেরা তো আবার যা ব্যস্ত, বুঝেন বাবু, মানে আমি তো জানি না যে আসতে পারবে কিনা।
0: যত ব্যস্তই হোক, এই কাজটুকু করতে নিশ্চয়ই তারা সময় করে নেবে মাস্টার, দেখবেন নিশ্চয়ই আসবে।
2: জরুর আসবে, জরুর আসবে। বাবা, এবার আসতে অনেক দেরি করে ফেললাম।
0: হ্যাঁ, দুমাস পরে তুই আমাকে দেখতে এলি।
2: আর বলো না, অফিসের ঝামেলা, মল্লিকার শরীর খারাপ, তুলির পরীক্ষা, সব মিলিয়ে একেবারে যাতা অবস্থা।
0: তা তো হবেই, সংসারের ঝামেলা তো থাকবেই। ও নিয়ে ভাবিস না, আমি তো ভালোই আছি।
2: না বাবা, তুমি কিন্তু ভালো নেই। তুমি কি এখানেও ওষুধ খাচ্ছ না? আঙুলের কোণে কোণে ঘা দেখা যাচ্ছে কেন? হ্যাঁ, ওটা তো আগে ছিল না?
0: অনেক দিন পরে এলি তো, তাই ওরকম মনে হচ্ছে। আমি তো জানি এ বয়সে আমি আর ভালো হব না, ভালো হতে ইচ্ছে নেই আর। সেই প্রার্থনা করি ঈশ্বর যেন এখানকার বাচ্চাগুলোকে ভালো করে দেন, জীবনে তো ওরা কিছুই পেল না।
2: বাবা, একটা কথা বলছিলাম।
0: বল না, এত কিন্তু করছিস কেন?
2: অফিসে একটা প্রমোশনের সুযোগ এসেছে, দু মাসের ট্রেনিংয়ে পুনা যেতে হবে।
0: বাহ, এটা ভালো খবর।
2: না, তাই বলছিলাম যে এই দু মাস তো আসতে পারবো না।
0: দূর পাগল, তাতে কি হয়েছে? এই তো তোর উন্নতি করার সময়, এগিয়ে যা, এগিয়ে যা। আমি তো লস্ট কেস, আমার জন্য ভাবিস না। তোরা সুখে থাকলেই আমার সুখ বাবা।

0: দেখলে তো দাদু মাস্টার কেমন মিথ্যে বলতো, ওর ছেলেরাও কি নিতে আসবে, কত বড় বড় কথা।
1: হ্যাঁ রে টুকাই, এরকমই হয়। বেচারা মাস্টারকে সেদিন মুখ কালো করে একলাই বাড়ি যেতে হলো।
0: আচ্ছা আমি ভালো হলে কোথায় যাব দাদু, আমার তো কেউ নেই।
1: কে বললো তোর কেউ নেই, আমি তো আছি
0: দাদু।
1: হ্যাঁ টুকাই, অবশ্য যদি আমি ভালো হই তবেই তোকে নিয়ে যেতে পারবো।
2: বাবুজি বাবুজি বাবুজি বাবুজি, এই মাস্টারজি ওয়াপাস এসে গেল। একদম পাগলা চেসা, ফটা কামিজ ফটা কপড়া।
1: সে কি?
2: হ্যাঁ বাবুজি, আসুন আসুন আসুন, দেখা করুন, আসুন
3: আসুন আসুন মাস্টার, এখানে বসুন, একটু শান্ত হন।
1: মাস্টার আবার চলে এলো বড় মা।
4: এলাম কেন, কিছু বলার আছে?
3: না না মাস্টার, আপনার ফিরে আসাতে আমিও কম অবাক হইনি। হোয়াট ওয়াজ রং উইথ ইউ?
4: ফিরে আসবো না, বাড়িতে বাড়িতে কেউ আমার সঙ্গে কথা বলে না, ভাত চাইলে সাড়া দেয় না। কত বলেছি, জোরে ফটিক ওরে বিন্দে, দুটি ভাত দে বাবা, দুটি ভাত দে। কতদিন রাঙা সাল ধানের ভাত খাইনি, আমি যে তোদের বাপ, জন্ম দিয়েছি, দুটি ভাত দে বাবা।
3: স্টপ স্টপ, আমি আর সহ্য করতে পারছি না, সমাজের এই কি বিভৎস চেহারা, একটা মানুষ সুস্থ হয়ে ফিরলেও তাকে অ্যাকসেপ্ট করবে না।
1: বড় মা, আমার মনে হয় মাস্টারকে এখন এখানেই থাকতে হবে।
3: থাকবেন, অবশ্যই থাকবেন, যাবার তো আর কোনো জায়গা নেই।
4: বড় মা বড় মা, আমাকে আশ্রয় দিন বড় মা, আমি যেন এখানেই মরতে পারি। বড় মা আমায় এখানে আশ্রয় দিন।

0: কোথা দিয়ে শুনছো? তাড়াতাড়ি ওঠো।
1: কি রে টুকাই, ঘুমা আছিস কেন? কি হয়েছে?
0: পাঁচিলের ধারে একটা কাচের টালে মাস্টার মাস্টার গলায় ফাঁস দিয়েছে।
1: কি বলে?
0: ওই তো, ওরা মাস্টারকে নিয়ে আসছে, বড় মাও আসছে।
2: বাবুজি, ক্যা হুয়া বাবুজি? মাস্টার জি সব মালিক আমাদের ছিঁড়ে ছুড়ে গেল। বাবুজি, আমরা ভি তাহলে বাড়ি ফিরতে পারবো না? আমাদের ভি একই হাল হবে বাবুজি।
1: মাস্টার চলে গেল, জিভ বের করে চোখ ঠিকরে তাকিয়ে আছে, দৃষ্টিতে অজস্র প্রশ্ন। সেই প্রশ্নের সামনে একটি মাত্র ছাত্র, তার নাম সমাজ। মাস্টার যেন বলছে, জন্ম দিলাম, মানুষ করলাম, তবু বলতে পারলি না কেন আমার জায়গা হল না আমারই ঘরে? ঠিক তোকে ঠিক, তবে কিসের জন্য বেঁচে থাকা? তবে কিসের জন্য দেয়ালে, রাস্তায়, বাসে, ট্রেনে, হাসপাতালে সেবা ধর্মের মিথ্যা বড়াই? কিসের জন্য, কিসের জন্য?
0: দাদু, ভালো হয়ে তুমি যেন আর বাড়ি ফিরে যেও না।
1: না রে টুকাই, না রে টুকাই, তোরে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, কোথাও না।

0: স্পৃশ্য অস্পৃশ্য নাটকটি এখানেই শেষ হল। কাহিনী মানব চক্রবর্তী, বেতারনাট্যরূপ নিমাই বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে দয়াল মাধব, নির্মলেন্দু ঘোষ, মণিশঙ্কর, অরুণ মুখোপাধ্যায়, মাস্টার দেবতোষ ঘোষ, ডাক্তার কমল পাল, টুকাই দীপ্তরূপ চৌধুরী, হরি সিং শ্যামল ঘোষ, মল্লিকা বৈশাখী মার্জিত, তুলি দেবপ্রিয়া মুখোপাধ্যায় ও বড়মার ভূমিকায় শর্মিষ্ঠা ঘোষ, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, প্রযোজনা শ্যামল ঘোষ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এখন শুনবো গান নচিকেতা চক্রবর্তী এবং আশা ভোসলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। শিলিগুড়ির উত্তরকন্যা থেকে কালিম্পংয়ের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কালিম্পংয়ে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী এবং পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা। উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী বলেন, নেপালের ঘটনার পর আমাদের সতর্ক থাকতে হবে, বিপর্যয় মোকাবিলার জন্য জিটিএকে টাকা দেওয়া হচ্ছে। এদিন তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের 3 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের জিরামজি প্রকল্পের অধীনে 40,000 গ্রামে 40 লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ব্যারাকপুরের সূর্যপুরে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মুখ ও বধির বালিকা বিদ্যালয়ে আজ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে আরও 4,500 বৃক্ষরোপণ করা হবে। রাজ্যে বেআইনি টোটো রিক্সা বন্ধ করতে প্রশাসনকে শুধু খাতায় কলমে নির্দেশ দিলেই হবে না, তা এবার বাস্তবায়িত করতে হবে বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। মায়াপুর ইস্কনে বেআইনি টোটো রিক্সা বন্ধ করতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের একতানগরে আগামী 22শে সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছরের পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের এবং নানা সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছে ভাঙ্গার নন ফিচার ফিল্ম বিভাগে এবং রামনামী শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম হিসেবে জুরিদের দ্বারা মনোনীত হয়েছে। রাফায়েল চুক্তি নিয়ে শ্রী গান্ধীর 2018 সালের এক মন্তব্য নিয়ে করা মামলায় অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হওয়া সমন বাতিল করতে বম্বে হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি এন আর বোরকারের বেঞ্চের ম্যাজিস্ট্রেট

আদালতের এই সমন জারিকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও ঐতিহাসিকভাবে দুই সভ্যতার মধ্যে সম্পর্ক রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানায় আইটিআই ক্লাস্টার স্থাপনের জন্য সরকার কৌশলগত বিনিয়োগ কর্মসূচি প্রকল্পে 735 কোটি টাকারও বেশি অনুমোদন করেছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241, উত্তরপ্রদেশের জন্য 240 এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের আইটিআইগুলির মানোন্নয়নের জন্য প্রধানমন্ত্রী দক্ষতা ও কর্মসংস্থান রূপান্তর সংক্রান্ত পঞ্চম ন্যাশনাল স্টিয়ারিং কমিটির বৈঠকে এই প্রস্তাব পাশ হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের একতানগরে আগামী 22শে সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছর পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের এবং নানা সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছে মামুটি ব্রহ্মায়ুকম এবং কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়ন চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পানাগড় সংলগ্ন এক ফল প্রক্রিয়াকরণ কেন্দ্রে আচমকা অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর। কাঁচা কলায় ক্ষতিকর রাসায়নিক মাখিয়ে মাত্র 6 থেকে 7 ঘণ্টার মধ্যে কৃত্রিমভাবে তা পাকানোর মারাত্মক অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের বিরুদ্ধে। অভিযান চালিয়ে দপ্তর একাধিক রাসায়নিকের কন্টেনার এবং কলার নমুনা বাজেয়াপ্ত করেছে। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় প্রায় 10টিরও বেশি ছোট বড় রেস্তোরাঁ, খাবারের দোকান ও হোটেলে ফুড সেফটি টিমের হানায় সংরক্ষণ করে রাখা মাংস এবং চিকেন পকোড়ায় ছত্রাক, তৈরি করে রাখা বাসি গ্রেভিসহ নানা ধরনের অনিয়ম ধরা পড়েছে। বাঁকুড়ার ওন্দা বিধানসভার পুনিশল এলাকা ধান্দা গ্রামের আইসিডিএস কেন্দ্রে খাবারে টিকটিকি পড়ে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় আজ। এই খাবার খাওয়ার পর 50টিরও বেশি শিশু বমি করে অসুস্থ হয়ে পড়ে বলে সূত্রের খবর। চীনের মোকিতে আয়োজিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে ভারত। ম্যাচে অধিনায়ক আনমোল লেক্কা জোড়া গোল করেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: Journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
2: Shuncho Cafe Kolkata. Cafe Kolkata. 107 FM Rainbow Te. Cafe Kolkata. Cafe Kolkata.
3: কাইট সেট সাউন্ডট্র্যাক থেকে একটা গান শুনিয়ে তোমার সঙ্গে আজকে আড্ডায় ঢুকলাম। কারণ মানে এই সময় আকাশে কাইটস ফাইটস না উড়াতে পারে, মানে ঘুড়ি টুড়ি না উড়ুক, কিন্তু মন ডেফিনেটলি উঠছে। কারণ এই বৃষ্টিটা আমাদের অনেকেরই বিরক্ত লাগছে, কিন্তু বিরক্তর মাঝখানে যেহেতু বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, হালকা হালকা ঝিরি ঝিরি হচ্ছে, তাতে তো একটু রোম্যান্টিসিজম জাগতেই পারে, কি বলো?
4: আরও একটা কারণ, মানে আমার মনে হয় আজকে কাইটসের গান চালানোর তার কারণ, অলরেডি আমরা সেপ্টেম্বর মাসে, আজকে 8 তারিখ, তাই তো? আর জাস্ট ওই দিন 8 কি 9, তারপরেই কিন্তু ঘুড়ি ওড়ানোর একদম মানে কি বলবো আলটিমেট সময়।
3: সেখানে কিন্তু একটা ব্যাপার আর কি বিরাজমান, যে যে সময়টায় ঘুড়ি ওড়ানোর সময়, সেই সময় কি তোমার আমার বাই এনি চান্স আবারও ক্যাফে কলকাতা বা আড্ডা রয়েছে রেনবোতে, তাহলে কিন্তু ভীষণ আবহাওয়ার দপ্তর থেকে কোনো রকম বার্তা আসুক বা না আসুক, আমরা দুজন কিন্তু জানান দেব। কারণ দেখো, মোটামুটিভাবে আজকে উষসী একদম স্টুডিওতে এসেই হাওয়াকা ঝোঁকার মতন এসেই ব্যাগটা জাস্ট এরকম প্রায় আমাকে একটা গুঁতো দিয়েই আর কি জাস্ট যেটা বললো সেটা হচ্ছে যে, হ্যাঁ দেখেছো আজকে একটার আগে পর্যন্ত কিন্তু বৃষ্টির মনে ছিল না যে তুমি মানে বৃষ্টি আসবে আর কি।
4: যাই হোক, মানে তুমি কপি পেস্ট ঠিকঠাক করতে পারছো না, আমি বরং বলে দিই। আমি ঢুকেই আজকে বলেছি, বেলা 1টার পরে আকাশের মনে পড়েছে যে আজকে মধুরিমা আর উষসীর ক্যাফে কলকাতা আছে।
3: এক্স্যাক্টলি। এবং আমরা কিন্তু গতদিনও বলে গেছিলাম যে দেখো, ওয়েদারের তুমি প্রেডিক্ট কিছু করতে পারবে না, কিন্তু যদি তুমি জানো যে
4: সোশিয়াল মধুরিমার প্রোগ্রাম আছে,
3: অবিয়াসলি তাহলে কিন্তু ওয়েদার এরকমই হবে।
4: এবং আমি আরো একটা পূর্বাভাস দিয়ে দিচ্ছি, এই মাসে অন্য দিনগুলো কি হবে জানি না, কিন্তু আগামী আরো দুটো দিন, কোন দুটো দিন বলবো না, সেই দুটো দিনও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3: কারণ ক্যাফে কলকাতায় থাকছে আর যে মধু আর যে উষসী, আর এই যে বজ্রবিদ্যুতের কথা বললাম সেইটা আরো একবার বলি যে মোটামুটি ভাবে পশ্চিম মেদিনীপুরের দিকে আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু 30-40 কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে বৃষ্টিপাত আমরা আর চাইছি না, মানে বৃষ্টির যে কি হয়েছে এক্স্যাক্টলি আমরা কেউ জানি না, ইভেন জানতেও চাই না, শুধু আমরা এটুকুন চাই যে তোমাকে চাই না, ঠিক আছে? তো যাই হোক, কিন্তু যখন বজ্রপাতের সময়টায় আমরা সবাই একটু সতর্ক থাকবো, এটাই আমরা আশা রাখি এবং নিজেদেরকে নিরাপদ জায়গায় রাখবো। আর বাকি বৃষ্টি নিয়ে মন খারাপ না করে আমরা 107 FM ব্র্যান্ডবোর্ড ক্যাফে কলকাতা শুনতে শুনতে একটু বৃষ্টিটা এনজয় করতে পারি।
4: হ্যাঁ, একেবারেই তাই। আর যখন আবহাওয়ার কথা এলো, আবহাওয়া মানে এই যে এত পূর্বাভাস দিচ্ছে, তখন আবহাওয়া আর কী কী বলে দেয় সেটাও আমরা শুনি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত সকল কলকাতার যান চলাচল মোটামুটি সর্বত্র স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই বা এই মুহূর্তে সকল কলকাতার মধ্যে বড় কোনো মিছিমিকি নেই। আজকে আর যেহেতু পূর্ব নির্ধারিত বড় কোনো মুখোমুখি খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, আশা রাখছি বাকি সময় টুকু সকল কলকাতার যান চলাচল স্বাভাবিক থাকবে। নমস্কার।
0: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam,

0: আমরা দুজন কথা বলবো তাহলে তো হবে না? 9903659592 তে তুমি কি নিয়ে কথা বলবে?
1: এক্স্যাক্টলি, মানে আজকে একটা স্পেশাল দিন রয়েছে, ঠিক আছে? তো এই বিষয়টা মানে উষশী ভেবেছে একদম, এটা বলতে কোনো দ্বিধা নেই। কারণ এই যে উষশীর ভাবনা চিন্তা, মানে এটাকে আমার মনে হয়েছে যে একদম মানে তোতা কাহিনীর আর কি, মনে হচ্ছে যে উষশী বোধ হয় তোতা কাহিনীর ওই পুরোহিত রুহিতগুলো আর কি ছিল কোনো এক কালে। যাই হোক, কেন এই কথাটা বলছে, কারণ আজকে সাক্ষরতা দিবস। তো সেই সাক্ষরতা দিবসকে মাথায় রেখে উষশীর দ্য ইউনিক উষশীর যেটা ভেবে ফেলেছে সেটা হচ্ছে যে তোমায় যদি কোনো পশু বা পাখিকে পড়াশোনা শেখাতে বলা হয় কাকে শেখাবে? আচ্ছা, আমি কিন্তু আগে থেকেই বলছি তোতা পাখিকে শেখানো, মানে তুমি যদি বলো যে তোতা পাখি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে?
0: আমার তার আগে একটা প্রশ্ন আছে। তুমি এই যে এত কথা বললে আমাকে নিয়ে, এগুলো কি প্রশংসা করলে না তুমি আমাকে নিয়ে ব্যঙ্গ করলে?
1: একদম, তোতা পাখি ঠিক যেভাবে নিজে পড়াশোনা শিখেছিল ঠিক সেইভাবে,
0: এটা বুঝতে পারলাম না। যাই হোক, কিন্তু আমাদের ফোনের টপিকটা তোমায় বুঝতে হবে, সেটা হচ্ছে 9903659592 তে তুমি আজকে লিখে পাঠাবে যে তোমায় যদি কোনো পশু বা পাখিকে পড়াশোনা শেখাতে বলা হয় তাহলে কাকে শেখাবে? আর শুধু কাকে শেখাবে মানে একটা নাম লিখে পাঠিয়ে দিলে না, হবে না। ঠিক কিভাবে তাকে শেখাবে, মানে ধরো ওই অবাককা দিয়ে শেখাবে, নাকি তাকে সহজপাঠ প্রথমে পড়াবে, আর কেনই বা হঠাৎ করে তাকেই পড়াতে চাইছো, সেইটা লিখে পাঠাবে। আর মধু কিন্তু অলরেডি তোতা পাখিকে বাদ দিয়ে দিয়েছে, সেও তো ইনি বাদ, বাকি যে আছে মানে যেই যেই পাখি বা পশু রয়েছে তাদেরকে তুমি মানে কাদের তুমি শেখাতে চাও সেটা পাঠাবে। তুমি কিন্তু প্লিজ বলো না আমি পাশের বাড়ির কাকিমাকে শেখাতে চাই, আমার মনে হয় না তিনি ঠিকঠাকভাবে পড়াশোনা শিখেছেন, না আমরা ওই টপিকে আজকে কথা বলবো না।
1: মানে আমি না ধরতে পারলাম না, আমি হঠাৎ করে না কাকিমা থেকে বিশ্বাস করো পশু পাখি চলে গেছি আমি, ঠিক আছে? পশু পাখিকে কাকিমা, না এর বেশি আমি কিছু বলবো না, কারণ আমি জানিস তোমার সবাই ভীষণ রেগে যাবে। কিন্তু 9903659592 রয়েছে তোমাদের জন্য খোলা, সেখানে পাঠাও। আর পশু পাখিকে পড়াশোনা শেখালে পশু পাখি কি বলবে বলো তো?
0: চিমি।
1: হ্যাঁ।

শুনছেন ক্যাফে কলকাতা এফএম রেনবোতে রেনবো নিউ টিউন।

0: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, আর এই আড্ডাটা হচ্ছিল 9903652 তে তোমাকে নিয়ে। হ্যাঁ মানে তোমাকে নিয়ে ইন দ্য সেন্স, এই যে আজকে সাক্ষরতা দিবস তোমাকে বললাম, তো এই আজকে স্পেশাল দিনে তুমি যদি তোমার কোনো পশু বা পাখি তাকে পড়াতে চাও, তাকে মানে কাকে তুমি এক্স্যাক্টলি পড়াবে এবং কী দিয়ে তার এই স্বাক্ষর মানে তাকে তুমি স্বাক্ষর করে তুলবে, এই পশু বা পাখি মিয়াও মিয়াও গিয়েও গিয়েও মানে সে কী করবে এক্স্যাক্টলি?
1: অ্যাকচুয়ালি এই স্বাক্ষরতা এই বিষয়টা কিন্তু ভীষণ সিরিয়াস, কারণ আমাদের ভারতবর্ষে বা গোটা পশ্চিমবঙ্গে স্বাক্ষরতা দিবস নিয়ে অনেক কর্মসূচি চলে এবং প্রত্যেকটি মানুষের স্বাক্ষরতা জ্ঞান এবং শিক্ষিত হওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজনীয়। কিন্তু আমরা ভেবেছি যে আজকে একটু এই সিরিয়াস বিষয়টার পাশে আমরা আমাদের প্রিয় পশুদের বা পাড়ায় আমাদের যারা ঘুরে বেড়ায় বা আকাশে ওড়া পাখিটাকে যদি দু চারটে কথা শেখাতে পারি তো তাহলে কেমন হয়?
0: একটা মাঝখানে কথা বলবি, যে তুমি বললে বা যারা পাড়ায় ঘুরে বেড়ায়, হঠাৎ করে আমি নিজে ভাবলাম যে আচ্ছা আমিও তো পাড়ায় ঘুরে বেড়াই,
1: মানে ধরো এই যে ইমাজিনেশন, তুমি একটু
0: না আমি জাস্ট দেখতে পেলাম যে ধরো আমি আমার বাড়ি থেকে বেরোলাম, হ্যাঁ দিয়ে আমি একটু হয়তো একটু পাড়াটা ঘুরলাম, একটু দোকানে গেলাম এবং তুমি ধরো জানলায় দাঁড়িয়ে রয়েছে, এই পাড়াতে ঘুরে বেড়াচ্ছে
1: না। অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলতে গিয়েও বললাম না, পাড়ায় ঘুরে বেড়ায় বলাতে মানে পাড়ায় যে সমস্ত ঘেউ ঘেউরা থাকেন তাদের
0: শিক্ষিত হওয়া খুব দরকার,
1: হ্যাঁ, এবং তাদেরকে যদি মানে তাদের নাম বলা হয় কুকুর তাহলে আমার ভাইজি ভীষণ রেগে যায়, কেন কে কুকুর বলছো, রোডেশিয়ান বলো, মানে তাই জন্যে আমি বলার আগে আমার যেন ওর রক্তচক্ষুটা মনে পড়ে গেল।
0: আচ্ছা হ্যাঁ, এবং না না এখানে তুমি একটা খুব ভালো কথা বলেছো, যে এখানে আমিও ওই ব্যাপারটা শেখাতে যাই যে দেখো বাপু যত্রতত্র যখন মানে
1: তখন যা খুশি করা যায় না
0: মানে চেঁচানো যায় না, মানে আমি যখন রেকর্ডিং ধরো
1: তখন তুমি চেঁচাতে শুরু করো,
0: চেঁচানো যায় না,
1: শুধু তাই না মানে এই শেখানোটা যদি বলো, আমরা যখন বাড়িতে মানে যখন রেকর্ডিং করি বা কিছু তখনই পাশের বাড়িতে যত মানে ঝগড়া তখনই শুরু হবে, তখনই বাসনগুলো দুম দুম দুম দুম করে পড়বে এবং আমাদের পাড়ার ওই প্রিয় রোডেশিয়ানরা তখনই ঘেউ ঘেউ ঘেউ ঘেউ করবে। যাক গে, আমরা সবাইকে সব কিছু শেখাতে পারবো না, কিন্তু যতটুকু পারি ততটুকুই শেখাবো। কিন্তু আপাতত মানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস বলছে, গুড আফটারনুন দিদি, আমি টিয়া পাখিকে পড়াশুনো শেখাবো, কারণ এমনিতেই তো টিয়া হালকা কথা বলে, শেখালে প্রথমে পড়াবো সহজ পাঠ, বা বেশ ভালো। আর মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছেন, প্রিয় উষসী দিদিভাই ও মধুরিমা দিদিভাই, বৃষ্টি ভেজা বৈকালিক শুভেচ্ছা জানালাম, বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে, একটু পরে আর হয়তো শুনতে পাবো না ক্যাফে কলকাতা, কারণ বিদ্যুৎ থাকার কোনো নিশ্চয়তাই নেই, বিদ্যুৎ চলে গেলে রেডিও বন্ধ, রেডিও বন্ধ মানে ক্যাফে কলকাতা শোনা থেকে বঞ্চিত হওয়া, ক্যাফে কলকাতা শুনতে না পেলে ভালো অনুষ্ঠান শোনা থেকে বঞ্চিত হই। আমরা চাইবো যাতে আপনার মানে ওইখানে বিদ্যুৎ না যায় এবং আপনি পুরো ক্যাফে কলকাতাটা 6:30 পর্যন্ত শুনতে পারেন। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াই লাউড়া থেকে লিখে পাঠিয়েছে, শুভ বর্ষাকালের বিকেলের শুভেচ্ছা, হঠাৎ করে পুজোটা সামনে এসে গেল, মনটা খারাপ লাগছে, প্রকৃতির অবস্থা দেখে পায়রাকে পড়াশুনো শেখাবো, বাহ এটা বেশ ভালো, তবে পায়রাকে পড়াশুনো শেখানোর পরে সে সত্যি কথা বলবে না মিথ্যে কথা বলবে সেটা কিন্তু আমরা ঠিক জানি না, কিন্তু আপাতত অনুপম রায় বলছেন মিথ্যে কথা, মানে উনি বলছেন না, কাকে যেন কী সব বলছেন, চলুন শুনে আসি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এক্স্যাক্টলি, মানে আমার মাথাটা জাস্ট বন বন বন বন করে ঘুরছে, বুঝলে তো?
3: কেন?
2: কারণ 9903652992 তে এত মেসেজ এসেছে।
3: বাহ, এটা তো ভালো। আর মেসেজ যখন এত এসেইছে, তখন বন বন বন বন করে আমরা না ঘুরে পর পর পর করে পড়ে নি,
2: মিলল না।
3: আচ্ছা ঠিক আছে, পন পন পন পন মিলেছে এবার। প্রীতম মণ্ডল কাকদ্বীপ থেকে মেসেজ করেছেন, আমি তো একটা ময়না পাখিকে পড়াশুনো শেখাবো, তাকে প্রথমে অওয়া শেখাবো, এর ফলে সে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। বাহ, এটা বেশ ভালো। আর আরও মেসেজ, প্রচুর মেসেজ এসেছে বেসিক্যালি। আমি সকালে যে মিষ্টি বিড়ালটা আসে তাকে শেখাবো, আর রাতে অফিস থেকে ফেরার পথে যে কুকুরটা আসে আমাকে পাহারা দিয়ে নিয়ে আসে তাকে পড়াশুনো শেখাবো। আগে কিশোরলয় পড়াবো, কারণ ওরা কি বলে না বলে ওদের মনের কথা আমার খুব জানার ইচ্ছে। আমি কথা বলি ওদের সাথে, বিড়াল করে মেউ মেউ আর কুকুর করে ঘেউ ঘেউ, কিন্তু কিছুই আমি বুঝি না সৌভিক ঢাকুরিয়া থেকে। হ্যাঁ, মানে এটা আমারও হয় জানো তো, মানে আমি ভাষা বুঝি কিন্তু সেই ভাষাটা না আমার কাছে ভাষা ভাষা। আমি এই আমার পাশের জনের কথা বলছিলাম, তার কথা বোঝার আশা আমি আপাতত জলাঞ্জলি দিয়েছি। তুমি কিছু বলবে?
2: না, আমি ভাবছি যে মানে আমার ভাষা বুঝতে গেলে তোমাকে যেখানে যেতে হবে সেটা কোথায় বলো তো?
3: কোথায়? কোনো কলোনিতে?
2: ইয়েস, আশিক কোকি কলোনিতে।
3: ও মাই গড, ঠিক আছে, আমি মধুর সাথে গিয়ে একটু দেখি সেই ভাষা ভাষা ভাষা আমি বুঝতে পারি কিনা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: উষাশি আর মধুর হচ্ছে ক্যাফে কলকাতায়, আর 9903652992A মানে রেডিওর ওপারে রয়েছ তুমি। আর হ্যাঁ, আমরা কি নিয়ে কথা বলছি আজকে, যেহেতু সাক্ষরতা দিবস, তাই জন্যে আমরা একটু মজা করে টপিকটা রেখেছি যে তুমি যদি তোমার কোনো প্রিয় পশু বা পাখিকে পড়াশুনো শেখাতে চাও, তাহলে কি শেখাবে আর কি দিয়ে সেই কথা শুরু হবে।
3: মধু অ্যান্ড উষশি, গুড ইভিনিং। বাঘেদের খাঁচাবন্দি করে ওদের যদি হিংস্রতার পথ ছেড়ে দেওয়ার জন্য লেখাপড়া শেখাই আর কি, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলেছেন।
2: বাহ, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু মানে তুমি
3: সেটা শেখানোর আগে
2: তুমি না মানে অন্যভাবে অ্যাটাক্ট হয়ে যাও, মানে তোমার সাক্ষরতার ভাষা না পাল্টে যায় সেক্ষেত্রে।
3: আচ্ছা, রুদ্রনীল সিং ডেবরা থেকে লিখছেন, বলছেন বর্ষাকালের অনেক অনেক শুভেচ্ছা। না, বর্ষাকালের আর শুভেচ্ছা চাই
2: আর, এটা বর্ষাকাল নয়, বেসিক্যালি এটা এখন শরৎকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, আমরা ছোটবেলা থেকে এটা পড়ে এসেছি। সেও তো ইটস কান্ট বি বর্ষাকাল, আর বর্ষাকে এবার বাড়ি পাঠাতে হবে, সে তো কেউ আর বর্ষাকালের শুভেচ্ছা দেবেন না, নেবেন না, সবাই বর্ষাকে ঠেলে বাড়ি পাঠিয়ে দিন।
3: সত্যি তাই। আমি প্রীতম মণ্ডল কাকদ্বীপ থেকে বলছি, আজ একটা ভালো অনুষ্ঠান শুনছি।
2: থ্যাংক ইউ। তবে ঘড়ির কাঁটা মোটামুটি যেদিকে যাচ্ছে, আমাদের একটা পুচকে সংবাদ বিরতিতে যেতে হবে। তার আগে এই যে ভাষা নিয়ে এত কথা বলছি, তাই জন্যে কিছু কিছু কথা কৌশিকী চক্রবর্তী আর অরিজিৎ সিংও বলছেন। আর 5টা থেকে 5টা 2-এর সংবাদ বিরতির ওপারে উষশী আর মধু ফিরছে আবারও ক্যাফে কলকাতা নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন সমাজ সেবা ও পরিচ্ছন্নতা দৈনন্দিন জীবনযাত্রা সহজ করে তোলার অভ্যেসে পরিণত করেন। গুজরাটের নভসারিতে বিজেপির নবনির্বাচিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা আইটিআই ক্লাস্টার স্থাপনের জন্য সরকার কৌশলগত বিনিয়োগ কর্মসূচি প্রকল্পে 735 কোটি টাকারও বেশি অনুমোদন করেছে। এর মধ্যে রাজস্থানের জন্য 41 কোটি, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারত সফরে আসা আন্তর্জাতিক সিবের অথরিটির মহাসচিব লেটিসিয়া রেইস দে কারভালহোর সঙ্গে আজ সাক্ষাৎ করেন পশ্চিমাঞ্চলীয় দপ্তরের সচিব সিবি জর্জ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বৈঠকে ইন্টারন্যাশনাল সিবের অথরিটি সমুদ্র সংক্রান্ত খনিজ সম্পদের ব্যবহারে অগ্রগতি এবং ভারতের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাতের একতানগরে আগামী 22 সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছর পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষায়, বিভিন্ন ধরনের এবং নানান সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের সম্পর্ক ছাড়াও ঐতিহাসিকভাবে সভ্যতার সম্পর্কও রয়েছে। প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএতে প্রশাসক নিয়োগ করেছে। জিটিএর মুখ্যসচিব আইএএস আধিকারিক স্মৃতি রঞ্জন মোহান্তিকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। রাজ্যে বেআইনি অটো টোটো রিক্সা বন্ধ করতে প্রশাসনকে শুধু খাতায় কলমে নির্দেশ দিলেই হবে না, তা বাস্তবায়িত করতে হবে বলে কলকাতা হাইকোর্ট অভিমত প্রকাশ করেছে। মায়াপুরে ইস্কনে বেআইনি টোটো রিক্সা বন্ধ করতে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই সূত্রেই কলকাতা হাইকোর্টের এই মন্তব্য। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: 107 FM Rainbow Shaat Shure Sharadi Shaat Shure Sharadi Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2000

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আমাদের দ্বিতীয় ঘন্টার আড্ডা কিন্তু আবারও শুরু হয়ে গেছে। 8990365992 প্রচুর মেসেজ এসে গেছে। তবে তুমি যদি জাস্ট এক্ষুনি টিউন করে থাকো তাহলে তোমার জন্য টপিকটা বলে দিই যে আজকে যেহেতু সাক্ষরতা দিবস, আমরা কিন্তু সেটা নিয়েই একটা মজার টপিক দিয়েছি যে তুমি যদি তোমার কোনো প্রিয় পোষ্য বা পোষ্য নয় জাস্ট উড়ে বেড়ানো কোনো পাখির সাথে গল্প করবে বলেই তাকে একটুখানি পড়াশুনো শেখালে, তোমার মুখের ভাষাটাই তাকে একটু শেখালে, তাহলে কাকে শেখাবে, কী শেখাবে, মানে কী দিয়ে তাকে শেখানো শুরু করবে, আর কেনই বা হঠাৎ করে তাকে শেখাতে চাইছো?
3: আচ্ছা, আমি আবার একটা কথা মনে এসেছে,
2: হয়ে গেল, হ্যাঁ বলো।
3: ধরো পরিযায়ী পাখি, ঠিক আছে, এখানে মোটামুটি ধরো শীত কাটিয়ে তারা ফিরে যাচ্ছে নিজেদের জায়গায়।
2: আচ্ছা,
3: সেই সময় ধরো উষসীর ইচ্ছে করলো যে এই পাখিটার সাথে আমি একটু গল্প করবো, এই পাখি এসো একটু গল্প করবো, ও তুমি আমার সাথে কথা বলতে চাও না, চলো আগে তোমাকে আমি একটু কিছু পড়াই বা শেখাই। মানে সেই পাখিটার তখন কি পরিমাণ রাগ হবে।
2: তুমি কি জানো আমি কিন্তু লিটারালি পাখিদের সাথে কথা বলি
3: কাঁকা করে?
2: হ্যাঁ এক্স্যাক্টলি, তার কারণ আমি যে রান্নাঘরে, মানে আমাদের যে বাড়ির রান্নাঘর, আমি না যখন রান্না করি ওই কাকটা চলে আসে এবং এসে ও অদ্ভুতভাবে ওর ওই সুচল ওই ঠোঁটটা দিয়ে মানে কিছু একটা খাবার দাবার মধ্যে খুঁজতে চায়, আর আমি খুব ভয় পাই। আমি একদিন ভীষণভাবে ওকে বকেছিলাম
3: যে
2: আমি আমার ভাষাতেই ওকে বলেছিলাম আমি তোমার মতন কাকাটা এইভাবে রপ্ত করি। আর আজকে সাক্ষরতা দিবসে আমাদের টপিক, আমরা আমাদের ভাষা ওদের শেখাতে চাই, একদম ওদের সাক্ষরতা পালন করবার জন্য ওদের ভাষা আমরা শিখতে চাই না। যাই হোক, এবার আমি ওকে ভীষণ বকেছিলাম যে আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ তুমি আসবে না, আমি তোমার জন্য খাবার রেখে দিয়ে যাবো, কিন্তু

0: এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তুমি এসে খেও, নয়তো তুমি আমাকে ভয় দেখাবে না। এবং সত্যি কিন্তু তারপর থেকে আমাকে ও যখনই রান্নাঘরে দেখে হয়তো উড়ে একবার এলো, একটু চুপ করে বসলো, ও দেখলো আমি রান্নাঘরে আছি, ও উড়ে পালিয়ে যায়। আবারও আমি ওর জন্য খাবার রেখে রান্নাঘরে থেকে বেরিয়ে যাই, মানে রান্নাঘরের জানলায়, ও এসে সুন্দর করে খেয়ে আমার অনুপস্থিতিতেও খেয়ে যায়। ও কিন্তু আমার ভাষা বোঝে।
1: বাহ, অসাধারণ। এবার দেখা যাক আর 9903655992 তে আর কে কাকে

0: তাদেরকে প্রাথমিক অক্ষর পাঠ করিয়ে তারপর একটা ছোটোখাটো অ্যানিমেল ও পাবলিক রিলেশনশিপের ওপর কোর্স করাতে চাই। অভিজিৎ সেনহাটি বেহালা থেকে, অসাধারণ
1: মানে আলাদাই মাত্রা ছুঁয়ে ফেলেছে।
0: হ্যাঁ, মানে আমরা দুজনেই না, মানে কি বলবো, আমরাই আমাদের ভাষা হারিয়ে ফেলেছি।
1: একদমই তাই। তবে আপাতত আমরা যে ভাষা হারাইনি সেটা হচ্ছে গানের ভাষা, মানে ক্যাফে কলকাতা মানেই আড্ডা, তার সঙ্গে গান। আর এই গানের পরে কিন্তু আজকে স্পেশাল দিনটা সেলিব্রেট করব, তাই তৈরি থাকো। কোন দিন কিভাবে সেলিব্রেট করব, আপাতত তোমার জন্য রইল অরিজিৎ সিং আর নিকিতা গান্ধীর গলায় তুহি তিস্তা ফ্রম ভুল বোধ। ভুল ভুল ভুল ভুল।

0: समझ रहे हो, ये जगह सही नहीं है अर्जुन।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: একদম মানে আজকে জন্মদিনটা কিন্তু লিটারেলি খুব অন্য রকমভাবে সেলিব্রেট করার মতন, বুঝলে তো?
4: একেবারেই তাই, মানে আমরা প্রত্যেক দিনই ক্যাফে কলকাতায় জন্মদিন।

0: সেলিব্রেট করি। কিন্তু আজকে তোমার যদি জন্মদিন হয়, অবভিয়াসলি দিস ইজ ভেরি স্পেশাল, কিন্তু তাছাড়াও আজকে এমন একজনের জন্মদিন, মানে তার জন্মদিন আকাশবাণীতে বসে, এই হট সুইটে বসে উষসী মধু সেলিব্রেট করতে পারছে এবং তোমাদের সাথে আড্ডা দিতে পারছি, এবং অবভিয়াসলি গানে গানে তার জন্মদিন আমরা সেলিব্রেট করব, এটা ভেবেও কিন্তু আমরা ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি। কারণ আজকে নান আদার দেন দ্য লেজেন্ড, দ্য মানে কি বলবো, ভার্সেটাইল জিনিয়াস বললেও বোধ হয় কম বলা হবে
1: সত্যি।
0: আর তার নাম বলার আগে আমি একজনের একটা কথা বলবো, বুঝলে তো, প্রতীক চৌধুরী গায়ক ছিলেন, তিনিও আমাদের মাঝে এখন নেই, কিন্তু উনি একটা রিয়ালিটি শোতে বলেছিলেন যে, মানে এনার সম্পর্কে এবং আরেকজনের সম্পর্কে কথা বলতে গিয়ে, যে এনারা যে কত কত জায়গায় কোন কোন ভাষায় গান গিয়ে এসছেন আমরা বোধহয় জানিও না
1: এক্স্যাক্টলি।
0: এবং উনি এটাও বলেছিলেন যে ইনি যদি, আমি জানতে পারি যে চীনে গিয়ে চাইনিজ ভাষায় গান গিয়ে এসছে তাতেও অবাক হব
1: না, একদমই তাই। এবং আমরা কিন্তু কথা বলছি প্রভাত প্রতিম শিল্পী আশা ভোসলেজির সম্পর্কে, কারণ আজকে ওনার জন্মদিন। এবং এই যে উষসী এক্ষুনি ভাষার কথা বলল, এবং উনি প্রায় 20টি ভাষায় গান গিয়েছেন
0: একেবারে তাই,
1: এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ তিনি, মানে তার রেকর্ডটাই এখানে তৈরি হয়েছে, প্রায় 11,000-এরও বেশি তিনি গান গিয়েছেন, তুমি গুনে শেষ করতে পারবে না।
0: এবং 11,000 বললে শুধু কম বলা হবে, রকমটাও কিন্তু কম নয়,
1: এক্স্যাক্টলি,
0: মানে স্যাড সং বলো, রোমান্টিক বলো, মানে
1: গজল আছে, পপ বলো, আছে শাস্ত্রীয় রয়েছে, মানে ইচ এন্ড এভরি মানে ফিল্ডে তিনি অসাধারণ অসাধারণ গান গিয়েছেন। এবং এরকম অনেক সময় হয়েছে যে আমরা আমাদের আর কি ছোটোবেলায় অনেকে আমি বলতে শুনছি বাবা আশা ভোসলের গান শুনবো, মানে এটা তো বাবা মায়ের সময়ের, তাদের জন্য আমি বলি, মানে আজকে আমি আর উষসী যে প্লেলিস্টটা সাজিয়েছি তাকে নিয়ে, যে আমরা এত রকম ঘরানার গানের কথা বললাম সেই রকমভাবেই আজকে আমরা সাজিয়ে রেখেছি বিষয়টা। এবং সেখানেই এই যারা বলতো সেই কথাগুলো তাদেরকে উদ্দেশ্য করে যে না, আমরা যে সময় এবং যে সময়ে যে গানগুলোতে আমরা রীতিমতন এনজয় করতাম সেই পর্যায়ের গানও কিন্তু তিনি গিয়েছেন,
0: একেবারেই তাই। এবং আশা ভোসলেজির কথা বলতে গিয়ে আরেকটা কথাও বলতে হয়, আশা ভোসলে যে শুরুটা, মানে শুরুর যে গানগুলো, ওগুলো শুনলে মনে হবে হ্যাঁ এটা তো 60s 70s একদম ওই ঘরানার। এবার যেই উনি 80s বা 90s যখন আর ডি বর্মনের মিউজিকে গান করছেন তখন মনে হচ্ছে আরে বাস, মানে তখন আমরা এখন ব্রেকআপ সং নিয়ে কথা বলি তখনও মানে ওইভাবে, মানে পপ রক এবং মানে ব্যাকগ্রাউন্ডে হয়তো ডিস্কোতেই, মানে আমরা তো সিনেমায় দেখতে পাচ্ছি যে একটা ডিস্কোতেই একটা ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডে গান চলছে এবং সেটা আশাজির গাওয়া। এবং পপ রক এখনও এখনও আমরা রিমিক্স করলে, লতা মঙ্গেশকর তো অবভিয়াসলি মাথায় আছেন, কিন্তু আশাজির যে অদ্ভুত ভার্সেটাইলিটি এবং স্পেশালিটি ইন পপ এবং রক ঘরানা, এটা বোধ হয়
1: আর কারোর সত্যি সত্যি মানে এই
0: তুলনাই হবে না
1: একদম, এই সাহসটার জন্য মানে ভীষণ সাধুবাদ। আর আমরা আজকে তার জন্মদিনটাই সেলিব্রেট করছি, তাই আজকে ওই ঘরানা বলতে গিয়ে যেটা বারবার করে বলছি তাই ফ্ল্যাশব্যাকেও তোমাদের জন্য রাখলাম, আর তার পাশাপাশি কিন্তু সঙ্গে থাকছে ইন্ডি পপ। সো ব্যাক টু ব্যাক দুটো গানের পরে ফিরে আসছি, সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবো ক্যাফে, কলকাতার আড্ডা চলছে, সঙ্গে আর যে উষসী আর হচ্ছে মধু।
2: FM Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতার আড্ডা হচ্ছে। আর তোমার সঙ্গে কথা বলছিলাম 9903652992 ডিং ডিং। আর তোমার মেসেজ চলে এসেছে কারণ আজকে সাক্ষরতা দিবসে উশুশি না তোমাকে আমাকে না আমাদের পড়াশোনা করার কথা বলছে না, বলছে যে কুকুর বিড়াল মানে পোষ্য বা কোনো পাখি যদি কাউকে আর কি তুমি কিছু শেখাতে চাও তাহলে ঠিক কী শেখাবে এবং প্রথম শেখানোটাই তুমি কোন ভাষাটা বলবে আর কি। তো শুভ বিকেল দুই দিদি ভাই, আমি কোনো পশু পাখিকে কিছু শেখানোর মতো বিশেষ কিছু জানি না, বিশ্বাস করো আমিও জানি না, বুঝলে তো, আমিও তোমার দলে আছি। তবে আমার একটা ইচ্ছে আছে, একদিন যদি পারি সব পশু পাখির ভাষা শিখব। কোনো ভালো ইনস্টিটিউট বা এমন কোনো ইনস্ট্রাক্টরের সন্ধান জানা থাকলে দয়া করে আমাকে জানিও প্লিজ। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন।
4: এর আগের দিনই আমার আর মধুর ক্যাফে কলকাতাতেই আমি বলেছিলাম যে একটা যন্ত্র অলরেডি আবিষ্কার হয়ে গেছে যেটা বিভিন্ন পশু পাখির আওয়াজ বুঝতে পারে। ইভেন এক একজনের জন্য আলাদা যন্ত্র, মানে বিড়ালের জন্য আলাদা যন্ত্র, কুকুরের ভাষা বোঝার জন্য আলাদা যন্ত্র, এই রকম। কিন্তু মানে এই যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা অনেকেরই, তাই জন্যেই এরকম নতুন নতুন আবিষ্কারও হয়ে চলেছে।
3: একদমই তাই। আর নয়তো আমার মতন বলতেই পারো, আমি হয়তো যখন রাস্তা দিয়ে যাই হয়তো আমার চেনা কুকুরগুলো ওদের, ওরা যখন ছোট ছিল ওদের একসময় দুধ বিস্কুট এমনি খাবার দাবার সব খাইয়েছি, এখন ভীষণ বড় হয়ে গেছে আর তারা লেজ নাড়তে নাড়তে চলে আসে এবং আমি ভয় পাই, এই আমার কাছে কিছু নেই, যা ওদিকে যা, এরকম চোখ পাকিয়ে বলতেই পারো, বুঝলে তো, কারণ এরকম একটা চোখ পাকানো মেসেজ আমার কাছে চলে এসেছে।
4: আচ্ছা,
3: মানে একটা অদ্ভুত ইমোজি দিয়ে আমার কাছে মেসেজটা এই মুহূর্তে এসেছে।
4: আচ্ছা,
3: আমি ডগকে কারোর ক্ষতি না করার প্রশিক্ষণ দিতাম কারণ আমার মানে দুইবার আর কি কামড়েছিল।
4: আমি মানে আমিও ভীষণ ভয় পাই।
3: এটা মিরাজ ফ্রম দিল্লি থেকে লিখছেন, কিন্তু মিরাজের মানে আগের মেসেজ থেকে

0: এই টপিকের ওপর লাস্ট দুটো মেসেজ পড়ে নিয়ে আমরা কিন্তু আবার অন্য টপিকে যাব। উষসী, তুমি বললে না একটা কাকের কথা, এটা একদম ট্রু। কেন যেন আমি যেদিন মিট করব, কেন যেন আমি যেদিন মিট করব সেদিন আসবে আর কাকা করতে থাকবে। আচ্ছা, মিট করব মানে, ও মিট করব মানে মাংস করব বলতে চেয়েছেন বোধ হয়। আচ্ছা, আমি মিট ধুয়ে, আচ্ছা মানে মাংস ধুয়ে যখন বাটিতে দিই তখন সেই রকম একটা ক্যাট দুধ খেতে দেবো, তারপর খেয়ে যাবে পাশের বাড়ির বিড়াল। আচ্ছা মানে আমি পুরো
1: উষসী এটা পড়তে পড়তে আমি মিট করে চেয়ে মিট মিট করে হাসছে
0: এবং আমি নিজেই ভাষাহারা হয়ে গেছি।
1: একদমই তাই।
0: এই ইভেন যে পাঠিয়েছে সে তার নাম লেখেনি, কিন্তু আগের মেসেজ দেখে বুঝতে পারলাম অ্যান্ডি মেসেজটা পাঠিয়েছে। অ্যান্ডি, তোমার ভাষাটাও আমাকে শিখতে হবে, কারণ আমি ভাষাটা ঠিকভাবে উদ্ধার করতে পারলাম না। আজকের লাস্ট মেসেজ মানে এই টপিকে অবভিয়াসলি, উষাদি ভাই ও মধুদি ভাই তোমরা কেমন আছো? বিন্দাস, আমি কোকিলকে শিক্ষিত করব আর ওকে শেখাবো প্রেমের গান, তারপর দুজন মিলে গান করব বসন্তকালে কুহু মেটিয়াবুরুজ থেকে। হ্যাঁ মানে ওর নামও কুহু।
1: বাহ, অসাধারণ। তবে হ্যাঁ, আপাতত আমাদের এই কুহু কোকিলদের আপাতত একটুখানি, মানে আমি পাখি হিসেবেই বলছি আর কি, সবাইকে একটু সরিয়ে রেখে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আজকে এই আমাদের ক্যাফে কলকাতার আড্ডার ছড়া কাটিং,
0: আমরা কিন্তু সাক্ষরতা দিবস থেকে যে খুব একটা সরে যাচ্ছি তা নয়, কিন্তু এবারের বিষয়টা একটু অন্যরকম। আজকে ছড়া কাটিং হচ্ছে লেখাপড়া শিখেছি অনেক, তবু শেখার অনেক বাকি। তারপর তুমি পাঠাবে 9903659292 তে। আই রিপিট, লেখাপড়া শিখেছি অনেক, তবু শেখার অনেক বাকি।
1: আহাহা, তারপরে শুধুই ফাঁকি ফাঁকি ফাঁকি না,
0: তোমাদের চেয়ে থাকি।
1: একদম, এবার তুমি চেয়ে থাকো, কিন্তু তোমার চেয়ে থাকাটা কোন দিকে চেয়ে থাকতে হবে বলো তো, কারণ 107 FM রেইনবোর ইনস্টা পেজে, কারণ এই সময়টা তিনেককে তিনের সময়। আর আজকে তিনেককে তিন কিন্তু স্পেশালি তোমার জন্য একটা বাংলা গানের পসরা আমরা সাজিয়ে রেখেছি, এবং তার পাশাপাশি 107 FM রেইনবোর ইনস্টা পেজের পাতা খুললেই আমাকে আর উষসীকে সেখানে দেখতে পাবে। দেখো এবার সেখানে আমরা কাঁ কাঁ করি নাকি কুহু কুহু করি, এইটা ডিপেন্ড করছে, এটা তোমাকে গেস করতে হবে, ঠিক আছে? তাই চটপট করে চলে
0: মানে আমরা ইনস্টাতেই না হয় দেখিয়ে দেব, মানে ভাষা শোনাবো এবং তোমরা আমাদেরকে দেখতেও পাবে, কিন্তু ততক্ষণ 107 FM রেইনবোতে কানে কি থাকবে?
1: তিনেককে তিন
2: FM রেইনবোতে, তিনেককে

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: Yes, ক্যাফে কলকাতায় তিনটে গানের হ্যাট্রিকের পর আবারও ফেরত এসছে উষশী আর মধু। তবে হ্যাঁ, আমরা 107 FM রেনবোর ইনস্টা হ্যান্ডেলে ছিলাম এবং তোমাদের সাথে একটা ছোট্ট আড্ডা অলরেডি আমরা লাইভে আড্ডা দিয়েছি। তবে তুমি যদি সেই আড্ডাটা মিস করে গিয়ে থাকো

0: তাহলে 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে চলে যাও, তাহলে কিন্তু আমাদের ওই পুচকে আড্ডাটা তুমিও এনজয় করতে পারবে। তবে উষসী আর মধু আছে একেবারে 6:30 পর্যন্ত তোমার সঙ্গে। আর হ্যাঁ, আমাদের কিন্তু একটা ছড়া কাটিং দেওয়া আছে তোমাকে। লেখাপড়া শিখেছি অনেক, শেখার অনেক বাকি। লেখাপড়া শিখেছি অনেক, তবু শেখার অনেক বাকি। তারপর লিখে পাঠাবে তুমি।
1: ফারহিনা মেটিয়াবুরুজ থেকে লিখছে যে লেখাপড়া শিখেছি অনেক, তবু শেখার অনেক বাকি, গুরুজনদের শিক্ষা নিয়ে ধন্য হব আমি। বাহ
0: বাহ, বেশ ভালো। আরও এরকম মেসেজ পাঠিয়ে দাও তুমিও 9906599 তে। আর যতক্ষণ তুমি মেসেজ পাঠাতে থাকবে, আমরা কিন্তু একটা পুঁচকের সংবাদ বিরতিতে যাব। আর সেই সংবাদ বিরতির ওপারে আবারও ফিরবে উষসী আর মধু তোমার সঙ্গে। আর এই যে আমরা সংবাদ বিরতিতে যাব, অবভিয়াসলি আমরা এই যে সংবাদ বিরতিতে যাব, সেটা তো তোমাকে তো শুধু শুধু ছেড়ে যেতে পারি না। তোমার জন্য রেখে গেলাম সানাইয়ের কণ্ঠে সিন্ড্রেলা মুন।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তাঁরা যেন সমাজসেবা ও পরিচ্ছন্নতা দৈনন্দিন জীবনযাত্রায় সহজ করে তোলার অভ্যাসে পরিণত করেন। গুজরাটের নভসারিতে বিজেপির নবনির্মিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। পিএম স্বনিধি প্রকল্পের সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পটি স্বল্প সুদে ঋণ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করেছে। এর ফলে ক্ষুদ্র বিক্রেতা ও ফুটপাথের অকাররা বিশেষভাবে উপকৃত হয়েছেন। ভারতীয় বায়ুসেনা চলতি মাসের 14-16 তারিখ পর্যন্ত জয়সালমীরে পোখরানে ড্রোন অ্যাথন 2026 আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলা হয়েছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান্ড এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি পরিদর্শন করা। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ সবই সম্ভব হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বৈঠকে উভয় পক্ষই দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার ITI ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনায় ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প পরিকল্পনা গৃহীত হয়েছে। ভারত সফরে আসা আন্তর্জাতিক সিবেট অথরিটির মহাসচিব লেটিশিয়া রেইস দে কারভালোর সঙ্গে আজ সাক্ষাৎ করেন সচিব সিবি জর্জ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমের এক বার্তায় বলেছেন, এক বৈঠকে ইন্টারন্যাশনাল সিবেট অথরিটির সমুদ্র সংক্রান্ত খনিজ সম্পদের ব্যবহারের অগ্রগতি এবং ভারতীয় সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
1: ছড়া কাটিং।
3: লেখা পড়া শিখেছি অনেক, তবু শেখার অনেক বাকি। ইয়াস, আজকের ছড়া কাটিং এ উষসী আর মধু এই টপিকটাই দিয়েছিল তোমায়। এবার তুমি কি লিখেছো টুক করে পড়ে নি। লেখাপড়া শিখেছি অনেক, তবুও শেখার অনেক বাকি। কুড়িয়ে নেব জ্ঞান যেদিকে যা পাই, দুঃখ হাসি কান্না মজার রকম হরেক। আচ্ছা, শাওন বারাসাত থেকে মেসেজটা লিখেছে। নেক্সট মেসেজ, মধু ছড়া কাটিং উষসী। লেখাপড়া শিখেছি অনেক, তবু শেখার অনেক বাকি, তাই তো আজও আমি বই পড়তে থাকি। সুভাষ চক্রবর্তী, উত্তরবালি থেকে।
4: সত্যি মানে এইটা কিন্তু একটা ব্যাপার যে আমাদের জানার জন্য বা শেখার জন্য সবচাইতে বেশি যেটা আমাদের দরকার হচ্ছে বই। মানে আমরা যদি বইকে সাথে রাখি, এবং আমার মনে হয় না আর কিছু তোমার মাঝখানে লাগবে বলে। হ্যাঁ, 9903659292 107 FM রেইনবোর ক্যাফে কলকাতার অ্যাডটা তোমাকে ডেফিনেটলি লাগবে।
3: লেখাপড়া শিখেছি অনেক, তবু শেখা অনেক বাকি, যা শেখাচ্ছে সময় ও পরিস্থিতি, ঠেকে শিখে চলেছি রোজই নিত্য নতুন। জয়দীপ রায় বাঘা যতীন থেকে একটা গদ্য কবিতা লিখে পাঠিয়েছেন।
4: আচ্ছা, বা এরকমই আরও গদ্য পদ্য ছন্দে গন্ধে সমস্ত কিছুতেই কিন্তু আমাদের বড়িয়ে তোলো। 9903659292
3: এটা কিন্তু এই কয়েকদিন আগেই টিচার্স ডে গেল না, অনেককেই আমি দেখেছি যে একটা ঘড়ির ছবি পোস্ট করে লিখছে যে এর থেকে বড় টিচার কেউ হয় না।
4: সময় আপাতত সময়ে যখন মানে বলছে আর কি, ঘড়ির কাটা ঠিক 6:53 হয়ে গিয়েছে, তখন ক্যাফে কলকাতার আড্ডা চলছে। মানে 6:30 পর্যন্ত ক্যাফে কলকাতার আড্ডা চলবে, আর সেই আড্ডা চলতে চলতে মাঝখানে গানের ব্রেকও থাকবে। আর ডেফিনেটলি সেই ব্রেকে আপাতত যিনি থাকছেন, গুরু রন্ধাওয়া অ্যান্ড হির সঙ্গে রূপ দি রানী।

0: শুন ছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর তোমাকে যেরকম বলেছিলাম যে আজকে কিন্তু মানে অনেক জন্মদিনের তালিকা রয়েছে, এবং তার মধ্যে একজনের কথা তো বলেছি, আরও একজনের কথা তো বলতেই হবে। এবং আজকে সারাদিন ব্যাপী তুমি যদি মানে আকাশবাণী কলকাতা শুনে থাকো, মোটামুটি তার কথা অবশ্যই করে শুনেছ বা জেনেছ। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন ভূপেন হাজারিকা, এবং তার 100তম জন্মবর্ষ এটা। সুতরাং আজকের এই দিনটা তাঁকে আমরা 107 FM রেইনবোর পরিবারের তরফ থেকে সকলে সশ্রদ্ধ প্রণাম জানাই। আর তার পাশাপাশি আজকে আরো একজনের জন্মদিন, যারা বাংলা
3: এই দাঁড়াও
2: বলতে দিল
3: না, বলতে দেব না আমি। তার আগে তোমাকে আটকালাম যেই কারণে, এই যে তার কথা বলতে গেলে প্রথমেই কি মনে হয়,
2: কি মনে হয় বলতো? ও
3: মোটামুটি বোঝা গেছে কার কথা বলছি। আমরা যদিও ছোটবেলায় অন্য একজন ফেলুদাকে দেখে বড় হয়েছি, কিন্তু বড় হওয়ার পরে বা বড় হচ্ছি তখন যখন তাকে দেখলাম, তখন মনে হলো বাহ, ইও তো আমারই ফেলুদা। এবং শুধুমাত্র চেহারায় নয়, তার কণ্ঠস্বরও আমাদের কাছে ভীষণ ভীষণ ভীষণ ফেভারিট। নান আদার দ্যান সব্যসাচী চক্রবর্তী, আজকে তারও জন্মদিন। বলেছিলাম না আজকে ভীষণ স্পেশাল ডে, ভীষণ স্পেশাল কিছু মানুষের জন্য। আর যখন সব্যসাচী চক্রবর্তীর কথা হলোই, সব্যসাচী চক্রবর্তীর সিনেমা, সব্যসাচী চক্রবর্তীর অভিনীত ফেলুদা আমরা তো জানি, তাছাড়াও সব্যসাচী চক্রবর্তীর কেরিয়ারের শুরুটা কিন্তু, এবং স্টিল নাও, উনি কিন্তু একজন থিয়েটার কর্মীও, মানে তার কিন্তু পথ চলার শুরুটা থিয়েটারের মধ্যে দিয়ে হয়েছিল। এবং এখনও উনি প্রায়ই তার কাজের ফাঁকে, তার ব্যস্ততার মাঝেও তিনি কিন্তু থিয়েটারে ফেরেন এবং নাটকে অভিনয় করেন।
2: একদমই তাই। আর তাই দেরি না করে আপাতত মানে সব্যসাচী চক্রবর্তী অভিনীত পরিণীতা সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে তোমার জন্য রাখলাম সুনিধি চৌহানের গলায় গানটা। শুনতে থাকো সঙ্গে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতা।

0: এক্স্যাক্টলি কি হলো। হ্যাঁ, তারপরেও যেটা হলো সেখানেও কিন্তু জন্মদিনই সেলিব্রেট হলো, কারণ আমরা এই মুহূর্তে যে গানটা আর কি বাজালাম সেই গানটার যোধা আকবর সিনেমা যিনি প্রডিউস করেছিলেন অ্যাজ এ প্রডিউসার রনি
1: রোহিন্টন সোলি, এবং শুধু যোধা আকবর নয় প্রচুর সিনেমা
0: স্বদেশ থেকে শুরু করে রঙ্গে বসন্তী এবং মানে প্রোডাকশন জার্নিতে তার একাধিক ল্যান্ডমার্ক রয়েছে
1: একেবারেই, তাই মানে এই নামটার সঙ্গে আমরা হয়তো সেভাবে পরিচয়
0: এক্স্যাক্টলি তাই
1: যে রোহিন্টন সোলি হু ইজ হি, কিন্তু আমরা যখন জন্মদিন সার্চ করি আমরা তখন দেখলাম আরে বাস মানে এই ভদ্রলোক সুধাময় ব্যানার্জি উখরা পশ্চিম বর্ধমান থেকে লিখে পাঠিয়েছেন, কিভাবে প্রথম জীবের সঞ্চার তা এখনো জানতে বাকি, জীব থেকে যদি জীবের উৎপত্তি প্রথম জীব কিভাবে পেল পৃথ্বী। আচ্ছা, শুভ সন্ধ্যা, যখন কথা হচ্ছিল বিভিন্ন প্রাণীদের নিয়ে ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল আর তারপর থেকে বিদ্যুতের দেখা নেই। আমি এটুকুনি বলতে পারি রাস্তার কুকুরদের আমি মাঝে মাঝে ভাত রান্না করে কুকুরদের খেতে দিই, সঙ্গে মুরগির ছাট আর প্রতিদিন সকালে অসংখ্য পাখিদের বিস্কুট খেতে দিই। ওরা প্রতিদিন সকালে এসে খেতে দেওয়ার জন্য আমাকে ডাকাডাকি করে, ওদের খেতে না দিলে আমার কিছু ভালো লাগে না, ওদের খেতে দিয়ে আমি নিজের জল খাবার খাই মাথাইদাস বড় ঘোষপাড়া থেকে। আচ্ছা, মানে উনি ওই ভাষা শেখানোর ওই টপিকে একটা অন্যরকম মেসেজ পাঠিয়েছেন। বেশ, চিন্ময় রায় বীরভূম থেকে লিখছেন, লেখাপড়া শিখেছি অনেক তবুও শেখার অনেক বাকি, শিখতে শিখতে বুড়িয়ে যাব তবে আর দেব না পড়ায় ফাঁকি। বাহ, লেখাপড়া শিখেছি অনেক তবুও শেখার বাকি অনেক, কুড়িয়ে নেব জ্ঞান যেদিকে যা পাই, দুঃখ হাসি কান্না মজার রকম হরেক। বেশ, আর আজকের লাস্ট দুটো মেসেজ পড়তে হবে, লেখাপড়া শিখেছি অনেক তবু শেখার অনেক বাকি, এই ছোট্ট মেমরি কার্ডে কি করে ধরে রাখি, 512 মেমরি কার্ড আমার আপনাদের জানিয়ে রাখি। মেসেজটি পাঠিয়েছেন গণেশ, আর আজকের মতন লাস্ট মেসেজ, লেখাপড়া শিখেছি অনেক তবু শেখার অনেক বাকি, যেটুকু শিক্ষা পেয়েছি নতুন প্রজন্মের কাছে বিলিয়ে দেব আমি, নতুন শিক্ষার আলো নেব আবার আমি, কুহু মেটিয়াবুরুজ থেকে।
0: অসাধারণ মেসেজ আজকে, প্রত্যেকটা মেসেজই দারুণ দারুণ ছিল, কিন্তু আমাদের আড্ডাটাও দারুণ ছিল এবং এই আড্ডাটা কিন্তু টু বি কন্টিনিউড। ওই যে বারবার করে বলছিলাম যে এরপরে ওয়েদার যেদিনকে মন খারাপ করবে বা ওয়েদারের মুড ভার থাকবে সেদিনই মনে রেখো যে ক্যাফে কলকাতার আড্ডায় কিন্তু উশুশিয়ার মার্জে মধু ডেফিনেটলি তোমার সঙ্গে আড্ডায় আসবে। আপাতত টাটা।
1: আর এই যেতে যেতে যে গানটা রাখছি সেটা আমাদের দুজনেরই কথা, মানে আমরা দুজন আবার মিলে গিয়ে টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আলী ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়সেকারা এবং শ্রীলঙ্কার ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বৈঠকে উভয় পক্ষই দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। ভারতীয় বায়ুসেনা চলতি মাসের 14-16 তারিখ পর্যন্ত জয়সলমীরের পোখরানে ড্রোনাথন 2026-এর আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলা হয়েছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনায় ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব, ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতি গোষ্ঠী সেদেশের একাধিক শহরে বিভিন্ন অসামরিক এলাকায় হামলা চালিয়েছে, এর ফলে শিশু ও নারীসহ 73 জন নাগরিক আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টের উদ্বোধন করেন। জিএফএফ 2026-এর মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক এআই, টোকেনাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফাইন্যান্স। ভারত সফরে আসা আন্তর্জাতিক সিবের অথরিটির মহাসচিব লেটিজিয়া রেইস দে কারভালহোর সঙ্গে আজ সাক্ষাৎ করেন পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বৈঠকে ইন্টারন্যাশনাল সিবের অথরিটি সমুদ্র সংক্রান্ত খনিজ সম্পদের ব্যবহারে অগ্রগতি এবং ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে গত এক সপ্তাহে শহরে প্রায় 5,500 দোকান ও রেস্তোরাঁর অভিযান চালায় পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। এর মধ্যে 4,722 খাদ্য প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম ধরা পড়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 98টি দোকানে বিক্রি বন্ধ, 35টি দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে, 40টি দোকানকে সাসপেনশনের নোটিশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। রাশিয়া আজ জানিয়েছে ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের সব রকম শান্তি প্রচেষ্টাকে তারা স্বাগত জানাবে। মস্কো আরও জানিয়েছে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধানের বিষয়ে নতুন দিল্লির অবস্থানের সঙ্গে রাশিয়ার কৌশলগত অবস্থানের বিশেষ মিল রয়েছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে আজ বিকেলে নতুন দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তারা অবগত এবং রাশিয়াও শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংঘাতের সমাধান করতে প্রস্তুত। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখ নতুন দিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নেপালের ভয়াবহ বন্যায় ভারত সেদেশের ত্রাণ ও পুনর্গঠনে সবরকম সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে 7টি বিমানে 95 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতের সুড়ঙ্গ উদ্ধারকারী দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। ভারতীয় বায়ুসেনা চলতি মাসে 14-16 তারিখ পর্যন্ত জয়সালমিরের পোখরানে ড্রোনাথন 2026-এর আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এর উদ্দেশ্য হল জাতীয় পদ্ধতিতে আনম্যান্ড এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ সবই সম্ভব হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Quiz Khelo Jackpot Jeto Jackpot Jeto Shuncho Ar Khelcho Quizwala Quizwala 107 FM Rainbow Te
3: 107 FM রেইনবোতে শুরু হয়ে গেল কুইজওয়ালা। মঙ্গলবার আজ মঙ্গল করবার দিন, কারণ পকেটের মঙ্গল হলে তবেই না মানসিকভাবে শান্তি থাকে, তাই না?
4: ইয়েস, আজ মঙ্গলবার এবং আজ আমরা জঙ্গল সাফ করব না, আজ আমরা যেটা করব নিজের মাথায় যত ধুলো আছে সেটাকে সাফ করব।
3: বো কেসে
4: এই যে কুইজ করে,
3: ও আচ্ছা, কুইজের উত্তর
4: মেন্টাল এক্সারসাইজ।
3: আচ্ছা, বোঝা গেছে। এবং এই মেন্টাল এক্সারসাইজ করে আপনি যদি জ্যাকপট জিতে ফেলেন, মানে আপনি যদি উইনার হয়ে যান, তাহলে আপনার পকেটের আশেপাশে যে শব্দটা শুনতে পাবেন সেটা এই রকম।

0: মজার বিষয়টা হচ্ছে পয়সা কামানোর জন্য আপনার কাছে দুটো জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আপনার নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং নিজের নামে একটা প্যান কার্ড।
1: একদম, এই দুটো থাকলেই হবে।
0: হ্যাঁ, আর অন্যের নামে প্যান কার্ড প্লিজ দেবেন না। অন্যের নামে প্যান কার্ড দিলেন, অন্যের নামে খেললেন, তারপরে দেখা গেল যে অন্য একজন চলে এসেছে, খুব খারাপ হবে,
1: তখন ভালো লাগবে না। আর এই ভালো যাতে না লাগে, তাই নিজের নামে প্যান কার্ড এবং নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন, এবং 9903659992 এই নাম্বারটা ফোনে সেভ করে নিন, কারণ এখানেই আপনাকে উত্তর দিতে হবে ফোন, টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং আমাদের গ্রামেও ঘুরতে যেতে হবে,
0: আমাদের গ্রামে ঘুরতে যেতে হবে। 107FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেখানে আমরা ইনস্টা কুইজ পোস্ট করব প্রত্যেক ঘন্টা, মানে ঘন্টায় দুটো ইনস্টা কুইজ পোস্ট করব। এছাড়াও যারা আগের সপ্তাহের বং কানেকশন এবং গল্প স্বল্প থেকে উঠে আছেন, তাদেরকেও তাদের নামগুলো একটু পরে আমরা জানাচ্ছি। তো কি হয় বিষয়টা একটু কি বলে দেবো?
1: একদম বলে দাও।
0: ব্যাপারটা হচ্ছে বং কানেকশন আমাদের বাংলা এবং বাঙালিকে নিয়ে একটা রাউন্ড, যেটা আমাদের টিকিট টু সেমিফিনালের রাউন্ড, মানে এই সপ্তাহের যে বং কানেকশনের প্রশ্ন হবে তাতে যদি আপনি সঠিক উত্তর দেন সবার আগে, তাহলে আপনি চলে যাবেন পরের সপ্তাহের কুইজওয়ালা সেমিফিনালেতে। এবং গল্প স্বল্প,
1: গল্প স্বল্প রবিবার দিন শোনানো হয় বিকেল বেলা, এবং সোমবার রাত, অর্থাৎ রবিবার রাত, যেটা টেকনিক্যালি সোমবার হয়ে যায়, 12টার পরে শোনানো হয়। সেই গল্প স্বল্প থেকে প্রশ্ন থাকে, যে প্রশ্ন নয়, গঠনমূলক সমালোচনা করতে হয়, যে গল্পটা আপনাকে শোনানো হয়, দুবার শোনানো হয়, সেই গল্পটার গঠনমূলক সমালোচনা করতে হয়। সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, যার সমালোচনা সবচেয়ে ভালো লাগে আমাদের, তিনি চলে আসেন কুইজওয়ালা সেমিফাইনালে সরাসরি, মানে দুজন আসেন গল্প স্বল্প থেকে, দুজন সরাসরি সেমিফাইনালে চলে আসেন।
0: তো মোটামুটি সব হয়ে গেলে আপাতত আমরা কাওয়ালি বন্ধ করে কাওয়ালির দিকে এগোবো, তার কারণ হচ্ছে টাইম চলে যাচ্ছে, এবং তারপরে ফিরছি কুইজওয়ালা রাউন্ড নিয়ে।
2: আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
1: Rapid rhythms, অর্থাৎ যে গানের অংশ আপনাকে শোনানো হবে সেই গানের অংশ শুনে আপনাকে বলতে হবে যে প্রশ্নটা আমরা করব তার উত্তর। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। সুপ্রীতি একটু কঠিন প্রশ্ন করে, আমি একটু সোজা প্রশ্ন করি। আমি যে প্রশ্নগুলো রাখি সেগুলোতে সাধারণত গায়কের ভয়েস অথবা কম্পোজারকে এই ধরনের থাকে। সুপ্রীতি বলে যে গায়ক মানে কোন গায়কের ভয়েস, তিনি কোথায় জন্মেছিলেন, এই টাইপের প্রশ্ন।
2: গায়ক কি কালারের জামা পরে নাচছিলেন,
1: হ্যাঁ এটাও প্রশ্ন থাকতে পারে,
2: এটা প্রশ্ন থাকতে পারে,
1: এটা খুব কঠিন না, এটা বরং সোজা
2: হতেই পারে না। রিমিক্স কাওয়ালিতে দেবদা কি জামা পরে নাচছিল,
1: আরে ঝিকিমিকি জামা পরে।

0: আমার মনে আছে নীল রঙের ঝিকিমিকি জামা পড়েছিল, এবং জামাটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপর আমি বাবাকে বলেছিলাম যে জামাটাকে আমি কিনতে পারি, বাবা দেখলাম কেমন একটা মুখ করে চলে গিয়েছিল।
1: অতটা ঝিকিমিকি কাকু সহ্য করতে পারেনি, কাকু ভেবেছিল সানগ্লাস পরতে হবে।
0: তাও হতে পারে
1: ঝিকিমিকি। তো যাই হোক, আমরা র্যাপিড রিদমসে যাওয়ার আগে একবার গোটা নিয়মটা বলে দিই। আমরা অনেকগুলো প্রিলিমস রাউন্ড খেলবো, মানে যারা আজকে প্রথমবার কুইজওয়ালা শুনছেন তাদেরকে বলে দিই, আমরা অনেকগুলো প্রিলিমস রাউন্ড খেলবো, ওই 15-16টা মতো, এবং সেই প্রিলিমস রাউন্ড থেকে একজন একজন করে উইনার যাবে আমাদের সেমিফিনালেতে। মানে যিনি সবার আগে সঠিক উত্তর দেবেন তিনি যাবেন সেমিফিনালেতে। সেমিফিনালেতে আমরা নিউজ ফ্ল্যাশ রাউন্ড খেলবো, হচ্ছে যারা সেমিফিনালেতে উঠেছেন সেই 15 জন বা 16 জন যারাই আছে তাদেরকে নিয়ে, এবং যারা আগের সপ্তাহের বং কানেকশন এবং গল্প স্বল্প থেকে অলরেডি সেমিফিনালতে উঠে আছেন, এদের সবাইকে নিয়ে আমরা খেলবো নিউজ ফ্ল্যাশ রাউন্ড। এবং নিউজ ফ্ল্যাশ রাউন্ড থেকে 3 জন উইনারকে আমরা বেছে তাদের সাথে আমরা খেলবো ফিনালে রাউন্ড। এবার কি আমরা র্যাপিড রিদমসের প্রশ্নে যাব?
0: প্রথম প্রশ্ন, র্যাপিড রিদমসের প্রথম প্রশ্ন, যে গানটা আমরা শুনবো সেটা গেয়েছেন কে?
1: ওকে, যে গানটা শোনানো হবে সেটা কে গেয়েছে 9903659992 তে নাম্বার পাঠাবে, না উত্তর পাঠাবে।
2: Rapid rhythms, rapid rhythms, rapid rhythms.

0: Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm.
1: Rapid Rhythm Sound এ সুপ্রীতি আর তমজিত ফিরে এসেছি, কুইজওয়ালা চলছে এবং Rapid Rhythm Sound এ কি আমরা সঠিক উত্তর পেয়েছি?
2: সঠিক উত্তর পেয়েছি। সঠিক উত্তর হচ্ছে গজেন্দ্র ভার্মা। এবং এই গানটা গজেন্দ্র ভার্মা যখন গাইলেন তারপরে ভাইরাল হয়ে গেছিলেন, বলেছিলেন না ইসমে তেরা ঘাটা মেরা কুছ নহি জাতা।
1: তারপরে তো সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিলেন নেহা কাক্কর, ওনার সময় ব্রেকআপ চলছিল।
2: হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি।
1: খুব কষ্ট পেয়েছিলেন বেচারি, খুব কান্নাকাটি করছিলেন।
2: খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, সেই কষ্টটাকেই মানে গজেন্দ্র ভার্মা ঠিক করেননি।
1: গজেন্দ্র ভার্মা ঠিক
2: না, মানে ওই কষ্টটাকে পূর্ণ করে উনি গান বানিয়েছেন।
1: কষ্টকে পণ্য করেই তো জীবনে আর্ট হচ্ছে রে পাগলা।
2: তাও ঠিক, এটা নিয়ে প্রতিবাদ করবার কিছু নেই। আমরা সঠিক উত্তর পেয়েছি, আমরা বরং সেই
1: নামগুলো বলি।
2: এত ফিলোসফিক্যাল আলোচনা করতে গেলে কুইজওয়ালা শেষ হবে। শুভজিৎ কুণ্ডু বেলগড়িয়া থেকে, সৌভিক সরকার কসবা থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, চৈতালি দে হাওড়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, নারায়ণ সাহু মহিষাদল থেকে, নমনারায়ণ বর্মন টিটাগড় থেকে, সূর্য মজুমদার হাওড়া থেকে, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন কুইজওয়ালা সেমি ফাইনাল রাউন্ডে, তিনি হচ্ছেন ঈশানী সরকার সরসুনা থেকে।
1: কি সুন্দর একটা তৎসম নাম।
2: মানে
1: আরে তৎসম শব্দ হয় না যাতে স থাকে।
2: আচ্ছা আচ্ছা, মানে
1: ঈশানী সরকার সরসুনা।
2: আচ্ছা, অনেক অনেকগুলো স আছে। ঠিক, আপনার নামটাকে অভিনন্দন। আমরা পরের রাউন্ড পরের প্রশ্নে যাই।
1: পরের প্রশ্নে যাও। পরের প্রশ্নটা কি?
2: পরের প্রশ্নটাও একই, যে গায়কের গলা শোনা যাচ্ছে এই গানে তিনি কে?
1: এত সোজা প্রশ্ন করলে খেলবো না। 9903653992 তে উত্তর পাঠান।
0: Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm.

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm.
1: অলকা ইয়াগনিকের গান শুনছিলাম।
2: হ্যাঁ, মানে এই গানটা ছিল অলকা ইয়াগনিকের, কিন্তু যার
1: যেটা আমরা শুনিয়েছি,
2: যেটা আমরা প্রশ্ন রেখেছিলাম, সেটা প্রসেনের কণ্ঠে শুনেছি। এবং একটু দুঃখজনকভাবে উত্তর খুব কম এসছে, মানে রীতম সেন, সানাই, অনুপম রায়,
1: যারা যারা আলাদা গান লিখে সবার নাম
2: এসছে, কিন্তু সঠিক উত্তর দিয়েছেন পাঁচজন।
1: বাহ, পাঁচজনের নাম বললো
2: একদম। অনিমেষ মাইতি মনসার্থম থেকে, নারায়ণ সাহু মহিষাদল থেকে, নির্মাল্য দেশ হাওড়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, এবং যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি সুমিত দাস সন্তোষপুর থেকে। এবং আরেকবার হাততালি পড়বে
1: একদম।
2: যে কারণে হাততালিটা পড়বে সেটা হচ্ছে যে আমরা অলরেডি তিনজন, যে তিনজনের সেমিফাইনালে উঠে থাকার কথা রং কানেকশন এবং গল্প স্বল্প থেকে, সেই তিনজনের নামও

0: পেয়ে গিয়েছি।
1: Yes,
0: বং কানেকশন থেকে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা থেকে তহমিনা খাতুন, এবং গল্প স্বল্প থেকে যে দুজন রয়েছেন সেমি ফাইনালে, তিনি তারার হচ্ছেন প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে এবং শেখ ফারহিন হাওড়া থেকে। ওকে, এই তিনজনের জন্য তাহলে ছোট্ট করে হাততালি। তাহলে এখনো পর্যন্ত আমরা সব মিলিয়ে পাঁচজন সেমিফাইনালিস্টকে পেয়ে গেলাম।
1: চারজন
0: না, পাঁচজন। আজকে তো এখনো পর্যন্ত আমরা দুটো রাউন্ড
1: খেলেছি। ও হ্যাঁ, দুটো রাউন্ড খেলে ফেলেছি আমরা। তো মোট পাঁচজন সেমিফাইনালিস্টকে আমরা পেয়ে গেছি, এবং ছ নম্বরের দিকে এগোই টুকটুক করে।
0: চলো এগোই। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
1: ম্যাথোমেনিয়া রাউন্ড আমাদের অঙ্ক কষার রাউন্ড, যে রাউন্ডে আমরা একটা অঙ্কের সুন্দর, একদম ইজি, ভীষণ ইজি একটা অঙ্কের প্রবলেম তোমাদের বলবো, এবং তারপরে দুটো গান থাকবে, সেই দুটো গানের মধ্যে তোমাদেরকে অঙ্কটা কষে সুন্দর করে তার আনসার বের করে 9903653992 আমাদেরকে পাঠাতে হবে।
0: আচ্ছা, এখানে আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে পাঁচজন নয়, ছজন সঠিক উত্তর দিয়েছিলেন আগের রাউন্ডে, অর্থাৎ প্রশ্নের নাম বলতে পেরেছিলেন। আমরা শুভশ্রী কারফার নাম বলিনি, শুভশ্রী কারফা বাখারপুর থেকে তিনিও সঠিক উত্তর দিয়েছেন।
1: ওকে,
0: বেশ, আমরা পরের রাউন্ডে যাই, অঙ্ক কষার রাউন্ডে।
1: অঙ্ক কষার রাউন্ডে যাব, এবং ম্যাথোমেনিয়া রাউন্ডে আমরা আজকের অঙ্কটা বলি।
0: বলে ফেলো।
1: রাহুলের কাছে 50টা বল আছে, সুমনের কাছে রাহুলের থেকে 18টা বল কম রয়েছে, সুমন তার 3টে বল ভাইকে দিল, অনিকের কাছে সুমনের বর্তমান বলের দ্বিগুণ বল আছে, যে মাঠে তারা খেলে সেই মাঠে আরো 10টা বল পড়েছিল, অনিকের কাছে এখন মোট কটা বল আছে?
0: মানে বল নিয়ে অঙ্ক কষতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, রাহুলের কাছে 50টি বল আছে, সুমনের কাছে রাহুলের চেয়ে 18টি কম বল আছে, সুমন তার 3টি বল ভাইকে দিয়ে দেয়, অনিকের কাছে সুমনের বর্তমান বলের দ্বিগুণ বল আছে, যে মাঠে তারা খেলে সেই মাঠে আরও 10টি বল পড়েছিল, অনিকের কাছে, মানে আজকের কুইজওয়ালার প্রশ্ন হচ্ছে অনিকের কাছে কতগুলো বল আছে, মানে এতগুলো বল একটা মানুষের কাছে থাকলে সে ভাই সৌভাগ্যবান।
1: যাই হোক, অঙ্ক কষতে থাকো, এবং 9903653992 চটপট অঙ্ক কষে সঠিক উত্তরটা পাঠিয়ে দাও।

0: マトメニア、マトメニア。
1: বিশাল অঙ্ক কষে ফেলেছি,
2: বিশাল অঙ্ক। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, 68টা বল অনেকের কাছে নেই, অতগুলো বল একজনকে দেওয়া যায় না, সেটা ঠিক।
1: আমরা দেব না এতগুলো বল,
2: একটা সমবন্টন নীতি আমরা সবসময় ব্যবহার করি। মানে কাউকে 45টা দিতে পারি, কাউকে 58টা দিতে পারি, কাউকে 60টা দিতে পারি, কিন্তু একজনকে 68টা দিয়ে অন্য কাউকে 35টা দেবো না।
1: হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেককে কটা দিয়েছিল,
2: অনেককে 58টা বল দেওয়া হয়েছে।
1: হ্যাঁ, লাস্টের যে 10টা বল আপনারা যারা ওই
2: মাঠে পড়ে থাকা বলটা
1: 68 করেছেন, ওই 10টা বল ওই রাসবিহারী মেট্রো স্টেশনে গেছো, ওখানে দেখবে একটা রেলিং আছে, ওই রেলিংটার মতো ইউজলেস।
2: এবং যারা 58টা বল অনেককে দিয়েছেন তারা হলেন শামীম সাহাজি দেগঙ্গা থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, মিতালি রথ চণ্ডীপুর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, শেখ কাদেম রসুল হাওড়া থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমি ফাইনালে, তিনি শ্রাবণী ব্যানার্জি শালকিয়া থেকে।
1: বিশাল হাততালি পড়ে গেছে। আমরা কি তাহলে পরের প্রশ্নে চলে যাব?
2: চলো
1: করে
2: আপনার জন্য প্রশ্ন থাকবে, পুরো প্যাসেজটা কিন্তু শুনতে হবে, না হলে শেষে গিয়ে ঘেঁটে যেতেও পারে।
1: হাফ শুনে যদি উত্তর দিয়েছেন, উত্তর কিন্তু নেব না।
3: পৃথিবীর ঘড়িতে রাত প্রায় 10টা, সবাই তাকিয়ে আছে টেলিভিশনের পর্দায়। একটা রকেট অ্যাপোলো 11 পৃথিবী ছেড়ে গেছে 4 দিন আগে। উদ্দেশ্য একটাই, মানুষের স্বপ্নকে মহাকাশে পৌঁছে দেওয়া। নাসার 3 অভিযাত্রী নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন আর মাইকেল কলিন্স চাঁদের কক্ষপথে পৌঁছে তারা আলাদা করে ফেললেন লুনার মডিউল ইগল। চাঁদের ধুলো ভরা মাটিতে নামার মুহূর্তে সারা পৃথিবীর নিঃশ্বাস যেন থেমে গেল। নীল আর্মস্ট্রং পা রাখলেন চাঁদের মাটিতে। কুইজওয়ালার আজকের প্রশ্ন, যে ঘটনাটির কথা বলা হলো সেই ঘটনাটি ঘটেছিল কত সালে? যদি জানা থাকে উত্তর পাঠান 9903653992 তে, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
4: Throwback Times. Throwback Times. Throwback Times.

0: Throwback Times. Throwback Times. Throwback Times.
1: Throwback Times এর প্রশ্ন করেছিলাম, উত্তরটা কি?
2: 1969 সালে এই ঘটনাটা ঘটেছিল, নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রেখেছিলেন, এইটা আমরা জানতে চেয়েছিলাম। সঠিক উত্তর যারা দিয়েছেন, বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু প্রথম 10 জন হলেন সৌমিতা সাঁতরা বজবজ থেকে, সমীর দেবনাথ নবদ্বীপ থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, মেধাজিৎ বারাসাত থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, অমিয় কর সরকার জোকা থেকে, অনিমেষ মাইতি মনসার্থন থেকে, শান্তম দাস দাড়িবেরিয়া থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি বাপি খান রানীবাঁধ থেকে।
1: বিশাল হাততালির সাথে সাথে আমরা চলে যাবো আমাদের পরের রাউন্ডে। এর জন্য একটু বেস গলা করতে হবে, তো আমরা একটু গলাটাকে রেডি করি।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: এ আমি এবার বলবো, হ্যাঁ, তারপরে তুমি শুরু করবে।
2: আচ্ছা,
1: এবার বলো।
2: বাস ইসমে থোড়া বেস ভয়েস ইউজ করনা হ্যায়। আমরা কি করবো জানো?
1: সাহিত্য সাফারি করব।
2: আমরা সাহিত্যের সমুদ্রে সাফারি করে, সাফার করব না, সাফারি করে আমরা প্রশ্ন রাখবো।
1: হ্যাঁ, মানে তুমি কি প্রশ্ন করেছো তার উপর ডিপেন্ড করছে আমরা সাফারি করব না সাফার করব।
2: না, এখানে সাফারি করব, খুব একটা সাফার করবার মতো প্রশ্ন আমি রাখিনি।
1: ঠিক আছে, কি প্রশ্ন আছে?
2: সেটা হচ্ছে, একটা কবিতার অংশ শুনিয়েছি আপনাকে, বলতে হবে এই কবিতাটার লেখককে, মানে কবিকে।
1: শুনে নিয়ে তারপরে উত্তর দেবেন, সব কবিতা একজন লেখেননি কিন্তু, ঠিক আছে? তো শুনে নিয়ে উত্তর দিন।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
3: কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গাঢ়, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

साहित्य सफारी।

0: সাফারি। আমরা কি সাফার করেছি?
1: না, সাফার কেউ করেনি। প্রচুর লোক ঠিক উত্তর দিয়েছেন, তবে হ্যাঁ, প্রথম যিনি এসেছিলেন উত্তর হিসেবে তিনি নান আদার দেন রবীন্দ্রনাথ ঠাকুর।
0: আই নিউ ইট, হাউ প্রেডিক্টেবল ইউ গাইজ আর।
1: ঠিক আছে, সব কবিতা রবীন্দ্রনাথ লেখেন না, মানে রবীন্দ্রনাথকে যদি প্রশ্ন করতাম আমরা তাহলে বলতেন, ভাই ইয়ে হাম কব সে কব লিখা
0: হ্যায়। ওই দেখবে ইনস্টা আজকাল একটা ছেলে খুব ভাইরাল হয়েছে, ও র্যান্ডম কথা বলে বলে বলে রবীন্দ্রনাথ বলেছিলেন, দেখেছো?
1: এমনিতে সমস্ত ফিলোসফিক্যাল ডায়লগ রবীন্দ্রনাথই দিয়েছিলেন।
0: হ্যাঁ, হয় রবীন্দ্রনাথ নালে হুমায়ুন আহমেদ, নো ইন বিটুইন।
1: হ্যাঁ, কিছু ক্ষেত্রে বিবেকানন্দ আসেন, যদিও এখন বিবেকানন্দর আসাটাও একটু মুশকিল হয়ে গেছে।
0: বিবেকানন্দ এখন আসতে পারছেন,
1: আসতে পারছেন না,
0: শুধু রবীন্দ্রনাথ আসছেন।
1: শুধু রবীন্দ্রনাথ আসছেন না, হুমায়ুন আহমেদ আসেন।
0: হুমায়ুন আহমেদ,
1: কারণ হুমায়ুন আহমেদ হিমু লিখেছিলেন।
0: তো যাই হোক, সঠিক উত্তরটা কি ছিল?
1: সঠিক উত্তর হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। যারা চিনতে পেরেছেন সঠিক উত্তর দিয়েছেন, পিউপা ঘোষ সুগডাল থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, সপ্তর্ষি পাল চণ্ডীপুর থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি শুভদীপ জানা গড়িয়া থেকে।
0: আমরা তাহলে কজনকে পেলাম
1: এখনো পর্যন্ত? আট জনকে পেয়ে গিয়েছি,
0: আট জনকে পেয়ে গিয়েছি। এরপরে আমরা চলে যাবো আমাদের পরের রাউন্ডে।
2: অড ওয়ান আউট, অড ওয়ান আউট।
0: এই রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কয়েকটা জিনিসের নাম বা কিছু মানুষের নাম বা কোনো কিছুর একটা নাম বলি, পাঁচটা জিনিস, পাঁচটা মানুষ, পাঁচটা জায়গার নাম বলি, এবং তার মধ্যে যেটা অড ওয়ান, মানে যেটার সাথে বাকি চারটে মেলে না, সেইটা আপনাদেরকে খুঁজে বার করতে হয়। এবার এখানে টুইস্টটা হচ্ছে আমাদের রিজনিং আর আপনার রিজনিং মেলা চাই, মানে আমি ভাবলাম কলা, আপনি ভাবলেন আপেল, এরকম করলে হবে
1: না,
0: আমাদের দুজনকেই আপেল ভাবতে হবে,
1: একদম, অথবা দুজনকে কলা ভাবতে হবে।
0: হ্যাঁ, তো আজকের প্রথম প্রশ্নটা কি আছে?
1: আজকের প্রথম প্রশ্নটা কি আছে? হ্যাঁ, মানে তুই বল না।
0: তিমি, ডলফিন, হাঙর, অক্টোপাস, সি হর্স।
1: তিমি, ডলফিন, হাঙর, অক্টোপাস, সি হর্স,
0: এর মধ্যে কোনটা অড ওয়ান আউট? 9909063599 তে আমাদেরকে লিখে পাঠান।

0: Odd one out. Odd one out.
1: অডওয়ান আউটে আমরা প্রশ্ন করেছিলাম, আমরা যে পাঁচটা জিনিসের নাম বলেছিলাম সেটা হচ্ছে তিমি, ডলফিন, হাঙর, অক্টোপাস এবং সি হর্স, এর মধ্যে কোনটা অডওয়ান সেটা বলতে হতো। অনেকেই লিখেছো তিমি, কারণ তাদের মনে হয়েছে হয়তো যে তিমি একমাত্র স্তন্যপায়ী, কিন্তু ডলফিনও স্তন্যপায়ী। সো এখানে এর একমাত্র অডওয়ান আউট হচ্ছে অক্টোপাস, কারণ অক্টোপাসও এখানে মেরুদণ্ড নেই, বাকি সবার মেরুদণ্ড আছে, জাস্ট লাইক সাম পিপল ইন মাই লাইফ।

0: মানে বড্ড কাশি হচ্ছে, খুবই কাশি হচ্ছে। কিন্তু সঠিক উত্তর যারা দিয়েছেন, সুলগ্ন বসু বরানগর থেকে, বাপ্পি লস্কর ক্যানিং থেকে, দীপমন্ডল উলুবেরিয়া থেকে, পিউপা ঘোষ সুগডাল থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, আবির জানা বারুইপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, আলাউল মল্লিক আমতা থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি অর্পণ মাইতি তাজপুর থেকে।
1: এবার ভাবছি তমজি একটু গ্রাম শহর ঘুরে নি নাকি,
0: আরো গ্রাম শহর ইত্যাদি ঘুরে টুরে আসি, চলো যাই।
1: গ্রাম শহর ঘোরার টাইম এসে গেছে, যারা এখনো জানেন না তাদেরকে বলে রাখি 107 FM রেইনবো আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেই ইনস্টা হ্যান্ডেল কিন্তু ফলো করে রাখবেন, কারণ সেইখানেই আমরা ইনস্টা কুইজ পোস্ট করব আর কিছুক্ষণের মধ্যে। ইনস্টা কুইজ রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, সেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমরা একটা ভিজুয়াল কুইজ পোস্ট করি, এবং সেই ভিজুয়াল কুইজের উত্তর আপনাকে ইনস্টাগ্রামে ডিএম করে দিতে হবে। ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে উত্তর আমরা নিই না, এবং 9903653992 যদি আপনি প্রশ্ন করে দেন এবং মানে উত্তর দিয়ে দেন তাহলে সেই উত্তর আমরা নিই না, এবং উত্তর আমরা অন এয়ার বলিও না, উত্তর আমরা সময় মতো পোস্ট করে দিই, মানে গোটা ব্যাপারটাই হবে ভার্চুয়াল
0: একদম। শুধুমাত্র ডিএম করেই কিন্তু উত্তর দিতে হবে।
1: আপাতত একটা গান শুনবো, এবং সেই গানের পরে ফিরে এসে যেটা করব সেটা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামের উত্তরগুলো বলবো না, কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম বলবো।

0: ইনস্টাকুইজে প্রচুর প্রচুর সঠিক উত্তর নিয়ে আমরা চলে এসেছি, কারণ মানে সঠিক উত্তর একটাই দিয়েছেন অনেকে,
1: একদম মানে আমরা কিছুক্ষণের মধ্যেই উত্তরও পোস্ট করে দেব আমাদের ইনস্টা হ্যান্ডেলে, এবং আপনি বুঝে দেবেন আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন, মিলিয়ে দেখে নেবেন। কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন, যে প্রথম দশজন, তার নাম অলরেডি আমার কাছে, তাদের নাম অলরেডি আমার কাছে রয়েছে। তারা হলেন নারায়ণ সাহু মহিষাদল থেকে, মল্লিকা সাহু সরকার বজবজ থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, তন্ময় শিকদার শ্যামনগর থেকে, শুভশ্রী কার্পা বাকরপুর থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি সায়ন বেরা গড়িয়া থেকে।
0: এবং এর সাথে সাথেই আমাদের প্রথম রাউন্ড ইনস্টা কুইজে শেষ হলো, এবং তার সাথে আমরা আবার অড ওয়ান আউটের যে একটা রাউন্ড বাকি রয়েছে সেই রাউন্ডে ফিরে যাব। অড ওয়ান আউট, অড ওয়ান আউট, একজন অড কে বলে দেওয়া হয়ে গেছে, এবার আরেকটা অড কে সেটা জানার পালা চলে এসেছে। তো যে পাঁচজনের নাম বলবো, শচীন তেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং, রোহিত শর্মা, শোয়েব আখতার।
1: শচীন তেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং, রোহিত শর্মা এবং শোয়েব আখতার, এদের মধ্যে এই পাঁচজনের মধ্যে অড কে সেটা আপনাকে বুঝতে হবে, এবং উত্তর পাঠাতে হবে 9903653992।

0: Odd One Out. Odd One Out.
1: আমরা কি অড উত্তর পেয়েছি?
2: হ্যাঁ, না, আমরা অড উত্তর পাইনি। আমরা শোয়েব আক্তারকে পেয়েছি। দু একজন সচিন তেন্ডুলকার বলছিলেন, কিন্তু শোয়েব আক্তার হচ্ছে সঠিক উত্তর, কারণ শোয়েব আক্তার ফাস্ট বোলিং করতেন, বাকিরা ব্যাটসম্যান।
1: ইয়েস,
2: ঘোষিত হয়ে ব্যাটসম্যান বোলিং করতেন। সচিন তেন্ডুলকারও বোলিং করতেন, যদিও তিনি স্পিন বোলিং করতেন, যদিও সচিন তেন্ডুলকার তো ব্যাটিং এর জন্যই বিখ্যাত।
1: মানে যারা, মোট কথা যে বাকিরা যারা আছেন তারা ব্যাটিং এর জন্যই বেশি বিখ্যাত, এবং শোয়েব আক্তার একমাত্র যিনি বোলিং এর জন্য বিখ্যাত,
2: এবং শোয়েব আক্তার একমাত্র যিনি এদের মধ্যে উইকেটও ভেঙে ফেলেছেন,
1: উইকেট ভাঙা ব্যাপারটা কিন্তু খুব মস্তি। ছোটবেলায় গলি ক্রিকেটে উইকেট ভাঙা নিয়ে খুব ঝামেলা হতো, তারপরে সেই উইকেন্ডের দুটো পার্ট দুজন নিয়ে মারামারি করতো।
2: হ্যাঁ, এই গলি ক্রিকেটের বিষয়টা হচ্ছে, মারামারি যদি নাই হলো গলি ক্রিকেট তাহলে হলো কি?
1: যার যার ব্যাট তার তার উইকেট।
2: হ্যাঁ, তার উইকেট, মানে যার ব্যাট সে দুবার ব্যাটিং পাবে, যদি না হয় তাহলে আর কিসের সেটা।
1: তো যাই হোক, আমরা কার কার সঠিক উত্তর পেলাম? হ্যাঁ,
2: সঠিক উত্তর যারা দিয়েছেন, রুনা বসু বরানগর থেকে, সুলগ্ন বসু বরানগর থেকে, সাত্তকী ঘোষাল হাওড়া থেকে, অজয় কুইটি কোলাঘাট থেকে, চৈতালি দে হাওড়া থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, আয়েশা খাতুন উত্তর চব্বিশ পরগনা থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি অরূপ ভট্টাচার্য বহরমপুর থেকে।
1: আমরা অড ওয়ান আউট রাউন্ডটা এখানে শেষ করব এবং আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে। একটা মজার রাউন্ড যেখানে আমরা পরপর তিনটে ক্লু দেব এবং সেই তিনটে ক্লু এর মাঝে মাঝে গান থাকবে। সেই গানের মধ্যে সেই ক্লু শুনে তোমাকে বলতে হবে যে আমরা কিসের কথা বলছি বা কার কথা বলছি। এবার এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো যে তুমি ধরো পয়েন্ট ওয়ান শুনে তোমার একটা জিনিস মনে হলো, তুমি বলে দিলে, এবং তারপরে পয়েন্ট থ্রিতে এসে কি তুমি উত্তরটা চেঞ্জ করতে পারবে?
2: একদমই পারবে না। যদি তুমি চেঞ্জ করো তাহলে আমরা তোমাকে বলবো না রে না, না রে না,
1: আমরা কিন্তু ধরে ফেলবো,
2: আমরা ধরে ফেলবো, কারণ ডিলিটেড মেসেজ, এডিটেড মেসেজ এ সমস্ত দেখা যায়।
1: তো আমরা চলে যাবো আজকে থ্রি পয়েন্ট পাজলের আমাদের ফার্স্ট।
2: যদি হোয়াটসঅ্যাপ এটা ভালো করেনি, মানে উত্তর, মানে আপনি সঠিক উত্তর দিয়েছেন কোন ক্লুতে সেটা ধরার জন্য ভালো, কিন্তু আপনি প্রেমিকাকে কি উত্তর পাঠিয়ে, মানে কি প্রশ্ন পাঠিয়েছিলেন তারপরে সেটা ডিলিট করেছেন কিনা এটা দেখতে পাচ্ছে কেউ, সেটা ভালো নয়।
1: ইনফ্যাক্ট ডিলিটেড মেসেজ দেখা যায়, সেটা কি তুমি জানো? কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র অভিনেতা যিনি বাংলা সিনেমায় অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন।
2: এই সিনেমার কেন্দ্রে আছেন একজন কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র অভিনেতা যিনি বাংলা সিনেমায় অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। যদি বলতে পারেন তাহলে উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: 3-point puzzle. 3-point puzzle.
2: 3-point puzzle আমরা চলে এসেছি এবং প্রথম ক্লু আমরা দিয়ে দিয়েছিলাম এবং দ্বিতীয় ক্লু এর টাইম চলে এসেছে। তার আগে প্রথম ক্লুটা একবার বলে দিই। প্রথম ক্লুয়ে বলেছিলাম যে এই সিনেমার কেন্দ্রে আছে এক কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র অভিনেতা, যিনি বাংলা সিনেমায় অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। কোন সিনেমা সেটার কথা বলা হচ্ছে। ক্লু নাম্বার টুয়ে আছে, 1966 সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে ক্রিটিক্স প্রাইজ এবং স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে এই সিনেমা।
3: সেকেন্ড ক্লু বলছে, 1966 সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে ক্রিটিক্স প্রাইজ এবং স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে এই সিনেমা।
2: কোন সিনেমার কথা বলা হচ্ছে যদি বলতে পারো তাহলে 9903653992 ইজ দ্য নাম্বার।

0: 3 পয়েন্ট পাজল এর প্রথম এবং দ্বিতীয় পয়েন্ট আমরা বলে দিয়েছি। প্রথম পয়েন্টে বলেছিলাম, এই সিনেমার কেন্দ্রে আছেন এমন এক কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র অভিনেতা যিনি বাংলা সিনেমায় অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। পয়েন্ট টু ছিল 1966 সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে ক্রিটিক প্রাইজ এবং স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে এই সিনেমা। এবং এখন
1: থার্ড অ্যান্ড ফাইনাল ক্লু বলছে, এই সিনেমার একটি বিখ্যাত দৃশ্য 2013 সালের ম্যান অফ স্টিল সিনেমায় ব্যবহৃত হয়। তাহলে উত্তর পাঠান 9903659992। যারা বুঝতে পারছে না, যারা এখনো বুঝতে পারেননি, তাদের জন্য পরের রাউন্ডের অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই।

0: 3 point puzzle.
1: আমরা কি সঠিক উত্তর পেয়েছি?
2: আমরা সঠিক উত্তর, অনেক সঠিক উত্তর পেয়ে গিয়েছি, মানে প্রথম 10 জনকে তো পেয়েই গিয়েছি। তারা হলেন ফাল্গুনী দাস খড়দহ থেকে, তন্ময় শিকদার শ্যামনগর থেকে, মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, চৈতালী দে হাওড়া থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি সুদীপ সরকার ডোমজুর থেকে।

0: পরের রাউন্ডে। ভয়েস ভিশন, ভিশন, ভিশন, ভয়েস ভিশন রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আপনাদের বিভিন্ন রকমের এএসএমআর আওয়াজ শোনাই, যে এইটা কার গলা, ওইটা কার গলা, এরকম আপনাদের একটু শুনে শুনে বলতে হয়। তো আজকে কি এটাই আছে? তো আমাদের
1: এটা ছাড়া অন্য কিছু নেই।
0: তাহলে খুব মন দিয়ে গলাটা শুনবেন এবং তারপর 9903653992 তে আপনার উত্তর পাঠাবেন।
2: सारा पूरा जिंदगी मोह माया के पीछे भागते रहे। लोग भूल जाते हैं सर कि कहाँ लेकर आए थे, कहाँ लेकर जाओगे, मिट्टी से निकले थे, मिट्टी में मिल जाओगे।
3: वॉइस विजन, वॉइस विजन, वॉइस।

0: Voice Vision. Vision. Vision. অমন মিষ্টি কোকিলের মতো গলাটা কার?
1: কার?
0: ঋত্বিক রোশনের। ভদ্রলোকের সব ভালো,
1: সব ভালো, মানে এরকম সব ভালো কাউকে পাওয়া যায় না।
0: দেখতে ভালো, শুনতে ভালো, সব ভালো।
1: এরকম কেন, মানে এরকম সবার হয় না?
0: সবার হলে তো হয়,
1: সবার হলে তো সবাই ঋত্বিক রোশন হতো না।
0: যাই হোক, কারা কারা সঠিক উত্তর দিল?
1: যারা সঠিক উত্তর দিলেন তারা হলেন মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, পলাশ সাউ বজবজ থেকে, মিতালী রথ চণ্ডীপুর থেকে, লগ্নজিতা ভট্টাচার্য যশোরপুর থেকে, পিউবা ঘোষ সুগডাল থেকে, সাত্তকী ঘোষাল বালি থেকে, প্রশান্ত দলাই কাঁথি থেকে, তিতুজানা চামড়াইল থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি মৃণাল কর্মকার বারাসাত থেকে।
0: ড্রামাটিক ভাবে একটা নাম বলেছে, সেরকম ড্রামাটিক ভাবে থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ভালো রকম ঝোড়ো হাওয়া বইছে, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অঞ্চলে। আগামী 3 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তো ওই অঞ্চলে যারা রয়েছেন তারা একদম ভুলেও বাড়ির থেকে বেরোনোর চেষ্টা করবেন না, চুপচাপ ঘরে বসে কুইজবেলা খেলুন। আর আমরা আমাদের পরের ভয়েস ভিশনে কি চলে যাব?
1: চলো,
0: পরের ভয়েস ভিশনেও আবার সেম প্রশ্ন, কার গলা শুনে বলতে হবে।
2: চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
3: Voice Vision. Voice Vision. Voice Vision.

0: Voice Vision. Vision. Vision. আবার একটা সুন্দর ভদ্রলোকের ভয়েস শুনে নিয়েছি
1: একদম, এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো নিয়েও আমরা রেডি হয়ে গেছি। ঘনশ্যাম দাস ভূপতিনগর থেকে, মল্লিকা সাউ সরকার বর্ণালী দে হাওড়া থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, শুক্লা হালদার বক্রাহাট থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি দীপ মণ্ডল উলুবেড়িয়া থেকে।
2: সঠিক উত্তরটা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। কি অসাধারণ ভয়েস ভদ্রলোকের! এবং সেটা শুনতে শুনতে আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে।
0: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
2: কি করি আমরা?
1: আমরা একটু কেশে দিই।
2: আমরা একটু কেশে তারপরে কি করি?
1: তারপরে আমরা কোনো সিনেমার অংশ শোনাই এবং জিজ্ঞেস করি যে কোন সিনেমার অংশ, কে ডিরেক্টর ছিলেন, কোথায় শ্যুট করা হয়েছিল, কে ট্রলি চালাচ্ছিলেন, না ওই প্রশ্ন জিজ্ঞেস করি না, এই মোটামুটি এই ধরনের প্রশ্ন।
2: আজকের যে প্রথম আমাদের লাইট ক্যামেরা ডায়লগ, তার প্রশ্নটা কি?
1: তার প্রশ্নটা হচ্ছে এই সিনেমাটার ডিরেক্টর কে ছিলেন।
2: উফ, কি পছন্দের প্রশ্ন আমার! যাই হোক, তো যদি উত্তরটা তোমার জানা থাকে তাহলে 9903653992 তে উত্তর পাঠাবে।
0: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
3: লাগবে না তো?
4: না না, ওই একটু পিপড়ে কামড়ানোর মতো।
3: পিপড়ে? কোন পিপড়ে? কাট পিপড়ে না লাল পিপড়ে?
4: লাল। কিচ্ছু হয় না, কিচ্ছু না।
3: হয় না, ঠিক আছে। এক সেকেন্ড, এটা একটু ধর না। আর একটা নাম্বার বলছি, সেটা লিখ তো। 9434592।
4: এক মিনিট, এক মিনিট।
3: 9434592993।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইট ক্যামেরা ডায়ালগে আমরা কোন সিনেমার কথা বলছিলাম সেটা প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল সিনেমার ডিরেক্টরকে। আর সিনেমার ডিরেক্টরকে
2: অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখানে অনেকেই রাজ চক্রবর্তী বলেছেন, সৃজিৎ মুখার্জি বলেছেন, এমনকি অনুপম রায়ও বলেছেন। অনুপম রায় কবে সিনেমা ডিরেক্ট করেছেন
1: করবেন হয়তো ওরা জানে, তুমি জানো না,
2: হতে পারে
1: ওরা, ওদের কাছে খবর আছে অনুপম রায়ের সিনেমার।
2: ঠিক আছে, হয়তো গান শুনে হয়তো ভুল করেছেন বা কিছু একটা হবে। প্রেম টেম সিনেমার অংশ আমরা শুনিয়েছিলাম এবং এই সিনেমার ডিরেকশন দিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। মাত্র তিনজনের উত্তর পেয়েছি সঠিক সময়ের মধ্যে, তারা হলেন মুনমুন দাস যাদবপুর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
1: এবং এরই সাথে আমরা আমাদের লাইটস ক্যামেরা ডায়ালগের সেকেন্ড প্রশ্নে চলে যাব। এবং সেকেন্ড প্রশ্নে কি থাকবে, মানে প্রশ্নটা কি থাকবে?
2: সেকেন্ড প্রশ্ন এখানে থাকবে একই, যে এই যে সিনেমাটা অংশ শোনানো হবে সেই সিনেমাটা জিজ্ঞেস করলে খুব সহজ হবে। আমরা অত সহজ প্রশ্ন করতে চাইছি না, মানে আমি সহজে করতে চাইছিলাম, সুপ্রীতি বলে না না অত সহজ প্রশ্ন করলে ভালো লাগবে না,
1: এত সহজ হলে খেলব
2: না। এবার আমি সবসময় একমত হই না, কোনো সময় দ্বিমত হই, এখন একমত হয়েছি। একমত হয়ে আমি ঠিক করেছি যে এই সিনেমার ডিরেক্টরকে সেটা জিজ্ঞেস করব। তাই আজকের লাইটস ক্যামেরা ডায়ালগে শেষ প্রশ্নের প্রশ্ন হলো, মানে শেষ যে সিনেমার অংশ শোনাবো তার প্রশ্ন হলো ডিরেক্টরকে এই সিনেমাটার।
0: লাইট ক্যামেরা ডায়ালগ, লাইট ক্যামেরা ডায়ালগ।
3: আপ হর রোজ দৌড়তে হ্যায়?
4: হ্যাঁ জি, কার্টার রোড কে রোজ এক চক্কর মারতা হুঁ। আমি ম্যারাথন আ রহা হ্যায় না, উসি তৈয়ারি কর রহা হুঁ।
3: ম্যারাথন?
4: হ্যাঁ জি।
3: লেকিন কার্টার রোড তো মুশকিল সে 2 কিলোমিটার হোগা না?
4: তো আমি পুরা কনসা ম্যারাথন দৌড়না আমি জেসে আমি পনিশমেন্ট থোড়ি মিলা, থোড়া ভাগেঙ্গে উসকে বাদ বাপস ঘর পে বেঠ কে আরাম সে রেজাল্ট দেখেঙ্গে কৌন থা ও আদমি জো ইতনা ভাগা। আইয়ে বেটা জি, আইয়ে আইয়ে। ক্যা ক্যা লিয়ে আপ ক্যা খাইয়ে?
3: আই উইল হ্যাভ আ লাতে।
4: লাতে লাতে, এসা করো 2 লাতে লাও ভাই
5: জি।
4: হ্যাঁ, ও লাতে লানা, আপনি লাতে মত জানা।
5: ওকে স্যার।
0: Light, Camera, Dialogue.

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: আমরা প্রশ্ন করেছিলাম যে কোন ডিরেক্টরের সিনেমা, প্রথমত সিনেমাটা যেটা ছিল দ্যাট ইজ করিব করিব সিঙ্গেল, অসাধারণ একটা সিনেমা, এবং তনুজা চন্দ্রা ডিরেক্ট করেছিলেন। সব রকম যত রকম মানে যত ডিরেক্টর আছেন ভূভারতে সবার নাম পেয়ে গেছি।
2: ব্যাপারটা প্রশ্নটা একটু কঠিন হয়ে গিয়েছিল, একটু কঠিন হয়ে গেছিল যে কারণে মানে এটা হয়তো আমাদের জিজ্ঞেস করলে আমরা পারতাম।
1: যাই হোক, আমরা
2: লুকিয়ে বললাম, কিন্তু এটা এমনি মানে কথা বলবেন না,
1: হ্যাঁ জানতে।

0: পারলে কিন্তু আমাদের খবর আছে।
1: হ্যাঁ ওটাই।
0: তো যাই হোক, এইসবের মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কারাগার সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো বলতে।
1: মাত্র দুজনের, দুজন সঠিক উত্তর দিয়েছেন, মাত্র দুজন।
0: কারা কারা?
1: একজন হচ্ছেন লগ্নজিতা ভট্টাচার্য সোদপুর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন পৃথাগিরি মাজনা থেকে।
0: বিষয়টা হচ্ছে 11টা বেজে গেছে, এবং 11টা বেজে গেলে আমাদের গ্রাম শহরের ব্যাপারটা আবার চলে আসে
1: একদম,
0: কারণ 107 এফএম রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, এবং সেখানে ইনস্টা কুইজ জাস্ট রেডি হয়ে আছে, পোস্ট হবে বলে, হবে বলে।
1: এবং বলতে বলতে ইনস্টা কুইজ পোস্ট হয়ে যাবে যাবে অবস্থায় চলে গেছে। যখনই হয়ে যাবে আপনি ডিএম করে উত্তর দিতে শুরু করবেন।
0: হ্যাঁ, এবং ডিএমই করবেন, কমেন্ট বক্সে এসে লিখবেন না, কমেন্ট বক্সে ইট পাতলে আমরা সেটা দেখবো না। এবং 9903652992 এই নাম্বারেও যদি আপনি হোয়াটসঅ্যাপ বা এসএমএস করেন তাহলে কিন্তু আমরা সেটা দেখবো না। একমাত্র ইনস্টাগ্রাম ডিএমএই সঠিক উত্তর দিলে সেই সঠিক উত্তরটা আমরা নেব। আপাতত একটা গান শুন, এবং ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে তো?
1: একদম পোস্ট হয়ে গেছে অলরেডি।

0: Love.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: ইনস্টাকুইজের প্রশ্ন আমরা পোস্ট করে দিয়েছিলাম এবং তার প্রচুর সঠিক উত্তর এসেছে এবং সঠিক উত্তরের সাথে সাথে প্রচুর ভুল উত্তরও এসেছে, কিন্তু আমরা ওই রাজহাঁসের মতো শুধু সঠিক উত্তরটুকুকেই বেছে নিয়েছি।
4: একদম, এবং এই সঠিক উত্তরটা কি সেটা আপনি কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবেন, কারণ পোস্ট হয়ে যাবে ইনস্টা হ্যান্ডলে, আমাদের 107 ইনস্টা হ্যান্ডলে পোস্ট হয়ে যাবে যে আপনি সঠিক উত্তর দিয়েছেন নাকি ভুল উত্তর দিয়েছেন।
3: আর সেই পোস্ট হতে হতে, মানে যতক্ষণে পোস্ট হচ্ছে ততক্ষণে আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো চট করে বলে দেবো।
4: তারা হলেন তন্ময় শিকদা শ্যামনগর থেকে, সাত্তকী ঘোষাল বালি থেকে, রাজশ্রী ভার্মা রাজেশ ভার্মা বিহালা থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, অরিজিৎ রানা গড়িয়া থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সৌমাল্যদে হাওড়া থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি অরিজিৎ মাইতি গোপালপুর থেকে।
3: এবং হাততালি দিতে দিতে আমাদের আনসার পোস্ট হয়ে গেছে, তো আপনি ঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন সেটা চট করে গিয়ে দেখে নেবেন। আপাতত আমরা যাব আমাদের ফেভারিট রাউন্ডে।
5: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
3: ডিটেকটিভ ডায়েরিতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের ভেতরের যে সুপ্ত লুকোনো ঘুমিয়ে পড়া ডিটেকটিভ আছে, গোয়েন্দা আছে, তাকে জাগিয়ে তুলি।
4: একদম।
3: তো আমরা বেসিক্যালি একটা মিস্ট্রি দেব এবং সেই মিস্ট্রিটা তোমরা যদি সলভ করতে পারো তাহলে তোমরা কি পাবে?
4: ব্রাউনি পয়েন্ট।
3: ব্রাউনি পয়েন্ট,
4: একদম। হ্যাঁ, মিস্ট্রিটা সলভ করতে পারলে, প্রথম 10 জনের মধ্যে থাকতে পারলে এবং এক নম্বর সবার আগে উত্তর দিতে পারলে তাহলে তুমি চলে যাবে আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে না, এই সপ্তাহেরই কুইজওয়ালা সেমিফাইনালে লাস্ট রাউন্ড থেকে।
3: লাস্ট রাউন্ডের লাস্ট প্রশ্ন থাকছে তোমাদের জন্য, মন দিয়ে শুনবে, দুটো গান সময় আছে, আরো একবার শোনানো হবে, মন দিয়ে শুনে তারপর উত্তর দাও।
5: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
6: শান্তিপুর একটি পুরনো সাদামাটা গ্রাম, বিদ্যুৎ নেই, সন্ধ্যার পর মাটির প্রদীপ, হ্যারিকেন, এগুলোই ভরসা। গ্রামের প্রিয় মানুষ দামোদর মশাই একজন প্রৌঢ় শিক্ষক, যিনি বিনামূল্যে গ্রামের ছেলে মেয়েদের পড়ান। গ্রামের বাৎসরিক কালী পুজোর ঠিক আগের রাতে শোনা গেল মাস্টার মশাই খুন হয়েছেন। পুলিশ এলো, এসে সবকিছু দেখল, পাড়ার দাগি আসামি শম্ভুকে জিজ্ঞাসাবাদ করল। শম্ভু বলল, আমি ওনার বাড়ির ধারে কাছেও যাই না, উনি তো আমাকে অসভ্য বলতেন সবসময়। পাশের বাড়ির পল্লবী বৌদি বলল, রাত 9টা নাগাদ আমি শুয়ে পড়ি, তারপর আর আমি কিছু জানি না। এরপর এলো গৌরব, বলল, আমি শহর থেকে বাড়ি ফিরছিলাম, চাঁদের আলোয় দেখলাম মাস্টারমশাই উপুর হয়ে পড়ে আছেন বাড়ির উঠোনে। এরপর এলেন বীরেনবাবু। তিনি মাস্টারমশাইয়ের জমির এক কোণা নিজের দোকান বানানোর চেষ্টায় ছিলেন। বলছেন, এসব বইপত্র দিয়ে কী হয় আজকাল, মাস্টারমশাই এসব নিয়ে খুব গোঁড়ামি করতেন। তবে খুন, আমি তো রাতেই দোকান বন্ধ করে শুয়ে পড়ছিলাম। পুলিশ সব কিছু শুনে খুব সহজেই অপরাধীকে ধরে নিয়ে চলে গেল।
5: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Diary. Detective Diary. Detective Diary. শান্তিপুর একটি পুরনো সাদামাটা গ্রাম, বিদ্যুৎ নেই, সন্ধ্যার পর মাটির প্রদীপ, হ্যারিকেন, এগুলোই ভরসা। গ্রামের প্রিয় মানুষ দামোদর মশাই একজন প্রৌঢ় শিক্ষক, যিনি বিনামূল্যে গ্রামের ছেলে মেয়েদের পড়ান। গ্রামের বাৎসরিক কালী পুজোর ঠিক আগের রাতে শোনা গেল মাস্টার মশাই খুন হয়েছেন। পুলিশ এলো, এসে সব কিছু দেখল, পাড়ার দাগি আসামি শম্ভুকে জিজ্ঞাসাবাদ করল। শম্ভু বলল, আমি ওনার বাড়ির ধারে কাছেও যাই না, উনি তো আমাকে অসভ্য বলতেন সবসময়। পাশের বাড়ির পল্লবী বৌদি বলল, রাত 9টা নাগাদ আমি শুয়ে পড়ি, তারপর আর আমি কিছু জানি না। এরপর এলো গৌরব, বলল, আমি শহর থেকে বাড়ি ফিরছিলাম, চাঁদের আলোয় দেখলাম মাস্টার মশাই উপুর হয়ে পড়ে আছেন বাড়ির উঠোনে। এরপর এলেন বীরেনবাবু, তিনি মাস্টার মশাইয়ের জমির এক কোণা নিজের দোকান বানানোর চেষ্টায় ছিলেন। বলছেন, এসব বইপত্তর দিয়ে কি হয় আজকাল, মাস্টার মশাই এসব নিয়ে খুব গোঁড়ামি করতেন। তবে খুন, আমি তো রাতেই দোকান বন্ধ করে শুয়ে পড়ছিলাম। পুলিশ সব কিছু শুনে খুব সহজেই অপরাধীকে ধরে নিয়ে চলে গেল।
1: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Diary. Detective Diary.
1: Detective Diary.
2: আমরা কি খুনিকে ধরতে পেরেছি?
3: আমরা খুনিকে ধরতে পেরেছি। খুনি হচ্ছে গৌরব, কারণ কালী পুজোর আগের রাতে অত চাঁদের আলো থাকে না,
2: চাঁদের আলোই থাকে না
3: যে চাঁদের আলোয় দেখে বুঝতে পারবে। যারা সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ গৌরবকে চিনতে পেরেছেন, তারা হলেন শুক্লা হালদার বখরাহাট থেকে, রুনা বসু বরানগর থেকে, প্রশান্ত দলাই কাঁথি থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, তিতু জানা চামড়াইল থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, আলাউল মল্লিক আমতা থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি তৃষ্ণা রানী সিং বাগনান থেকে।
2: এর সাথে সাথে আমরা আমাদের সব কয়েকজন সেমিফিনালিস্টকে পেয়ে গেছি, তো তাদের নামটা একবার চট করে বলবো।
3: আচ্ছা বলে দি, এখন বলবো। হ্যাঁ, একটু তারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পারবেন।
2: করুক।
3: প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, শেখ ফারহিন হাওড়া থেকে, তাহমিনা খাতুন নর্থ চব্বিশ পরগনা থেকে, ঈশানী সরকার সরসুনা থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শ্রাবণী ব্যানার্জি শালকিয়া থেকে, বাপি খান রানীমাত থেকে, শুভদীপ জানা গড়িয়া থেকে, সায়ন বেরা গড়িয়া থেকে, অর্পণ মাইতি তাজপুর থেকে, অরূপ ভট্টাচার্য বহরমপুর থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, মৃণাল কর্মকার বারাসাত থেকে, দীপ মণ্ডল উলুবেরিয়া থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, পৃথাগিরি মাজনা থেকে, অরিজিৎ মাইতি গোপালপুর থেকে, এবং সব শেষে আমরা পেলাম তৃষ্ণা রানী সিংকে বাগনান থেকে।
2: এবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবো, তারপর একটা গান থাকছে, এবং তারপরে আমরা ফিরছি আমাদের নিউজ ফ্ল্যাশ রাউন্ড, মানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যে সেমিফিনালে রাউন্ড, সেই রাউন্ড নিয়ে।
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
5: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: Tips. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: News flash. News flash. News flash.
2: যে কজনের নাম তমজিৎ একটু আগে বলেছিল
3: একদম সেই 18 জনকে নিয়েই আমরা খেলবো আমাদের সেমি ফাইনাল অর্থাৎ নিউজ ফ্ল্যাশ রাউন্ড।
2: এবং নিউজ ফ্ল্যাশ রাউন্ডে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করে থাকি। আজকের নিউজ ফ্ল্যাশ রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি থিয়েটার রিলিজ করেছে সৃজিত মুখোপাধ্যায়ের উইঙ্কেল টুইঙ্কেল, এটার যে মূল নাটকটা সেই নাটকটা কার লেখা সেটা বলতে হবে আপনাকে 9903653992 তে।
3: সম্প্রতি থিয়েটার রিলিজ করেছে সৃজিত মুখোপাধ্যায়ের উইঙ্কেল টুইঙ্কেল, এটি একটি নাটক থেকে অনুপ্রাণিত সিনেমাটি। এই নাটকটির মূল যে নাটকটি হয়েছিল তার লেখককে সেটা আপনাকে বলতে হবে। যে 18 জনের নাম আমি বলেছি সেই 18 জনের মধ্যে থেকে এই প্রথম 3 জন যাবেন আমাদের ফিনাল রাউন্ড।

0: News Flash. News Flash. News Flash. নিউজ ফ্ল্যাশে আমরা প্রশ্ন করেছিলাম যে উইঙ্কেল টুইঙ্কেল যে সিনেমাটা হয়েছে, যেই নাটক থেকে উইঙ্কেল টুইঙ্কেল অনুপ্রাণিত সেই নাটকটা কার লেখা, যে অরিজিনাল বাংলা নাটকটা থেকে অনুপ্রাণিত উইঙ্কেল টুইঙ্কেল গল্পটা কার লেখা সেটা আমরা জিজ্ঞেস করিনি। তো যার থেকে লেখা এবং তিনি এইখানেও মানে উইঙ্কেল টুইঙ্কেল সিনেমাটাতেও তিনি চিত্রনাট্য লিখেছেন, তিনি হচ্ছেন ব্রাত্য বসু। তো কারা কারা সঠিক উত্তর দিয়েছে সেই তিনজনকে নিয়ে আমরা কি রেডি?
1: একদম আমরা রেডি, এবং সেই তিনজন চলে যাবেন ফাইনালে। তারা হলেন সুমিত দাস সন্তোষপুর থেকে, শুভদীপ জানা গড়িয়া থেকে, এবং পৃথাগিরি মাঝনা থেকে। এই তিনজনকে নিয়ে আমরা খেলবো আমাদের ফাইনাল রাউন্ড। লাইটিং রাউন্ড, লাইটিং রাউন্ড,
0: লাইটিং রাউন্ড, লাইটিং রাউন্ড। আমাদের ফাইনাল রাউন্ড, যে ফাইনাল রাউন্ড খেলার কিছু নিয়ম রয়েছে। প্রথম নিয়মটা হচ্ছে সঠিক উত্তরের জন্য +5, ভুল উত্তরের জন্য -5, আর যদি পাস করে দেন কোনো নেগেটিভ মার্কিং নেই। আমরা 5টা প্রশ্ন 1, 2, 3, 4, 5 করে পরপর করব। আপনি 1, 2, 3, 4, 5 বা ABCDE লিখে সেটার উত্তর দেবেন। পরপর যে সিকোয়েন্সে আমরা প্রশ্ন করব সেই সিকোয়েন্সে সেই নাম্বারের সাথে আপনি উত্তরটা দেবেন। এবার এখানে টুইস্টটা কী?
1: টুইস্টটা হচ্ছে আপনি আমাদের যখন গান শুরু হবে আমরা 1 মিনিট ধরে প্রশ্ন করব, সেই 1 মিনিটের মধ্যে আপনি যদি সবকটা উত্তর পাঠিয়ে দেন তাহলে আপনার কোনো মার্কস কাটা যাবে না। কিন্তু এই 1 মিনিটের টাইমার শেষ হওয়ার পরে গান শুরু হলেই আপনার প্রতি মিনিটে -3 করে মার্কস কাটা যাবে। অর্থাৎ আপনি যদি 5টা প্রশ্নের সঠিক উত্তর দেন আপনার স্কোর হবে +25, কিন্তু আপনি যদি গান শুরু হওয়ার 2 মিনিট বাদে উত্তর দেন, সরি টাইমার শেষ হওয়ার 2 মিনিট বাদে উত্তর দেন, তাহলে আপনার স্কোর থেকে 6 পয়েন্ট কাটা যাবে। অর্থাৎ আপনার স্কোর গিয়ে দাঁড়াবে +19,
0: মানে প্রত্যেক মিনিটের সাথে 3 মিনিট করে আপনার কাটা যেতে থাকবে,
1: 3 মার্কস করে কাটা যাবে, 3 মিনিট করে
0: 3 মার্কস করে কাটা যেতে থাকবে। তো আমরা তিনজনের নাম কি আরেকবার বলে দেবো?
1: একদম, যে তিনজনকে নিয়ে আমরা আমাদের ফাইনাল রাউন্ডটা খেলতে যাচ্ছি তারা হলেন শুভদীপ জানা গড়িয়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, এবং পৃথাগিরি মাঝনা থেকে।
0: তাহলে আমরা শুরু করছি আমাদের লাইটনিং রাউন্ড। প্রথম প্রশ্ন, 2023 সালে মুক্তি, প্রথম প্রশ্ন শুরু করব। 2023 সালে মুক্তিপ্রাপ্ত নিহারিকা সিনেমাটির ডিরেক্টর কে? কোশ্চেন নাম্বার 2, ফিরে এসো চাকা বইটি কার লেখা? কোশ্চেন নাম্বার 3, ভারতের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদন হয়? কোশ্চেন নাম্বার 4, দাণ্ডি অভিযান কবে শুরু হয়? কোশ্চেন নাম্বার 5, পোঙ্গল উৎসবটি ভারতের কোন রাজ্যে পালিত হয়?
1: আমি একবার রিপিট করছি, প্রথম প্রশ্ন, 2023 সালে মুক্তিপ্রাপ্ত নিহারিকা সিনেমাটির ডিরেক্টর কে? কোশ্চেন নাম্বার 2, ফিরে এসো চাকা বইটি কার লেখা? 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদন হয়? 4th প্রশ্ন, দাণ্ডি অভিযান কবে শুরু হয়? 5ম প্রশ্ন, পোঙ্গল উৎসবটি ভারতের কোন রাজ্যে প্রধানত পালিত হয়?
0: আমাদের 1 মিনিট এখনো রয়েছে, তাই আমরা আরেকবার প্রশ্নগুলো বলে দিচ্ছি। 2023 সালে মুক্তিপ্রাপ্ত নিহারিকা সিনেমাটির ডিরেক্টর কে? ফিরে এসো চাকা বইটি কার লেখা? ভারতের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদন হয়? দাণ্ডি অভিযান কবে শুরু হয়? এবং পোঙ্গল উৎসবটি ভারতবর্ষের কোন রাজ্যে পালিত হয়?
1: সময় শেষ, উত্তর পাঠানো শুরু।

0: Bong Connection. Bong Connection.
1: Bong Connection আমাদের বাংলা এবং বাঙালিকে নিয়ে রাউন্ড, যেই রাউন্ডে সঠিক উত্তর দিলে কি হয়,
2: যে রাউন্ডে সঠিক উত্তর দিলে আপনি পৌঁছে যাবেন কুইজওয়ালার আগামী সপ্তাহে সেমিফাইনালে। আজকে কি প্রশ্ন রয়েছে?
1: আজকের প্রশ্ন হচ্ছে, লেখক বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?
2: লেখক বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি, এটাই আজকের প্রশ্ন। এবং উত্তর পাঠান 9903653992 যিনি সবার আগে সঠিক উত্তর দেবেন তিনি চলে যাবেন আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে। আর এখন আমরা যে কাজটা করব, আমরা কুইজওয়ালার ফাইনালের যে উত্তরগুলো সেগুলো দিয়ে দেবো।
1: ইয়েস, উত্তরগুলো প্রথম প্রশ্ন করেছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত নিহারিকা সিনেমাটির ডিরেক্টরকে। সঠিক উত্তর ছিল ইন্দ্রাশিস আচার্য। ফিরে এসো চাকা বইটি কার লেখা? বিনয় মজুমদার। ভারতের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদন হয়? উত্তরপ্রদেশ। দাণ্ডি অভিযান কবে শুরু হয়? 1930 সালে। পোঙ্গাল উৎসবটি ভারতের কোন রাজ্যে প্রধানত পালিত হয়? তামিলনাড়ু। এবার যা যা সঠিক উত্তর দিয়েছেন এবং কত পর্দে দিয়েছেন, কি করেছেন, এক্স্যাক্টলি কি হয়েছে, সেটা নিয়ে ফিরছি এই গানটার পর।

0: Bong Connection. Bong Connection.
1: বং কানেকশনে আজকের প্রশ্ন ছিল বিনয় মুখোপাধ্যায়ের, লেখক বিনয় মুখোপাধ্যায়, তার ছদ্ম নাম কি, সেটা হবে যাযাবর। এবং যিনি সঠিক উত্তর দিয়ে পরের সপ্তাহে সেমিফাইনালে চলে যাচ্ছেন তিনি হলেন
2: প্রণবেশ প্রামাণিক, কাঁটা বেরিয়া থেকে।
1: কামিং টু আওয়ার উইনার,
2: একদম। প্রথমে আসি, সুমিত দাস সন্তোষপুর থেকে উত্তর দিয়েছেন। আমরা 11:46 গান শুরু করেছিলাম, 11:46 সুমিত দাস উত্তর দিয়েছেন, কিন্তু তিনি 3টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন এবং 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে -5। এরপরে আসি পৃথা জানা মাজনা, পৃথা গিরি মাজনা থেকে। পৃথা 11:47 উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর থেকে অলরেডি -3 হয়ে গেছে। তিনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং 2টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +15 -10 = +5 -3 ফর টাইমিং। সেখানে তার স্কোর গিয়ে আলটিমেটলি দাঁড়িয়েছে +2। এরপর আসি শুভদীপ জানা গড়িয়া থেকে। শুভদীপ উত্তর পাঠিয়েছেন 11:48, অর্থাৎ তার স্কোর অলরেডি -6। কিন্তু শুভদীপ 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ শুভদীপের ফাইনাল স্কোর গিয়ে দাঁড়ালো +25 -6 = +19। অর্থাৎ আজকের কুইজওয়ালার উইনার হলেন গড়িয়া থেকে শুভদীপ জানা।

0: আজকের কুইজওয়ালা থেকে সুপ্রীতি আর তমজিতের টাটা বাই বাই বলার টাইম চলে এসেছে। আবার পরের সপ্তাহের কুইজওয়ালায় কেউ না কেউ এসে নিশ্চয়ই তোমাদেরকে,
1: পরের সপ্তাহে সম্ভবত আমিও আসছি, সঙ্গে বোধহয় অর্ণবও আসছে, আরেকজন কেউ আসছে, কে আসছে আমি এক্স্যাক্টলি এখনো জানি না,
0: আর কে আসছে সেটা এখন ভেবে লাভ নেই। আপাতত যেতে যেতে একটা গান থাকছে আর গুড নাইট।

0: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM রেইনবো। শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: বারোটা বেজে গেছে আর বারোটা বেজে গেছে মানেই তুমি জানো যে এখন সময় শুনতে কি চাও। শুনতে কি চাও, আজকে তোমার সঙ্গে রয়েছে মহুল, আর তুমি তোমার পছন্দের গান শোনার জন্য রিকোয়েস্ট করছো 9903652992 তে। গানের তোমার পছন্দের গানের নাম জানিয়ে সঙ্গে তোমার নাম, লোকেশন, আর সেই গানটা যদি কাউকে ডেডিকেট করতে চাও তাহলে তার নামও জানিয়ে দিতে পারো। আর এই পুরো জিনিসটা তুমি করতে পারো আমাকে টেক্সট মেসেজে বা হোয়াটসঅ্যাপে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও। এর আজকের ফার্স্ট রিকোয়েস্ট যে করেছে হিমাল টালিগঞ্জ থেকে, শুনতে চেয়েছে ডাঙ্কি সাউন্ড ট্র্যাক থেকে অরিজিৎ সিং এর গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কাটাবিরিয়া থেকে মেসেজ করেছেন পরের গানের জন্য প্রণবেশ। প্রামাণিক শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের গলায় লড়াইয়ের সাউন্ডট্র্যাক থেকে এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বিল ইবাদত তুমিলে সাউন্ডট্র্যাক থেকে কেকের গলায় এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন আমাদের বন্ধু সৌভিক ঢাকুরিয়া থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: দোলে দোদুল দোলে,
2: কাঁসারিপাড়া থেকে হেমন্ত শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলায় এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন মিঠু গাঙ্গুলি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন বাঘা যতীন থেকে জয়দীপ রায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: অঞ্জন দত্তর গলায় বৃষ্টির এই পরের গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন আলাউল মল্লিক ফ্রম আমতা.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: অক্ষয় কুমারের জন্মদিন উপলক্ষে মহরার সাউন্ডট্র্যাক থেকে এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় পরের গান শোনার জন্য রিকোয়েস্ট করেছেন বাগদা থেকে বিশ্বজিৎ।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও?
1: শুনতে কি চাও?
0: Only on 107 FM Rainbow. শুনতে কি চাও?
1: শুনতে কি চাও?
2: আরাধনা থেকে পরের গান শোনার জন্য রিকোয়েস্ট করেছেন রিনি দমদম ক্যান্টনমেন্ট থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: অঞ্জন দত্তের গলায় বিখ্যাত গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: শুনতে কি চাও এর একদম শেষ গানে চলে এসেছি, আর শেষ গান আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের ভালো থেকো এটাই আমি চাই। আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক রাত দুটোর সময় আপকে লিয়েতে। এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, ক্যাকটাসের গলায় সেই ভালো থাকার কথাই তোমার জন্য রেখে গেলাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বিরতির সময় একটা বেজে দু মিনিট, আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ প্রথমেই আপনি শুনবেন বাঁশি বাদন, পরিবেশনায় শিল্পী সুব্রত গগৈ, বাগী শ্রীরাগে।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন বাঁশিবাদন, পরিবেশনে ছিলেন সুব্রত গগৈ বাগিশ্রীর আগে। এখন শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ হংসধ্বনি।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল, পরিবেশনায় ছিলেন পণ্ডিত শান্তনু ভট্টাচার্য হংসধ্বনির আগে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

মরিতে সময় দুটো বেজে 1:50। তুমি রয়েছ মহুলের সঙ্গে, রাত জাগছ আপকে লিয়েতে। তোমার কানে এই মুহূর্তে রেখা ভরদ্বাজের গলায় ফিরলে আয়া দিল ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ বরফি।

রেনকোট থেকে হরিহরনের গলায় এতক্ষণ তোমার কানে ছিল পিয়া তোরা ক্যাসা অভিমান। সত্যি কথা বলতে কি, আমরা যাকে ভালোবাসি, যাদেরকে ভালোবাসি, অভিমান তো তাদেরকেই দেখাই। অভিমানটা আর কি সবার ক্ষেত্রে দেখানো সহজ? আর দেখুন, এই যে অভিমান বা এই ধরনের শব্দগুলোর একদম ঠিক ঠিক ইংরেজি প্রতিশব্দটাও খুঁজে পাওয়া একটু কঠিন। ঠিক যেমন আমাদের ভালোবাসার মানুষের কাছে অভিমানটা, অভিমান ভাঙানোটা কঠিন হয়, ঠিক তেমন। পরের গান শ্রেয়া ঘোষাল আর বিশাল ভরদ্বাজের গলায়।

কারা থেকে এতক্ষণ শুনছিলে ওসা থিরে, আর এরপর তোমার জন্য থাকছে পরপর দুটো গান আপকে লিয়েতে। প্রথমের গান যাব উইমেট থেকে ওস্তাদ রশিদ খানের গলায় আও কে যাব তুম, আর তারপর মাদ্রাস কাফে থেকে পরের গান আজনাবি।

0: মাদ্রাস ক্যাফে থেকে এতক্ষণ তোমার কানে ছিল আজনাবি, আর এরপর তোমার কানে থাকছে জাভেদ বশিরের গলায় হে তুনে ক্যা কিয়া।
1: ইশক ও বালা হ্যায় জিসকো ছুয়া ইসনে ও জলা হ্যায়, দিল সে হোতা হ্যায় শুরু, দিল সে হোতা হ্যায় শুরু, পর কমবখত সর পে চড়া হ্যায়, কভি খুদ সে কভি খুদা সে কভি জমানে সে লড়া হ্যায়, ইতনা

পরের গান ওটিটিতে রিলিজ হওয়া একটা মুভি টুয়েলভ ফেল, সেখান থেকে শ্রেয়া ঘোষাল আর শানের গলায় বলো না।

ইয়ে জবানি হ্যায় দিওয়ানি সাউন্ডট্র্যাক থেকে এতক্ষণ তুমি শুনছিলে এই গানটা। আর এরপরে তোমার জন্য অপেক্ষা করছে দম লাগা কে হাইশার সাউন্ডট্র্যাক থেকে মো মো কে ধাগে পাপনের গলায়।

ভারতীয় সময় 2:52, আর আপকে লিয়ের প্রথম ঘন্টার শেষ দুটো গান মহুল রাখছে তোমার জন্য। প্রথমের গান হাসি তো ফাসি থেকে শাফকাত আমানত আলী আর নূপুর পান্থের গলায় মানচালা, আর তারপর আমার একটা ভীষণ পছন্দের সাউন্ডট্র্যাক অরিজিৎ সিং এর গলায় ফ্রম দ্য সাউন্ডট্র্যাক অফ হায়দার। আর বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিও এন্ডে থাকছে সৌমিক, তুমি এতক্ষণ ছিলে মহুলের জন্য। সবাই খুব ভালো থেকো, আবারও কালকে তোমার সঙ্গে ঠিক একই সময় দেখা হবে।

ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময় 3টে। হ্যাঁ, 3টে মানে আপকে লিয়ে চলতে থাকবে পরের 1 ঘন্টা তোমাদের জন্য, আর সেখানে আরও ভালো কিছু গান তোমাদের জন্য, তোমাদের পছন্দের গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে আপকে লিয়ে হিন্দি ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সাউন্ড ট্র্যাক থেকে। এবারের শিল্পী বম্বিজয়শ্রী,

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে। আবারও কোনো একদিন এইরকম গানের ডালে নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো। যেতে যেতে এই গানটা শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে।

0: সারাদিন সাত সুরে সারাদিন
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর চারটে বেজে 10 সেকেন্ড। আর ভোর চারটে মানে সময় এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন নটভৈরব রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্রা।

নাট ফৈরাবর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। মনোর সফন এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে প্রথমে ঝাঁপতাল, পরে তিন তালে তবলা শুনবেন শিল্পী পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়।

প্রভাতে, এতক্ষণ প্রভাতে ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। প্রথমে শুনলেন নট ভৈরব রাগে খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। মনোর 7 FM রিম্ব প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন প্রথমে

0: আবতাল, পরে তিনতালে তবলা। শিল্পী ছিলেন পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 15 সেকেন্ড, আর ভোর 5টা মানে সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
1: সাত সুরে সারাদিনে শুধু গান চলছে 107 FM রেইনবো। এই মুহূর্তে ঘড়ির কাঁটা যখন 5টার ঘর অনেকক্ষণ পেরিয়ে গেছে, সুতরাং 5টা মানেই রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন স্বাদের এই সময়ের রবীন্দ্রসঙ্গীত তোমাদের জন্য।